বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ মঙ্গলবার, 16 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 14ই মুহরম 1448 হিজরি, 30শে জুন 2026 খ্রিস্টাব্দ। সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে পল্লী মণ্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এরপর পরে রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Beta broadcasting on the morning of Tuesday, the 16th of Ashar and the 14th of Muharram and June the 30th. The news read by Muhammad Manwarul Islam. First, the headlines. Jatiyo Sangsad passes Finance Bill 2026. Tista Barrage Master Plan will be implemented at any cost, boasts Prime Minister Tariq Rahman in Jatiyo Sangsad. Prime Minister calls on students to plant at least one tree a year. Renowned painter Mustafa Manwar passes away. President and Prime Minister condole. People will pay tribute at Central Shahid Minar today. Iran denies today's Doha meeting announced by Donald Trump on Strait of Hormuz. And Brazil and Paraguay move into round of 16 in FIFA World Cup, Netherlands now facing Morocco. Now the details. The Jatiyo Sangsad yesterday passed the Finance Bill 2026 with a good number of significant changes, including raising the income tax-free ceiling for individual taxpayer and withdrawing the proposed provision on the disclosure of investment. Finance and Planning Minister Amir Khosru Mahmood Chaudhry moved the bill, and Speaker Major Richard Hafizuddin Ahmed Bir Bikram put the bill for voice vote. Later, it was passed by voice vote. Following request by the Prime Minister Tariq Rahman during his budget discussion speech, the Finance Minister revised several proposals in the national budget, including increasing the income tax-free threshold for individual taxpayer over the next 5 fiscal years. The Minister also withdrew 2 other proposed measures that had created confusion among the public, making the submission of taxpayer identification number, TIN, certificate mandatory for opening most bank accounts and requiring TIN certificate for the registration of partition deeds and property mutations. Prime Minister Tariq Rahman has categorically said that Tista Barrage Master Plan will be implemented at any cost to ensure the country's water security, support agriculture and improve the livelihood of people in the northern region, describing it as a national priority. He said this while taking part in the general discussion on the proposed budget for fiscal year of 2026-27 in the Jatiyo Sangsad. Earlier, the sitting of the House resumed yesterday with Speaker Major Retired Hafizuddin Ahmed Bir Bikram in the chair, highlighting year-round water availability for agriculture as one of the government's key objectives. The Prime Minister said the government has already initiated a plan to construct the Padma Barrage so that excess water during the monsoon can be stored and utilized during the dry season for agricultural and other sectors. Tariq Rahman described the proposed national budget for 2026-27 fiscal as a life critic-centric one which focused providing at least some relief and comfort to people from all walks of life. He also pledged to restore discipline in the community, country's economy, expressing his government's commitment to recover the money laundered abroad as quickly as possible. The Prime Minister proposed several people-friendly amendments to the proposal national budget, including reducing the tax burden on ordinary citizens, withdrawing the controversial provision of whitening black money, and promoting domestic industries and private higher education. The House is to meet again at 11 a.m. today. Prime Minister Tariq Rahman has called upon the students to develop the habit of planting at least one tree every year during the monsoon season. He was inaugurating tree plantation campaign at secondary educational institutions across the country from Bangladesh-China Friendship International Conference Center at Sher-e Bangla Nagar of the capital yesterday. The Prime Minister said observing a single commemorative day to plant sapling is not enough to fulfill environmental responsibilities. He also suggests every family to plant a sapling whenever a child is born. The child and the sapling will grow up simultaneously and thus a bond is between the two and the love for nature will develop. Among others, Prime Minister's wife, Dr. Zubaida Rahman, was presented on the occasion. Prime Minister Tariq Rahman has said his government intends to integrate sports, culture and innovation into the education system to make the students as worthy citizens of the country to cope with the technology-driven world. He said this at a national startup science project and innovation idea showcasing at Bangladesh-China Friendship International Conference Center in the capital yesterday. The Prime Minister said for the past 10 years, he has been planning on how to bring out the talents that already exist among the students. Tariq Rahman said the government is committed to preparing the country's future generation and that is why government has decided to introduce several additional foreign languages as third language option from grade 6 through grade 12. This is Bangladesh Betar giving you the news. Eminent cultural personality, pioneer of puppet arts and Ekushe Padak winning artist Mustafa Monwar has passed away due to age-related complication. Inna lillahi wa inna ilaihi rajiun. He was 90. Mustafa Monwar breathed his last while undergoing treatment at a hospital in the capital yesterday. His body will be taken to the central Shahid Minar premises today so that general people can show tribute to him. The body of Mustafa Monwar will be laid for eternal rest at Banani Graveyard. Meanwhile, President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman have expressed deep shock and sorrow at the death of Mustafa Monwar. LGRD Minister Major Fakhrul Islam Alamgir and Information and Broadcasting Minister Jahiduddin Sopon expressed deep shock and sorrow at his death. Besides State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhry has also expressed deep shock at the death of Mustafa Monwar. Iranian Foreign Ministry spokesperson Ismail Baghi has said there are no planned meetings with the U.S. official in Doha this week. However, he said Iranian delegation is only visiting Qatar to advance efforts to secure the release of frozen assets, no relation with meeting. Earlier, U.S. President Donald Trump yesterday said U.S. and Iranian officials were due to meet in Qatar capital today. Meanwhile, the White House Press Secretary Karoline Leavitt said Donald Trump is sending his son-in-law Jared Kushner and his envoy Steve Whipcott to lead the negotiating team in Qatar. Six people have been fatally shot at the Center for the Mothers and Children by a suspect in Germany. The victims, four women and two men, were all staff members at the facility near Hamburg. A number of other people were also wounded. Police said the suspect, who was in a custody dispute over his baby daughter. Football. And Brazil and Paraguay have moved into the round of 16 in the FIFA World Cup football. In Texas last night, Brazil secured 2-1 victory over Japan in round of 32. Paraguay won 4-3 on a spot kicks after the match finished 1-1 in extra time to inflict Germany's first ever defeat in a penalty shootout in the World Cup. Now Morocco are playing against Netherlands in Mexico. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with a temporary south-southeasterly gusty or a squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Mimonsingh and Sylhet. River pours in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Jatiyo Shongshot passes Finance Bill 2026. Tista Barrage Master Plan will be implemented at any cost, goes Prime Minister Tariq Rahman in Jatiyo Shongshot. Prime Minister calls on students to plant at least one tree a year. Renowned painter Mustafa Monwar passed away. President and Prime Minister condole. People will pay tribute at Central Shahid Minar today. Iran denies today Doha meeting announced by Donald Trump on Strait of Hormuz. And Brazil and Paraguay move into round of 16 in FIFA World Cup. Netherlands now facing Morocco. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আব্দুল সবুর।
1: দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল শিশুশ্রমকে না বলি শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করি। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস হুরে জান্নাতের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসসের নির্বাহী পরিচালক জাতীয় শ্রমিক দলের আহ্বায়ক ওয়ার্ল্ড ভিশনের সহকারী ম্যানেজার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি সহ জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসক ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে আয়োজন করে। এদিকে দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাউজার আজিজের সভাপতিত্বে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনা শ্রম পরিদর্শক মোহাম্মদ এসানুল হক, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনেরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, জেলা তথ্য অফিসের উপপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহাপরিদর্শক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মালিক শ্রমিক প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্বব্যাপী প্রতিবছর 12 জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়। বিশেষ কারণে বাংলাদেশে এবছর 12 জুনের পরিবর্তে 29 জুন দিবসটি পালন করা হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, উচ্চতর গবেষণা ও বৈশ্বিক র্যাঙ্কিং এর অগ্রগতির লক্ষ্যে অ্যাডভান্সিং কোয়েড টুয়ার্ডস গ্লোবাল এক্সেলেন্স ইউনিভার্সিটি র্যাঙ্কিং ওয়ে ফরওয়ার্ড শীর্ষক এক সেমিনার গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ এতে প্রধান অতিথি ছিলেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান এবং ডক্টর মেহেদী হাসান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইকিউএসির পরিচালক প্রফেসর ডক্টর এ বি এম আওলাদ হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেমিনারে অংশ নেন। রপ্তানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আম উৎপাদনকারীদের এক মত বিনিময় সভা গতকাল মেহেরপুর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান অতিরিক্ত সচিব মোহাম্মদ বাবুল মিয়া এতে প্রধান অতিথি এবং পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ফসল উইংয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস এতে বিশেষ অতিথি ছিলেন। সভায় আমের উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির উপযোগী মান নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আম চাষীদের সমস্যা, সম্ভাবনা ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে আম ব্যবসায়ী, আম চাষী, কৃষি বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগরীর খালিশপুর হাউজিং এস্টেটের বিভিন্ন সড়ক, ড্রেন ও হাউজিং তিনতলায় বিদ্যমান পুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রম সহ দারুসসালাম জামে মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বর্ষা মৌসুম শুরু হয়েছে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ বেড়ে যাচ্ছে, সে কারণে আগে থেকেই নগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে। তারই অংশ হিসেবে খালিশপুরের পুকুর, নালা, ড্রেন, খালের বর্জ্য ও ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। একই সাথে মশক নিধনে ও সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নগরবাসীর সহযোগিতা ছাড়া এই সকল কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি ড্রেনে বর্জ্য না ফেলে নির্দিষ্টনে বর্জ্য ফেলে কেসিসির কাজে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ খুলনার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান ও কেসিসির সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের প্রশাসক প্রধানমন্ত্রী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খালিশপুর থানার মুজগুনি মহাসড়কের উভয় পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। খুলনা বিশেষায়িত হাসপাতাল মোড়ে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কার্যক্রমের সূচনা করেন। কেসিসির সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান ও প্রশাসনিক কর্মকর্তা ডক্টর পেরুগোপাল বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছা পরিষদ মিলনায়তনে বেদগ্রাম তালা পাইকগাছা কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি ও অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত 11 জন ভূমি মালিকের হাতে গতকাল অনুদানের চেক বিতরণ করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব অনুদানের চেক বিতরণ করেন। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং পাইকগাছা পৌরসভার পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসানা রাব্বিনতে আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ হলরুমে 12 জন অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে গতকাল বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলা প্রকৌশলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জামাতে ইসলামীর আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলার শুরুতেই রয়েছে দেশের গান। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন সালাউদ্দিন খান, গানে কথা লিখেছেন অশোক কুমার দে।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সবশেষে শুনবেন প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে একটি দেশের গান।

0: শুনছিলি এতক্ষণ দেশের গান?
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। প্রথম গানটি শুনবেন শিল্পী নাহিদ সুলতানা। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ আবুল হোসেন এবং সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

এরপরের গানটি শুনবেন গানের শিল্পী শহীদুল ইসলাম রাজু। গানের কথা সাজিয়েছেন খন্দকার ওয়াহিদুল আলম মনি এবং সুর করেছেন শহীদুল ইসলাম রাজু।

প্রিয় শ্রোতা, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে মোহাম্মদ শওকত হোসেনের সুরে গেয়েছেন শাহানা সুলতানা বিউটি, গানের কথা সাজিয়েছেন আমিনুল ইসলাম।

0: বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপথ সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: বর্ণালীতে এইবারে গিয়েছেন আব্দুল সবুর খান চৌধুরী, মালিক দেবনাথের সুরে কথা সাজিয়েছেন শফিকুল ওয়ারিশ।

বর্ণালীটি সব শেষে রফিকুর রশিদের কথায় কণ্ঠ দিয়েছেন নাসরিন আক্তার নিনা, সুর করেছেন শাহ আলম বাদল।

এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ হিসেবে তার খুলনা। এখন সকাল নটার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। জাতীয় সংসদে গতকাল কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থবিল 2026 পাশ হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত বিধান প্রত্যাহার। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে তা কণ্ঠভোটে পাশ হয়। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী 5 অর্থ বছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টির প্রেক্ষিতে বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়েছে। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আরও দুটি প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। এগুলো হল বেশিরভাগ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করা এবং বন্টন দলিল ও নামজারি নিবন্ধনের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। এর আগে সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি উল্লেখ করে তিনি বলেন, নদী খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনর্খননের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত 3 মাসে প্রায় 900 কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হয়েছে। আজ বেলা 11টায় সংসদের বৈঠক আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী 29,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হন। এই সময় প্রধানমন্ত্রী শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে প্রতি বছর বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপণের পরামর্শ দেন। এর আগে প্রধানমন্ত্রী বিএনসিসির এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দেশের প্রতিটি জেলা উপজেলায় অধিক সংখ্যক তরুণ তরুণীকে অন্তর্ভুক্ত করে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান হৃদয়ে ধারণ করে জীবন শৃঙ্খলা বেড়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ এবং বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই পরিবর্তনের অগ্রদূত, তাই নতুন প্রজন্ম এগিয়ে গেলে মূলত বাংলাদেশই এগিয়ে যাবে। তারেক রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ মানবিক ও সুন্দর দেশ উপহার দেওয়ার লক্ষ্যে তাঁর সরকার পাঠক্রমে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করেছে। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ারের মরদেহ আজ সকালে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য এই শিল্পীকে। মোস্তফা মনোয়ার গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর। বিশ্বকাপ ফুটবলের খবর। ব্রাজিল এবং প্যারাগুয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। মেক্সিকোতে এখন শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডস মরক্কোর মোকাবেলা করছে। নকআউট পর্বের খেলায় গতরাত যুক্তরাষ্ট্রের হিউস্টনে ব্রাজিল 2-1 গোলে জাপানের বিপক্ষে জয়লাভ করে এবং বোস্টনে ট্রাইবেকারে প্যারাগুয়ে 4-3 গোলে হারায় জার্মানিকে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীতে। আসলে সকাল 9:05 মানে একটু ভালো লাগা কাজ করে। প্রতিদিন যেমন ভোর হয়, আজও ভোর হয়েছে। প্রতিদিন যেমন সকাল হয়, সূর্য ওঠে, আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। তারপরও একটু ভালো লাগা তখনই কাজ করে যখন আপনাদের কথা মনে করি। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে নিয়েই আমাদের এই আয়োজন। তাই আমন্ত্রণ এই আয়োজনে জানাচ্ছি লুবনা হাসনা ফারুক মিষ্টি
1: এবং আমি পল্লী মন্ডল।
0: আর রয়েছেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আর প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতার রহমান গাজী। আপনাদের সাথে সবকটি মাধ্যমে কিন্তু আজকে কথা হবে, এই জন্য শুরুতেই বলছিলাম আজকের দিনটি একটু বেশি ভালো লাগছে, কেননা চিঠি আছে আপনাদের, তাই তো? তো আমাদের কাছে যে কটি মাধ্যমে কথা বলছিলাম, চিঠি, ফোন ইন পর্ব এবং সরাসরি আপনাদের গান শোনানো, সবকটি মাধ্যমেই থাকছি আপনাদের সাথে। যদি আমাদেরকে আপনাদের নক করতে হয় তাহলে অনুষ্ঠানের মাঝে আপনারা ফোন করতে পারেন এই নাম্বারটিতে
1: 01974-121970।
0: আর যারা এখনো ভাবছেন যে আজ তো লেখা হলো না, আগামীকাল লিখবো, তাদেরকে বলছি বন্ধুরা ঝটপট আমাদের ঠিকানাটা লিখে ফেলুন এবং আজ নয় কাল, কাল নয় পরশু এমনটা না করে আমাদেরকে ঝটপট লিখতে বসুন। কেমন লাগে আমাদের আয়োজন আপনাদের কাছে সেটি জানিয়ে, আপনাদের পছন্দের গানের অনুরোধ জানিয়ে। তো আমাদের কাছে লিখতে হলে অবশ্যই লিখতে হবে রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। তো এই ভেতর থেকে প্রথম যে চিঠিটি হাতে তুলে নিয়েছি, লিখেছেন ওলাগ্রাম ডুমুরিয়া খুলনা থেকে মোহাম্মদ কাশিম সর্দার, আর আপনার সাথে আছেন টিউলি মন্ডল, আফজাল মোল্লা, পলাশ কুমার সরকার, লুৎফর জোয়ারদার এবং রবিউল। শুনতে চেয়েছেন ভয়ঙ্কর বিশু ছবির গান, আর সেই সাথে আমাদেরকে হাসনা হেনা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। আর সবসময় জনপ্রিয় গানগুলোর অনুরোধ করি একটু, উনি লিখেছেন তো আজকে উনি একটি জনপ্রিয় ছবির গান শুনতে চেয়েছেন, ভয়ঙ্কর বিশু।
1: ভয়ঙ্কর বিশু, আর শিল্পী হচ্ছেন কনক চাপা ও এন্ড্রু কিশোর। তো চলুন শুনে আসি এই গানটি।

0: এবারে চিঠিটি লিখেছেন আমাদের নিয়মিত শ্রোতা পানপাতা রেডিও শ্রোতা ক্লাব হালকাগাছি মাঝপাড়া পুঠিয়া রাজশাহী থেকে মোহাম্মদ সালাউদ্দিন লালন। আর আপনার সাথে রয়েছেন অনেকগুলো বন্ধু বরাবরের মতো, কাকলি, রজনী, জবা, লাভলি, আরও আছেন কামাল, ঝন্টু, মুসলিমা, সালেহা, পরাগমন, তারপরে আছেন টোকন, আলিয়া, আফজাল মোল্লা, ইব্রাহিম হাওলাদার, রেজাউল আলম জয়ন্তী, প্রকাশ বিশ্বাস, মানিক এবং কথা, সবাই মিলে কথা বলেছেন তুমি শুধু তুমি এই ছবির গান শোনানোর জন্য।
1: আর আমরাও নিয়ে বসে আছি তুমি শুধু তুমি এই ছবির গান নিয়ে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলার জন্য। নিশ্চয়ই আপনারা আমাদের মতোই অপেক্ষা করছেন যে কখন আসবে সেই শুভক্ষণটি যখন আপনাদের সাথে আমরা সরাসরি যুক্ত হব। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন?
1: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম।
1: খালিশপুর রুবেল থেকে রুবেল বলতেছি।
0: হ্যাঁ বলুন ভাই।
1: আমাকে শোনাবেন এক বুক ভালোবাসা ছবি থেকে গান, কুমার বিশ্বজিৎ ও রুনালেলার কণ্ঠে। গানের শিরোনাম এক বুক ভালোবাসা তোমায়
0: দিলাম। হ্যাঁ ঠিক আছে বন্ধু, আমরা চেষ্টা করব আপনার গানের কথার মতো আমরাও যেন আপনাদেরকে সবাইকেই এক বুক ভালোবাসা দিতে পারি। তো এবারে কে আছেন?
2: হ্যালো,
0: কথা কও এটি, ঠিক আছে? আমরা আপনার অনুরোধ রাখছি, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব, অভিযোগ নেই কিন্তু শোনাননি গানটা। তো এবারে কে আছেন? জি আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম আপু।
0: জি
3: প্রকাশ বিশ্বাস,
0: টেঙ্গাখালী বাজার
3: মাগুরা থেকে বলছি।
0: হ্যাঁ দাদা বলুন।
3: সমাধি।
0: হ্যাঁ সমাধি।
3: হ্যাঁ গানের কোন দেখো দেখো গ্রামবাসী।
0: আচ্ছা ঠিক আছে, দেখো দেখো গ্রামবাসী, ঠিক আছে চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গানটি শুনিয়ে দেবার জন্য। আমরা পরবর্তী বন্ধুর কাছে চলে যাচ্ছি।
2: হ্যালো,
4: শুভ সকাল।
2: শুভ সকাল
0: অনুবিশ্বাস।
4: এর মহল খুলনা থেকে অনুবিশ্বাস বলছি।
2: হ্যাঁ দিদি বলুন, কোন গানটি শুনতে চান?
4: শুনতে চাই শান্তি চাই ছবি থেকে, খালিদ হাসান নীলু ও সাবিনা ইয়াসমিন কণ্ঠে। এত সুখী বলো কে আছে?
0: আপনি আছেন? এত সুখী বলো কে আছে? আসলে কি সুখটা নিজের মনের কাছে, তাই না?
2: একদম,
0: যে যেমন নিজেকে সুখী মনে করবেন ততই সুখী থাকতে পারবেন। হ্যালো আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন?
0: ভালো আলহামদুলিল্লাহ। কে বলছিলেন?
5: আমি কুষ্টিয়া ভাইমারা কুশিয়ামারা গ্রাম। আমি একে ফজলুল হক বলছি আপা।
0: একে ফজলুল হক, হ্যাঁ বলুন
5: আপা। আপনি ভালো আছেন সবাই? না
0: হ্যাঁ হ্যাঁ ভালো। বলুন কি গান শুনতে চান?
5: আমি আপনি হচ্ছে কিয়ামত থেকে কিয়ামত ছবির গান শুনতে চাই আপা।
0: কোন গানটি? কিয়ামত থেকে কিয়ামত থেকে কোন গানটি? অনেক আছে তো।
5: কিয়ামত থেকে কিয়ামত ছবির গান মনে হচ্ছে না তো।
0: আচ্ছা ঠিক আছে, যেকোনো একটি শুনিয়ে দেবো। অনেকগুলো সুন্দর সুন্দর গান আছে, এখন তো সময় ভালোবাসার, একা আছি তো কি হয়েছে, ও আমার বন্ধু গো চিরসাথী, তাই না? বাবা বলে ছেলে নাম করবে, এই এই গানের এই ছবির আসলে সব গানই বলবো যে জনপ্রিয় গান। আচ্ছা এবারে কে আছেন?
2: হ্যালো,
5: শুভ সকাল।
2: শুভ সকাল, কে বলছেন?
5: খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম।
2: দাদা বলুন কোন গানটি শুনতে
5: চান? গান শোনাবেন দিন মহ ছায়া ছবি থেকে এন্ড বিশেষ কণ্ঠে আমি তোমার প্রেমে পাগল তাই তো করি পাগলামি।
0: দের মোহর আমি তোমার প্রেমে পাগল তাই তো এত পাগলামি করি। আসলে ভালোবাসা মানে পাগলামি কিন্তু, তাই না? পরবর্তী বন্ধু কে রয়েছেন? বন্ধুরা আমাদেরকে শুনতে শুনতে কিন্তু সবসময় আমি এই কথাটি বলি, বিশেষ করে ফোন পর্বে আসলেই, যে আমাদেরকে শুনতে শুনতে কিন্তু রাস্তা পার হবে না, কিংবা ফোন করতে করতে কথা বলতে বলতে রাস্তা পার হবে না, এতে ঘটে যেতে পারে যে কোন রকমের দুর্ঘটনা। যদি ছোট্ট একটা দুর্ঘটনা হয়, দেখা গেল এই ছোট্ট দুর্ঘটনা আপনার সারা জীবনের জন্য কিন্তু কষ্ট বয়ে বেড়াতে হচ্ছে। আবার এমনও হতে পারে আপনার এই কষ্ট বা এই পরিণতি কিন্তু আপনার পরিবারের জন্য দুঃখ বা অশান্তি বয়ে আনতে পারে, তাই সাবধানতার কোনো মান নেই। কে রয়েছেন?
6: হ্যালো,
0: জি মিলন বাবু।
6: আদাব মিস্টার দিদি।
0: জি আদাব,
6: আমি মিলন বাবু বয়রা বাজার।
0: হ্যাঁ আপনি বয়রা বাজার থেকে বলুন
6: দিদি।
0: হ্যাঁ
6: রবির নাম মধুমিতা।
0: মধুমিতা
6: এলবি সেফালি গোর।
0: হ্যাঁ বলুন, জীবনের উপহার, ঠিক আছে অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন পরবর্তী বন্ধু। হ্যালো
7: আসসালামু
0: আলাইকুম। ওয়ালাইকুম
7: আপু, আপনারা ভালো আছেন?
0: সবাই ভালো আছি। কে বলছিলেন কোথা থেকে?
7: আলহামদুলিল্লাহ আপু, আমি এনামুল কাঠ মিস্ত্রি।
0: হ্যাঁ চুয়াডাঙ্গা লোকনাথ।
7: হ্যাঁ ইনামুল কাশ্মীর চুয়াডাঙ্গা লোকনাথপুর থেকে বলছিলাম।
0: বলুন
7: আপু, আমাকে গান শোনাবেন
0: আমরা জানি গানটা প্রায় আপনারা শুনতে চান। এবারে কে আছেন?
8: ওয়ালাইকুম
2: সালাম,
0: কে বলছেন? আপনি অনুরোধের কথাটি বলুন ভাই, আমরা অনেকে অপেক্ষা করছি।
8: পূর্ব সাম্বল বাসখালী চট্টগ্রাম থেকে গিয়াসুদ্দিন বলছি। আপু আমাকে গান শোনাবেন এক টাকার বউ, এক টাকার বউ সব থেকে কনক সবার কণ্ঠে ভালোবাসা ভালোবাসা কাকো তুমি দূরে।
0: ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে। আসলে কি, আমরা আপনাদের প্রত্যেকটা বন্ধুকেই ভালোবাসি, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, আপনার পরেও কিন্তু অনেক বন্ধু রয়েছে অপেক্ষায় ফোন ইন পর্বে কথা বলার জন্য, তাই আমরা অপ্রিয় চিঠিও কথা না বলি। কেমন, কে রয়েছেন?
9: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
9: আপু কথা বলছি ফুলমালা
0: বাজার কামাল
9: সভাপতি ফকির মোস্তফা কামাল পাশা।
0: দূরে থাকলে তাই তো। আচ্ছা, এই গানটা আপনাকে আজকে আমরা শুনিয়ে দেব, অন্য আরেকটি গানের কথা আপনি বলুন।
9: খাতা দেখতেছ?
0: হ্যাঁ হ্যাঁ, যেকোনো একটি ছবি জবাবদিহি থেকে, আচ্ছা ঠিক আছে, বিশ্বপ্রেমিক অথবা জবাবদিহি আমরা একটি লিখে রাখছি। আসলে এই গানটি আমাদের আজকে তালিকাতে আছে, তাই আপনি অপেক্ষা করলে অবশ্যই শুনতে পারবেন। আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাব গানের কাছে।
2: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: মোহাম্মদ বিল্লাল খুলনা রাজাপুর।
8: আচ্ছা, অনেক
0: আচ্ছা, যাই হোক, আপনার সাথে তো আসলে কোন শত্রুতা নেই, একটু অপেক্ষা করুন, অবশ্যই শুনতে পারবেন। কি গান শুনতে চান আপনি বলুন?
8: আমি বীরেনচন্দ্র থেকে মনির গানের গান, ও বন্ধু তুমি শুনতে পাও গানটি।
0: ও বন্ধু তুমি শুনতে কি পাও, ভিলেন ছবি থেকে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমরা এখন যা আমরা আরেকটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, বন্ধুটি চলে এসেছে যখন, শেষ বন্ধু। আচ্ছা ঠিক আছে, থাকতে লাগুক, আমরা আর ফোন নিচ্ছি না, ফিরে যাচ্ছি গানের কাছে।
2: হ্যাঁ, ফিরে যাচ্ছি আমরা আবার গানে। এবার শুনবো অজান্তে, এই ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে এই গানটি। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন নিত্যানন্দ, আপনি রায়ের মহল খুলনা থেকে।

আমাদের সবার কাছে আমাদের মা ভীষণ প্রিয়, তাই শুধুমাত্র মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ এই আদর পেতে একটি দিবস, মা দিবসের ভিতরে ভালোবাসা সীমাবদ্ধ না রেখে আসুন আমরা আমাদের মাকে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং সম্মান করি। তো চলুন আবারও ফিরে যাই গানের কাছে। এবারে গানটি শুনতেছি পলাশ কুমার সরকার, আপনি কাঞ্চননগর জুমুরিয়া থেকে অনুরোধ করেছিলেন, ছায়াছবি বিরাজ বউ, শিল্পী সাবিনা ইয়াসমিন।

প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। এটি

0: ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এই বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক

0: ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে, কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সেই কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর আয়োজনে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে খুব জনপ্রিয় একটি গান আপনাদেরকে শোনাব, পাখিরে তুই দূরে থাকলে কিচ্ছু ভালো লাগে না, এমন চমৎকার কথামালার গান যে গানটি গেয়েছেন প্রয়াত শিল্পী সুবীর নন্দী। ছায়াছবি লাল গোলাপ শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রেজাউল তালা সাতক্ষীরা থেকে, আর এছাড়াও আজকে অনুরোধ করেছিলেন ফকির মুস্তফা কামাল পাশা ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে। তো চলুন আপনাদের পছন্দের গান শুনে আসি। আর হ্যাঁ, এই গানটি আরও একজনের নাম দেখতে পাচ্ছি, তারাও অনুরোধ করেছিলেন জয় বাংলার মোড় খুলনা থেকে সুফিয়ান এবং মুজিব।

শুনবো রুনা লায়লার কণ্ঠে গান ছায়াছবি স্বপ্নের পৃথিবী। আর এই গানটি শুনিয়ে দেবার অনুরোধ করেছিল ওসমান খান মহেশপুর ঝিনাইদহ থেকে।

একেবারে শেষ গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আসামি ছায়াছবি থেকে। এই গানটির জন্য অনুরোধ করেছিলেন খোকন চন্দ্র বাংশা রাজবাড়ি থেকে।

প্রিয়শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম পল্লী মণ্ডল এবং লুবনা হাসরা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনে কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে দ্বিতীয় অধিবেশনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম পল্লী মণ্ডল এবং লুবনা হাসরা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনে কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে দ্বিতীয় অধিবেশনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর খুঁড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে পল্লী মণ্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। প্রিয় শ্রোতা, চলতি পথে অবশ্যই আমরা একটি কথা মনে রাখব, আমরা যখন যেখানে যেভাবেই ভ্রমণ করি না কেন, যেভাবেই চলাফেরা করি না কেন, ট্রাফিক আইন মেনে চলব। যদি পথ চলি, পায়ে হেঁটে চলি, সেক্ষেত্রেও যদি গাড়িতে থাকি তো সেক্ষেত্রেও অবশ্যই ট্রাফিক আইন মেনে আমাদের চলা উচিত। প্রেসরুতা অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। জাতীয় সংসদের বৈঠক আজ আবার শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে গতকাল জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল 2026 পাশ হয়। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ারের প্রথম নামাজে জানাজা আজ সকালে রাজধানীতে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে এবং সর্বস্তরে জনগণ শ্রদ্ধা নিবেদন করছেন। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মুস্তফা মনোয়ারের দ্বিতীয় নামাজের জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য এই শিল্পীকে। উল্লেখ্য, মুস্তফা মনোয়ার গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর। মুস্তফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিদায়ী 2025-26 অর্থবছরের প্রথম 363 দিনে দেশে 35 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। এর পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 17.6% বেশি। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাসের প্রথম 28 দিনে প্রবাসী বাংলাদেশিরা 2.58 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। গত বছরের একই সময় তুলনায় এ পরিমাণ 1.8% বেশি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, চলতি সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোন পরিকল্পনা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছিলেন, আজ কাতারের রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে যাচ্ছেন। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার জামাতা জারেড কুশনার ও তার দূত স্টিভ উইটকফকে আলোচক দলের নেতৃত্ব দিতে কাতারে পাঠাচ্ছেন। জার্মানি একটি মা ও শিশু সদনে একজন সন্দেহভাজনের হামলায় 6 জন মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। হামবুর্গ শহরের নিকটে অবস্থিত ওই প্রতিষ্ঠানে 4 জন নারী ও 2 জন পুরুষ সদস্যের গুলি লাগে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি নিজের শিশুকন্যার হেফাজত নিয়ে বিবাদে জড়ান। ওই সন্দেহভাজন বন্দুকধারী সহ 3 জনকে আটক করেছে পুলিশ এবং কর্মকর্তারা জানান, এখন জনসাধারণের জন্য কোন হুমকি নেই। বিশ্বকাপ ফুটবলের খবর, ব্রাজিল প্যারাগুয়ে এবং মরক্কো শেষ 16-তে উঠল। নকআউট পর্বের খেলায় গতকাল যুক্তরাষ্ট্রের হিউস্টনে ব্রাজিল 2-1 গোলে জাপানের বিপক্ষে জয়লাভ করে। বোস্টনে ট্রাইব্রেকারে প্যারাগুয়ে 4-3 গোলে হারায় জার্মানিকে এবং আজ সকালে মেক্সিকোকে মরক্কো ট্রাইব্রেকারে 3-2 গোলে নেদারল্যান্ডসকে হারিয়েছে। এদিকে আজ রাত 11টায় নকআউট পর্বে আইভরি কোস্ট নরওয়ের মুখোমুখি হবে। এছাড়া রাত 3টায় ফ্রান্স মুখোমুখি হবে সুইডেনের। এদিকে আগামীকাল সকাল 7টায় মেক্সিকোর মুখোমুখি হবে ইকুয়েডর। ক্রিকেট, হারারেতে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 40 রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিং শুরু করবে। বেলা 1:30টায় খেলাটি শুরু হবে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 140 রান এবং জিম্বাবুয়ে 410 রান করে। এদিকে ইংল্যান্ডের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে। ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় খেলা শুরু হবে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05 এসো আরবি শিখি, ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল 3:30, চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05, বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন শেখ আব্দুল মান্নানের কণ্ঠে দুপুর 12:30 এবং তাসনিম মঞ্জুর তোয়ার কণ্ঠে বেলা 2:40। ছায়াছবির গান বিকেল 3:05। রবীন্দ্রসঙ্গীত রোকসানা পারভিনের কণ্ঠে দুপুর 12:20 এবং আতাউর রহমানের কণ্ঠে বেলা 2:30। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি সন্ধ্যে 6:10। বিনয় কুমার বিশ্বাসের কণ্ঠে লোকগীতি দুপুর 12:40 শুনবেন পল্লীগীতি অনুষ্ঠান এস এম জহিরুল ইসলাম জহিরের কণ্ঠে বেলা 2:50। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামের 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আব্দুস সামাদ গতকাল চুয়াডাঙ্গা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিট ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সার্বভৌমত্ব ও আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আবিদুল হাসান শিমুল সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও চেচুরি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্ত কেন্দ্র ও ক্যাম্পের দাপ্তরিক কার্যক্রম, আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের তৎপরতা ও কর্মদক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। সহকারী পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, উচ্চতর গবেষণা এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অগ্রগতির লক্ষ্যে অ্যাডভান্সিং কুয়েট টু ওয়ার্ডস গ্লোবাল এক্সেলেন্স ইউনিভার্সিটি র্যাঙ্কিং ওয়ে ফরওয়ার্ড শীর্ষক এক সেমিনার গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাসুদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, কুয়েটকে বিশ্বমানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে মানসম্পন্ন শিক্ষা, আন্তর্জাতিক প্রকাশনা, উদ্ভাবন এবং শিল্প একাডেমিয়া সহযোগিতা সমন্বিত উন্নয়ন জরুরি। বৈশ্বিক র্যাঙ্কিং একটি ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফল যা দক্ষ প্রকৌশলী ও গবেষক তৈরির মাধ্যমে অর্জন করতে হবে। প্রফেসর ড মোহাম্মদ মাহবুব হাসান এবং ড মেহেদী হাসান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইকিউএসসি এর পরিচালক প্রফেসর ড এ বি এম আওলাদ হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটর পরিচালক, বিভাগীয় প্রধান শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেমিনারে উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে এক মত বিনিময় সভা গতকাল মাগুরা সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মান উন্নয়ন, জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এক সুধী সমাবেশ গতকাল দৌলতপুর থানাধীন কুলিবাগান ইস্পাহানি কলোনি চত্বরে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন। সমাবেশে এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মাদক, চুরি ও ছিনতাই সহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এ জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যশোর অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে গতকাল 1,946 জন প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মধ্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। যশোরের একটি আদালত গতকাল এক মাদক মামলায় দুইজনকে দশ বছর করে সশ্রম কারাদণ্ড ও অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম এ রায় দেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। এইচ এম বাহলুল করিমের কণ্ঠে গানের কথা সাজিয়েছেন আমিনুল ইসলাম।

0: আপনারা শুনলেন রবীন্দ্রসঙ্গীত।
1: বাংলাদেশ বেতার খুলনা।
2: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন শেখ আব্দুল মান্নানের কণ্ঠে আধুনিক গান। গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে।

0: এতক্ষণ শুনলেন শেখ আব্দুল মান্নানের কণ্ঠে এবং অশোক কুমারদের কথায় আধুনিক গান।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন লোকগীতি বিনয় কুমার বিশ্বাসের কণ্ঠে।

দুখানি লোকগীতি শুনলেন বিজয় সরকারের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানে হামদ শুনবেন।

আল্লাহ পাখি শুনে হাম ছুঁলেন। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করিও না এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো এবং আত্মীয় স্বজনের সাথেও, এতিমদের সাথেও, মিসকিনদের সাথেও, নিকটবর্তী প্রতিবেশীদের সাথেও, দূরবর্তী প্রতিবেশীদের সাথেও এবং নিকটে যারা বসে থাকে তাদের সাথেও, মুসাফিরের সাথেও এবং গোলামদের সাথেও, যারা তোমাদের অধীনে রয়েছে সৎ ব্যবহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকার করে। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: কোন মুসলমানের জন্য জায়েজ নয় যে সে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে। যে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে আর ওই অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহান্নামী। যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে কিয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সে যে খুব বেশি ঝগড়াটে।

0: মেঘে মেঘে বেলা হলো, সকাল গড়িয়ে দুপুর হলো। এই শুভ দুপুরে কাজের ব্যস্ততা নিয়ে অথবা একটু অবসরে যে যেখান থেকে আমাদের আয়োজনের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতিয় শুভেচ্ছা। ভালো লাগা ও ভালোবাসার গান শুনতে এবং অনুরোধের গান দিয়ে সাজানো বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এতক্ষণ কথা বললাম আমি হেরা ইয়াকুতি এবং সাথে আছেন
1: আমি আবু সাইদ জানকাত্রী।
0: হ্যাঁ, অনুষ্ঠানের সার্থকতা আরও রয়েছেন অধিবেশন তত্ত্বাবধানে সামি আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, প্রকৌশল সহযোগিতা রয়েছেন মোহাম্মদ আতর রহমান গাজী। তো কথা বলবো না, চলে যাব অনুরোধের গানে। হ্যাঁ কাদরী ভাই, কে আছেন আমাদের প্রথম অনুরোধ?
1: হ্যাঁ ঠিক তাই, প্রথম গানটি শোনার জন্য অনুরোধ করেছেন নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে। আপনি শুনতে চেয়েছেন কে অপরাধী ছবির এই গানটি, শিল্পী মণিকিশোর।

0: হ্যাঁ বন্ধুরা, এবারে শুনবেন চাচ্চু ছায়াছবি থেকে গান এন্ড্রু কিশোর ও দিঘির কণ্ঠে। শুনতে চান, অনুরোধ করেছেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধু।
1: না না, আজকে তোমার নিজের গল্প বলো।
2: আমার নিজের গল্প? না না, আমার নিজের কোনো গল্প নাই, যা আছে সব নিয়তের খেলা।
1: তাই বলো। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়?

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্য আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: মোহাম্মদ ইব্রাহিম হালদার মোড়েলগঞ্জ বাগেরহাট থেকে, তার মনে একটা প্রশ্ন আছে হেরা, যে স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি?
3: এরপরে কিন্তু নতুন গান অনুরোধ শুনবো, নতুন 01974 12 196 নম্বরে।

0: আপনাদের আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।
1: কাজী ভাই, যেমন কথা দিয়েছিলাম, আমরা শুনব এই গানটির পর নতুন অনুরোধ। তো চলে যাচ্ছে, কে আছেন আমাদের সাথে? হ্যালো,
2: শুভ
1: দুপুর। হ্যাঁ, কে আছেন বলুন? হ্যাঁ বন্ধু, সাথে থাকবেন, অনেক ধন্যবাদ।
0: ভালোবাসার মতো মানুষ থাকলে কিন্তু ভালোবাসা যায়, ভালোবাসতে ইচ্ছেও করে।
1: হ্যাঁ
0: ঠিক, তাই চলে যাবো পরের ফোনে। কোন বন্ধু রয়েছেন?
1: হ্যালো, এবার কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? শুভ দুপুর, জি বলুন। হ্যাঁ, জি হ্যাঁ, বুঝতে পেরেছি।
2: ছবির নাম অনুরোধ, অনুরোধ ছবি থেকে সাবিনা ফেনের কণ্ঠে
0: চিঠির আবেদনটা কিন্তু সবসময় থাকবে। চমৎকার, আমার বাড়িতে যদি ডাক পিয়ন এসে বলে যে আপনার একটি চিঠি এসছে, তখন মনে অনুভূতি
1: আসবে। এবার তবু কল কি এসছে, কার কল এসেছে? হ্যাঁ
0: হ্যালো,
2: হ্যালো দাদা, শুভ দুপুর।
0: শুভ দুপুর, কে বলছেন কোথা থেকে? মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক, আচ্ছা, মগের মুল্লুক ছবির গান শুনতে
1: চেয়েছি।
0: ঠিক তাই,
1: এবার চলে যাবো আরেকটা অনুরোধে। শুভ দুপুর, কে বলছেন?
0: সময় হলেও মন আসলে ফিরে যেতে চায় না, কথা কিন্তু বাস্তব কথা, তাই না? মন থেকে আসলে সেটা সাই দেয় না যে আমি চলে যাবো, কিন্তু যেতে হয়। পরের ফোনে চলে যাবো, কোন বন্ধু? হ্যাঁ, এটা একটা জনপ্রিয় গান। হ্যাঁ শুনতে বুঝতে পেরেছি, শুনতে পেরেছি। গানটি কিন্তু আমাদেরও বেশ ভালো লাগে, তাই তো?
1: হ্যাঁ
0: ঠিক আছে, নিশ্চয় শুনবো, আর আপনাদের সাথে আমরাও শুনবো অবশ্যই। কোন বন্ধু রয়েছেন এবারে? হ্যালো, বন্ধু আপনার রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে দিন, না হলে একটু দূরে গিয়ে কথা বললে ভালো হয়। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম,
3: আমি দনি বলছি মান্দারতলা মহেশপুর থেকে।
0: জি,
3: আমি মাটির ফুল সাথে থেকে একটি গান শুনতে চাই, শিল্পী আলম আর আমিনু।
1: টনি, তাই না?
0: ধন্যবাদ জনি আপনাকে ফোন করার জন্য, নিশ্চয়ই আপনার অনুরোধে গানটি শোনানো হবে, আমরা লিখে রাখলাম।
1: হ্যাঁ, বেশ অল্পের মধ্যে অনেক সুন্দর অনুরোধ করেছেন।
0: জি
1: হ্যালো,
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
4: আপু কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম জন্তু।
1: জি,
4: ঠিকানা জোয়াদা হরিনাথ।
0: আপনি বলছেন, আমি শুনছি।
4: আচ্ছা, কানের শোনা হচ্ছে কথা যদি কওরে বন্ধু, কইও কানে কানে, বলবো কি আর বুঝেনি আমার কানে কানে।
1: আসলে
0: খুব সুন্দর, নিশ্চয়ই
1: অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন। আচ্ছা, এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
4: আমি একে ফজলে বলছি, কুষ্টিয়া ধামারা কুষ্টিয়া বলে গ্রাম থেকে।
1: জি, নামটা আবার বলুন।
4: আপনি গান শোনাবেন হারানো প্রেম থেকে? হারানো প্রেম,
1: জি হারানো প্রেম। নামটা একটু বলুন আবার, নামটা বলুন আবার।
4: আমার নাম হচ্ছে একে ফজলুল হক।
1: একে ফজলুল হক,
4: জি জি একে ফজলুল হক।
1: হ্যাঁ, আসলে নামটা কিন্তু খুবই চমৎকার একটি নাম।
0: হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? বলছি, জি শুভ দুপুর।
5: ভাই আপু ভালো আছেন?
0: হ্যাঁ, আমরা দুজনে ভালো আছি,
5: আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি।
0: জি,
5: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন
6: শাহবাজপুর শৈলকুপা থেকে।
1: শৈলকুপার পর্যন্ত, জি বলুন।
6: জি আপু, আমাকে শোনাবেন ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায় সারসবি থেকে অ্যান্ড্রু কিশোর উপলক্ষবার কণ্ঠে এত প্রেম ছিল তোমারই বুকে। ভালো থাকবেন।
1: হ্যাঁ আপনি
0: আপনি ভালো থাকবেন, ফোন করার জন্য ধন্যবাদ বন্ধু আপনাকে।
1: আচ্ছা আমার একটা আরেকটা অনুরোধ দিয়ে আমরা চলে যাব, কিন্তু অনুরোধের গান শোনাতে, ঠিক আছে?
0: হ্যাঁ
1: হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
7: হ্যাঁ
1: জি জি, বুঝতে পারছি না, নামটা বলুন।
0: আব্দুল সামাদ। ঠিক, আসলে বোঝা যাচ্ছে না আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো বা ফোন কাটা কাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি
1: পাংশা রাজবাড়ি, বুঝতে পারলাম, নামটা বুঝতে পারেনি।
0: আব্দুর রহমান, আব্দুর রহমান,
1: হ্যাঁ এবার বুঝতে পেরেছি। হ্যাঁ বন্ধু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। দুজনের এইভাবে একই পছন্দ হলে কিন্তু ভালো।
0: আবার আমরা ফোনে ফিরবো, আপাতত গানে চলে যেতে চাই। ছায়াছবি আবদুল্লাহ আর শিল্পী সুবীর নন্দী, আর এই চমৎকার ছায়াছবির গানটি শুনতে অনুরোধকারী শ্রোতা হলেন মহেশপুর ঝিনাইদহ থেকে জনি।

হ্যাঁ বন্ধুরা, এবারে শুনবেন কুমার বিশ্বজিৎ ও কনক চাপার কণ্ঠে গান ছাড়াছবি কুখ্যাত খুনি। আর শুনতে অনুরোধ করেছেন মেহেদী হাসান, মহেশপুর, ঝিনাইদহ। বন্ধু,

প্রিয় শ্রোতা, আপনারা আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনছেন। প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শিল্পী এন্ড্রু কিশোর, ছবি সারেন্ডার শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে।

0: জনপ্রিয় এই গানটির পরে এবারে দ্বৈতকণ্ঠে গান শুনব রুনালাইলা ও আবিদা সুলতানার কণ্ঠে, গান ছাছবি বাঞ্জারাম।
1: আর বন্ধুরা, এই গানটির জন্য অনুরোধকারী শ্রোতা হলেন বন্ধু আপনি শৈলকুপা কুষ্টিয়া থেকে মজিদ।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ।
2: হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন শুনতে শুনতে সময় হলো ঢাকা থেকে প্রচারিত বেলা দুটোর বাংলা সংবাদের। আমরা বেলা দুটোর বাংলা সংবাদের পর আবারও আমরা ফিরে আসবো খুলনা বেতার কেন্দ্রে আপনাদের নিয়মিত আয়োজনে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি মাহফুজা আক্তার সুমি। জাতীয় সংসদে আজ পাশ হবে 2026-2027 অর্থবছরের বাজেট। জাতীয় সংসদে বৈঠক আজ সকালে আবার শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় সংসদে 2026-2027 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে গতকাল জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল 2026 পাশ হয়। ইসলামী শিক্ষাকে কেবল ধর্মীয় জ্ঞান অর্জনের সীমায় না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা গঠন এবং দক্ষ মানব সম্পদ তৈরির মূলধারায় যুক্ত করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষার্থী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ইসলামী শিক্ষার মূল লক্ষ্য হল মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তোলা। এ লক্ষ্য পূরণে এই শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, গবেষণা ভিত্তিক এবং আন্তর্জাতিক মান সম্পন্ন করে গড়ে তুলতে হবে। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের প্রথম নামাজে জানাজা আজ সকালে রাজধানীতে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মুস্তাফা মনোয়ার শিল্পকলা ও সাহিত্যের জগতের বহু ক্ষেত্রে বিচরণ করেছেন এবং তিনি নিজে যেমন মেধার অবিরাম চর্চা করেছেন, ঠিক তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন। পরে মন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং সর্বশক্তিমান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার জান্নাত প্রার্থনা করেন। এদিকে সর্বস্তরে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মুস্তাফা মনোয়ারের মরদেহ আজ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে সেখানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মুস্তাফা মনোয়ারের দ্বিতীয় নামাজে জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য এই শিল্পীকে। উল্লেখ্য, মুস্তাফা মনোয়ার গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, চলতি সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোন পরিকল্পনা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছিলেন, আজ কাতারের রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে যাচ্ছেন। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব কার্লিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার জামাতা জারেড কুশনার ও তার দূত স্টিভ উইটকফকে আলোচক দলে নেতৃত্ব দিতে কাতারে পাঠাচ্ছেন। ভেনিজুয়েলার নাগরিকরা গত সপ্তাহে পরপর আঘাত হানা দুটি ভূমিকম্পকে কেন্দ্র করে পরবর্তী উদ্ধার তৎপরতায় অবহেলা ও অনীহার জন্য দেশটির সরকারকে অভিযুক্ত করেছে। দেশটিতে দুই দফা ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত 1,700 জন নিহত হয়েছে। ভেনিজুয়েলার নাগরিকেরা বলেছেন, উদ্ধার কাজ বিলম্বে শুরু হয় এবং তা ছিল ধীর গতির। ডালাসে বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11টায় নক আউট পর্বে আইভরি কোস্ট নরওয়ের মুখোমুখি হবে। এছাড়া রাত 3টায় ফ্রান্স মুখোমুখি হবে সুইডেনের। আগামীকাল সকাল 7টায় মেক্সিকোর মুখোমুখি হবে ইকুয়েডর। এদিকে ব্রাজিল, প্যারাগুয়ে এবং মরক্কো নিজ নিজ খেলা জয়লাভ করে শেষ 16তে স্থান করে নিয়েছে। ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ আজ তাদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 2 উইকেটে 41 রান করেছে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে 140 রান এবং জিম্বাবুয়ে 410 রান করে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: সুপ্রিয় শ্রোতা, ঢাকা থেকে প্রচারিত বেলা 2টার বাংলা সংবাদের পর আবার আমরা ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে আপনাদের নিয়মিত আয়োজনে, যেখানে আপনারা শুনছিলেন বাংলা চলচ্চিত্রের রূপালী পর্দার কিছু চমৎকার চমৎকার ছায়াছবির গান। আরেকটা মজার বিষয় হলো, এই গানগুলি কার অনুরোধ করেছিল?
2: হ্যাঁ, শ্রোতারাই অনুরোধ করেছেন এবং এবারে শ্রোতা যিনি আছেন যিনি অনুরোধ করেছেন মোহাম্মদ রিটন সরকার, জীবননগর চুয়াডাঙ্গার বন্ধু। তিনি শুনতে চেয়েছেন পিতা মাতার সন্তান ছায়াছবি থেকে গান, শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন।

আসলেই বন্ধু, মনটা যদি খোলা যেত সিন্দুকের মতো। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা আসমিন, ছায়া ছবি চন্দনদীপের রাজকন্যা, আর শুনতে অনুরোধ করেছেন মানিক, শৈলকুপা, জিনোধার। বন্ধু,

0: হ্যাঁ বন্ধুরা, না সোনা বন্ধুর গানের পরে এবার আমরা চলে যাব। কতদিন পরে দেখা হলো এটা শুনতে, তাই না? ছাছবি চাঁদনি, শিল্পী সাবিনা ইয়াসমিন ও মান্নান রানা। আজ শুনতে চাই, কি শুনতে চাইছেন বলুন তো একটু।
1: আর এই গানটির জন্য অনুরোধকারী শ্রোতা হলেন ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে মোস্তফা কামাল পাশা।

0: হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু শুনবো নতুন গানের অনুরোধে। এবার চলে যাচ্ছি, অনুরোধ চলে এসেছে, কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বলুন।
1: আমরা দুজনেই ভালো আছি বন্ধু, আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি জি, তা তো আপনার কথা বলার স্টাইল দেখে বুঝতে পেরেছি যে আপনি লুৎফর ভাই। জি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি জি বলুন।
0: হ্যাঁ আমি তো,
1: জি
0: হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলেই আমার মতো সুখী কেউ নেই, আপনার কণ্ঠ শুনেই বুঝতে পারছি।
1: চলে যাবো পরের ফোনে, কোন বন্ধু রয়েছেন? হ্যালো, শুভ দুপুর, কে বলছেন কোথা থেকে? জি জি দাদা বলুন। আচ্ছা আচ্ছা,
0: আপনার গান কিন্তু,
1: জি হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পারছিলাম যে এই ধরনের একটি গানের অনুরোধ আপনি করবেন আজকে। জি জি, আপনি ভালো থাকবেন।
0: এবং আপনার গান কিন্তু ছিল আজকে, দুই নম্বরে কিন্তু ছিল দীপক।
1: জি
0: অন্ধ্রপ্রতাপের বন্ধু,
1: বন্ধুরা আপনারা ফোন করতে পারেন 01974121970, আমরা রয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য।
0: বলতে বলতে চলে এসেছে, হ্যালো কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বলুন। আচ্ছা অনেক ধন্যবাদ, স্বাগতম। হ্যাঁ বলুন।
2: অনেক
0: ধন্যবাদ, সাথে থাকবেন নতুন বন্ধু, এবং আপনাকে যেন সবসময় যেন পাই এটাই আমরা চাই।
1: নিশ্চয়ই। এবারে কোন বন্ধু? ওয়ালাইকুম সালাম, কে বলছেন কোথা থেকে? আমারও ভালো আছি, আমার প্রাণ প্রিয় শ্রোতা বন্ধু নিশ্চয় ভালো আছেন। আচ্ছা,
3: আমি বুলবুল আহমেদ,
1: জি
3: কাজীপাড়া ধারামারা থেকে বলছি।
1: জি জি,
3: আমার পক্ষ থেকে আমাদের ধারামারার বিখ্যাত কফি ও টস বিস্কুটের আপনাদের শুভেচ্ছা দিচ্ছি ভাইয়া আপু।
1: আচ্ছা আচ্ছা, যদি সময় সুযোগ হয় তাহলে নিশ্চয়ই খেয়ে আসবো, যদিও আমাদের ইচ্ছে হচ্ছে যে এখনই খেয়ে নি, সেটা তো সম্ভব নয়। হ্যাঁ
0: অনেক ধন্যবাদ, আসলে আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমরা
1: ঠিক তাই। এবারে কোন বন্ধু?
0: এবারে বন্ধুর অনুরোধটা নিয়ে কিন্তু আমরা চলছি 01974121970 নম্বর থেকে আপনারা অনুরোধ করতে পারেন।
1: আমরা রয়েছি বন্ধু আপনার ফোনের অপেক্ষায়।
0: যেহেতু এখনো কেউ অনুরোধ করছে,
1: হ্যাঁ তাহলে আমরা গানেই চলে যাই। ঠিক তাই বন্ধুরা, এবারে শুনব ফুল নেব না অস্ত্র নেব, এই ছবির গান। কণ্ঠ দিয়েছেন বিপ্লব, কনক চাপা ও এন্ড্রু কিশোর। আর এই গানটির জন্য অনুরোধকারী শ্রোতা হলেন বন্ধু আপনি চৌগাছা যশোর থেকে রাজু আহমেদ।

হ্যাঁ বন্ধুরা, এবারের ছাত্রী রাজু মাস্তান, শিল্পী শাকিলা জাফর, এন্দ্র কিশোর, আর শুনতে অনুরোধ করেছেন কাশেম সর্দার, ডুমুরিয়া, খুলনার বন্ধু।

0: হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের শেষ গান। এছাড়াও যাদের নাম ছিল শেখ আব্দুস সামাদ বোয়ালমারি ফরিদপুর, বিজন গোমস্তা কাকচিরা বরগুনার বন্ধু। আসলে বন্ধু, শুভই দুপুরে আপনাদের অনুরোধের গান শুনতে আমাদেরও ভালো লাগছিল, কিন্তু সময় বলে দিল বিদায় নিতে হবে। আপনারা ভালো থাকবেন, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
1: শুভ দুপুর।

0: আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। এছাড়াও শ্রোতা বন্ধুরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমেও।
1: বাংলাদেশ বেতার খুলনা প্রিয় শ্রোতা, এবারে আমাদের আয়োজন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী আতাউর রহমান।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আতাউর রহমান।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানমালায় এখন রয়েছে আধুনিক গান শিল্পী তসনিম মঞ্জুর ছোঁয়া, শিল্পীর প্রথম গানের গীতিকার ইমরুল কায়েস।

0: আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন তসনিম মঞ্জুর ছোঁয়া।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনারা এখন শুনবেন পল্লী গীতি। প্রথম গানটি গীতিকার এস এম হুসাইন মিল্লা, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এস এম জহিরুল ইসলাম জহির।

0: হ্যাঁ, পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। গীতিকার ছিলেন এস এম হুসেন বিল্লাহ, শিল্পী এস এম জহির ইসলাম জহির।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টের সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। জাতীয় সংসদে আজ পাশ হবে 2026-27 অর্থ বছরের বাজেট। শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অব্যাহত রয়েছে। এর আগে গতকাল জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থবিল 2026 পাশ হয়। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী দেশে পাপেট শিল্পের পথিকৃত ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের প্রথম নামাজে জানাজা আজ সকালে রাজধানীতে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, মুস্তাফা মনোয়ার শিল্পকলা ও সাহিত্যের জগতের বহু ক্ষেত্রে বিচরণ করেছেন এবং তিনি নিজে যেমন মেধার অবিরাম চর্চা করেছেন, ঠিক তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন। পরে মন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং সর্বশক্তিমান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার জান্নাত প্রার্থনা করেন। এদিকে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মুস্তাফা মনোয়ারের মরদেহ আজ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মুস্তাফা মনোয়ারের দ্বিতীয় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরণ্য এই শিল্পীকে। তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের সুদৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণ এবং নিজস্ব স্বার্থ অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ নদী শাসন, গ্রেজিং এবং পানি সংরক্ষণ করা। এই কাজে চীনের বিপুল দক্ষতা এবং প্রয়োজনীয় অর্থ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশনা দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনোকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। গত 2 নভেম্বর আইসিটি 2 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় হাসানুল হক ইনোকে অভিযুক্ত করে। ট্রাইব্যুনালে হাসানুল হক ইনোর বিরুদ্ধে 8টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়। ভেনিজুয়েলার নাগরিকরা গত সপ্তাহে পরপর আঘাত হানা 2টি ভূমিকম্পকে কেন্দ্র করে পরবর্তী উদ্ধার তৎপরতায় অবহেলা ও অনীহার জন্য দেশটির সরকারকে অভিযুক্ত করেছে। দেশটিতে 2 দফা ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত 1,700 জন নিহত হয়েছে। ভেনিজুয়েলার নাগরিকরা বলেছেন, উদ্ধার কাজ বিলম্বে শুরু হয় এবং তা ছিল ধীরগতির। ডালাসে বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11টায় নক আউট পর্বে আইভরি কোস্ট নরওয়ের মুখোমুখি হবে। এছাড়া রাত 3টায় ফ্রান্স মুখোমুখি হবে সুইডেনের। আগামীকাল সকাল 7টায় মেক্সিকোর মুখোমুখি হবে ইকুয়েডর। ক্রিকেট, হারারেতে একমাত্র টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ আজ তাদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 3 উইকেটে 96 রান করেছে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে 140 রান এবং জিম্বাবুয়ে 410 রান করে। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: শ্রোতা বন্ধুরা, বিকেল 3টের বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো।
2: বাংলাদেশ বেতার খুলনা, এবারে আমাদের আয়োজন রয়েছে ছাঁচবির গান। শিল্পী এন্ড্রু কিশোর ও রুনা লালকণ্ঠ শুনবেন পুষ্পমালা ছাঁচবি থেকে গান, প্রথম গানটি।

প্রিয় শ্রোতা, আপনার শুনতে ছায়াছবির গান। এবারে গানটি নেওয়া হয়েছে রঙিন রাখাল বন্ধু ছায়াছবি থেকে, শিল্পী সাবিনা ইয়াসমিন ও তার সঙ্গীরা।

হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনছেন ছায়া ছবির গান। এবারে গানটি নেওয়া হয়েছে সবাই তো ভালোবাসা চায়, সবাই তো ভালোবাসা চায় ছায়াছবি থেকে, এবং শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাঁপা।

0: প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল আমাদের ছায়াছবির গানের এই আয়োজন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমেও। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি, পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ খালিদ সিবাতুল্লাহ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা, দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, তাদের সকলকে বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহরবানিতে সুস্থ এবং সুন্দর আছেন। ব্যবহারিক আরবি শেখার অনুষ্ঠান এসো আরবি শিখি নিয়মিত সাপ্তাহিক একটা অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে বরাবরের মতন আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন শিক্ষার্থী। শুরুতেই আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: মোহাম্মদ সাজিদুর রহমান।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো?
5: আলহামদুলিল্লাহ।
2: মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তার আপন করুণায় সুস্থ এবং সুন্দর রাখুন, আমিন। আজকের শুরুতে আমরা যে অধ্যায় থেকে পড়ব, আত-তামরীনুস সালিস, অর্থাৎ তৃতীয় যে অনুশীলনটি রয়েছে সেই অনুশীলন থেকে আমরা পড়ব। এখানে প্রথমেই আমি আপনাদেরকে কয়েকটি বাংলা বলবো এবং এই কথা এই বাংলা বাক্য থেকে তিনটি করে আরবি বাক্য তৈরি করে দিবেন। পারবেন ইনশাআল্লাহ?
5: ইনশাআল্লাহ,
2: ইনশাআল্লাহ। তো প্রথমে যেই একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে তিনটি বাক্য বলেন, অর্থাৎ আমি আরো বোঝায় বলতেছি, আমি একজন ব্যবসায়ী, তাই ব্যবসায়ী হিসেবে আমার সম্পর্কে তিনটা আরবিতে বাক্য বলবো।
5: জি,
2: কে বলবে তাহলে? বলেন তিনটা বাক্য ব্যবসায়ী হিসেবে। আমি একজন ব্যবসায়ী।
3: আনা তাজিরুল মাদিনাতি, আমি শহরের ব্যবসায়ী।
2: ব্যবসায়ী, আনা তাজিরুল মাদিনাতি,
3: আমি শহরের ব্যবসায়ী।
2: আচ্ছা, দ্বিতীয় বাক্য?
3: আনা তাজিরুন আমিনুন, আমি একজন সৎ ব্যবসায়ী।
2: হ্যাঁ, আমি একজন সৎ ব্যবসায়ী।
3: আনা তাজিরুন কদিমুন, আমি একজন পুরাতন ব্যবসায়ী।
2: পুরাতন ব্যবসায়ী, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে এবং সঠিক বাক্য গঠন করেছেন। আচ্ছা, এবার আরেকজনের কাছে জিজ্ঞাসা করব, শিকারী খালিদ সম্পর্কে তিনটি বাক্য। শিকারী খালিদ, অর্থাৎ খালিদ একজন শিকারী, এই সম্পর্কে তিনটি বাক্য বলতে হবে।
4: খালিদুন সাইয়াদুন মাহিরুন, খালিদ দক্ষ শিকারী।
2: খালিদ একজন দক্ষ শিকারী। আচ্ছা,
4: খালিদুন সাইয়াদুল গাবাতি, খালিদ বনের শিকারী।
2: হ্যাঁ, খালিদ বনের শিকারী।
4: খালিদুন সাইয়াদুন মাশহুরুন, খালিদ প্রসিদ্ধ শিকারী।
2: প্রসিদ্ধ একজন শিকারী, মানে সে শিকার করে, এটা প্রসিদ্ধ,
4: প্রসিদ্ধ
2: সকলে জানে। আচ্ছা, এবার আরেকজনকে বলবো তিন নম্বর, যেটা যে চিকিৎসক সাইদকে সম্বোধন করে তিনটা বাক্য, অর্থাৎ সাইদ একজন চিকিৎসক, তাকে সম্বোধন করে তিনটা বাক্য আরবিতে বলতে হবে।
3: সাইদুন তবিবুন জাইয়িদুন জিদ্দান,
2: জাইয়িদুন জিদ্দান,
3: সাইদ একজন খুব ভালো চিকিৎসক।
2: আরেকটি বাক্য,
3: সাইদুন তবিবুল মুস্তাশফা,
2: মুস্তাশফা, হ্যাঁ,
3: সাইদ হাসপাতালের চিকিৎসক,
2: চিকিৎসক, হ্যাঁ। আরেকটা,
3: সাইদুন রজুলুন তাইয়িবুন, সাইদ একজন উত্তম লোক।
2: সাইদ ব্যবসায়ী হতে হবে, সাইদ চিকিৎসক হইতে হবে, মানে সাইদ হল একজন চিকিৎসক, তো তাকে
3: সাইদুন তবিবুন মাহিরুন,
2: তবিবুন মাহিরুন, হ্যাঁ, সুন্দর,
3: সাইদ একজন দক্ষ
2: দক্ষ চিকিৎসক। হ্যাঁ, তাহলে তিনটা বাক্য হলো। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে, ধনী ও দানশীল খাদিজাকে সম্বোধন করে তিনটা বাক্য, ধনী এবং দানশীল। প্রত্যেকটা বাক্যের মধ্যেই ধনী বা দানশীল দুইটাই থাকা দরকার না, সে ধনী এবং দানশীল, এটা প্রথমে বলতে হবে যে সে একজন ধনী এবং দানশীল, তার সম্পর্কে আর দুইটা বাক্য।
4: জি, খাদিজাতু গনিয়াতুন ওয়া সখিয়াতুন জিদ্দান,
2: সখিয়াতুন জিদ্দান,
4: খাদিজা ধনী এবং অত্যন্ত দানশীলা,
2: দানশীলা, হ্যাঁ,
4: ওয়া সখাউহা মাশহুরুন, তার দানশীলতা প্রসিদ্ধ।
2: খাদিজাতু গনিয়াতুন, সে একজন ধনী,
4: খাদিজাতু গনিয়াতুন,
2: গনিয়াতুন, জি, মানে এখানে ধনী এবং দানশীল খাদিজা সম্পর্কে বলতে বলেছে। তো প্রথম বাক্যটা আমাদের হবে যে খাদিজা একজন ধনী এবং দানশীল, গেল। এরপরে যে দুইটা বাক্য বলতে বলছে সেটা হলো ধনী এবং দানশীল দুইটাই থাকতে হবে তা না, বরং তার সম্পর্কে দুইটা বাক্য বললে প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং শেষ যেটা আছে পরিশ্রমী মেধাবী ছাত্রী জাইনাব সম্পর্কে তিনটা বাক্য,
3: জাইনাবু তিলমিযাতুন যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন।
2: হ্যাঁ, মুজতাহিদাতুন। হ্যাঁ,
3: জাইনাব একজন মেধাবিনী এবং পরিশ্রমী ছাত্রী।
2: পরিশ্রমী ছাত্রী। হ্যাঁ, জাইনাব সম্পর্কে কিছু একটা বললেই হবে আর দুইটা বাক্য।
3: জাইনাবু ইমরাআতুন সালিহাতুন, জাইনাব একজন সতী নারী। জাইনাবু তাব্বাখাতুন মাহিরাতুন, জাইনাব একজন দক্ষ পাচিকা।
2: হ্যাঁ, এত সুন্দর হয়েছে এবং আমাদের প্রত্যেকটা বাক্যই খুব সুন্দর হয়েছে এবং সঠিক হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা শিখব যে কয়েকটি শব্দ শিখেছিলাম, যে দক্ষ, প্রসিদ্ধ, সুসাধু, এইগুলো আমরা শিখছিলাম। এর বিপরীত শব্দ যেগুলো হয়, কথার কথা আমি বলছিলাম যে খালিদ একজন দক্ষ, দক্ষ শিকারী। তো যদি আমরা বলতে চাই যে খালিদ একজন দক্ষ না, অদক্ষ শিকারী, তখন আমাদের কেমন ব্যবহার করতে হবে এই সম্পর্কে আমরা এখন পড়ব। তো এখানে প্রথম যে শব্দটি আছে সেটা হলো মাহিরুন মাহিরাতুন, শব্দের অর্থ কি?
4: দক্ষ।
3: দক্ষ,
2: দক্ষ। মাহিরুন কিসের জন্য ব্যবহার হবে?
4: পুরুষবাচক,
2: পুরুষবাচকের জন্য। মাহিরাতুন কিসের জন্য ব্যবহার হবে?
3: স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে,
2: স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। তো এখন যদি আমরা এই যে স্ত্রী হোক বা পুরুষ হোক, এদের বলতে গিয়ে যখন আমরা মাহির শব্দ ব্যবহার করব, এখন এর বিপরীত শব্দ দিয়ে আমরা ব্যবহার করতে হয় যে সে অদক্ষ, তাহলে কিভাবে বলতে হবে? এর পরবর্তী শব্দের মধ্যে দেওয়া আছে যে গইরু মাহিরিন, গইরু
3: মাহিরিন,
2: মাহিরিন অর্থ কি?
3: অদক্ষ,
2: অদক্ষ। গইরু মাহিরাতিন অর্থ কি?
3: অদক্ষ,
2: অদক্ষ। তো গইরু মাহিরিন এটা ব্যবহার হবে
3: পুরুষবাচক
2: শব্দের ক্ষেত্রে, শব্দের জন্য। আর গইরু মাহিরাতিন এটা ব্যবহার হবে
3: স্ত্রী,
2: স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা শিখলাম যে মাহিরুন মাহিরাতুন এটা হলো দক্ষ, পুরুষ এবং স্ত্রীদের জন্য ব্যবহার করতে হয়। এখন যখন এর বিপরীত শব্দ আমরা বলতে যাব অদক্ষ, তখন গইরু শব্দটা প্রথমে অ্যাড করতে হবে। তো মাহিরুন অর্থ হলো দক্ষ, গইরু মাহিরিন অর্থ হলো অদক্ষ, গইরু মাহিরাতিন অর্থ হলো
3: অদক্ষ।
2: আচ্ছা, এর পরবর্তী যে শব্দটি আছে মাশহুরুন, মাশহুরুন শব্দের অর্থ কি?
3: প্রসিদ্ধ,
2: প্রসিদ্ধ। তাহলে মাশহুরুন শব্দের অর্থ প্রসিদ্ধ, আর এর বিপরীত শব্দ যখন আমি ব্যবহার করতে যাব সে প্রসিদ্ধ নয়,
3: অপ্রসিদ্ধ,
2: অপ্রসিদ্ধ বা প্রসিদ্ধ নয়, তখন আমাদের কি বলতে হবে? প্রথমে আমাকে গৈর শব্দটা অ্যাড করতে হবে, ওই বাক্যের শুরুতে গৈর শব্দটা অ্যাড করতে হবে। তাহলে গৈরু মাশহুরিন, গৈরু মাশহুরিন, তাহলে অর্থটা কি হবে?
3: অপ্রসিদ্ধ,
2: অপ্রসিদ্ধ। তাহলে মাশহুরুন শব্দের অর্থ প্রসিদ্ধ, আর গৈরু মাশহুরিন শব্দের অর্থ
3: অপ্রসিদ্ধ,
2: অপ্রসিদ্ধ। এরপরে যে শব্দটা আছে মাশহুরাতুন, শব্দের অর্থ কি?
3: প্রসিদ্ধ,
2: প্রসিদ্ধ। এটা ব্যবহার হয় কোথায়? স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে মাশহুরাতুন ব্যবহার হয়। এখন যদি কোনো স্ত্রীবাচক শব্দ আসে যেটা প্রসিদ্ধ নয়, অপ্রসিদ্ধ, তাহলে কি বলতে হবে? গৈরু মাশহুরাতিন, গৈরু মাশহুরাতিন। তাহলে গৈরু মাশহুরাতিন শব্দের অর্থ কি?
4: অপ্রসিদ্ধ,
2: অপ্রসিদ্ধ। আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা শিখলাম, যে মাহিরুন গৈরু মাহিরিন, মাহিরাতুন গৈরু মাহিরাতিন, মাশহুরুন গৈরু মাশহুরিন, মাশহুরাতুন গৈরু মাশহুরাতিন। আচ্ছা, এবার লাযীযুন, লাযীযুন শব্দের অর্থ কি?
3: সুস্বাদু,
2: সুস্বাদু। লাযীযুন শব্দের অর্থ সুস্বাদু। আর যদি বলে এটা সুস্বাদু নয়, এটা ভালো না বা সুস্বাদু না, অসুস্বাদু যদি আমরা বলতে চাই তখন কি বলবো? গয়রু লাযীযিন। প্রথমে আমরা গয়রু শব্দটা অ্যাড করব, তাহলে লাযীযুন শব্দের অর্থ হলো
3: সুস্বাদু,
2: আর গয়রু লাযীযাতিন শব্দের অর্থ
3: অসুস্বাদু
2: বা সুস্বাদু নয়। আচ্ছা, এরপর লাযীযাতুন শব্দের অর্থ কি?
3: সুস্বাদু,
2: সুস্বাদু। এটা হলো স্ত্রীবাচক যে শব্দগুলো আছে, যেই খাবারগুলোর আরবি শব্দগুলো স্ত্রীবাচক, সেই শব্দের শুরুতে এই লাযীযাতুন শব্দটা আসবে। লাযীযাতুন শব্দ হলো সুস্বাদু, গৈরু লাযীযাতিন শব্দের অর্থ কি?
3: অসুস্বাদু,
2: অসুস্বাদু। আচ্ছা, তাহলে আমরা তিনটি শব্দ পড়েছিলাম, এর বিপরীত শব্দ আজকে শিখলাম, যে প্রথমটি ছিল মাহিরুন দক্ষ, গৈরু মাহিরিন
3: অদক্ষ,
2: মাশহুরুন প্রসিদ্ধ, গৈরু মাশহুরিন অপ্রসিদ্ধ, লাযীযুন সুস্বাদু, গৈরুলাদিদিন অসুস্বাদু। আচ্ছা, এখন আমরা এই যে শব্দগুলো শিখলাম পূর্বের ক্লাসে এবং আজকের ক্লাসে যে বিপরীত শব্দটা শিখলাম, এগুলা দিয়ে কিছু বাক্য আমরা বলবো এবং এগুলোর তহজমা করব
4: ইনশাআল্লাহ।
2: ইনশাআল্লাহ। তো যে বাক্যটি প্রথমে আছে সেটা হলো রশিদুন লাইবুন মাহিরুন। রশিদুন লাইবুন মাহিরুন অর্থ কি হবে?
3: রাশেদ একজন দক্ষ খেলোয়াড়।
2: রাশেদ একজন দক্ষ
4: খেলোয়াড়।
2: ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরিন অর্থ কি হবে?
4: এবং
2: তুমি
4: তুমি দক্ষ নও, দক্ষ খেলোয়াড় নও,
3: অদক্ষ খেলোয়াড়।
4: এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়।
2: অদক্ষ খেলোয়াড়।
4: খেলোয়াড়।
2: তাহলে আনতা লাইবুন গায়রু মাহিরিন অর্থ কি?
4: তুমি একজন অদক্ষ খেলোয়াড়।
2: অদক্ষ খেলোয়াড়। তাহলে পুরো বাক্যটি কেমন হবে? রাশিদুন লাইবুন মাহিরুন ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরিন। পুরো বাক্যটির অর্থ কি হবে?
4: রাশেদ একজন দক্ষ খেলোয়াড়, তুমি একজন অদক্ষ খেলোয়াড়।
2: তুমি একজন
4: অদক্ষ খেলোয়াড়।
2: অদক্ষ খেলোয়াড়। পরবর্তী বাক্য, হাযিহি সামাকাতুন লাযীযাতুন ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাযীযাতিন। তাহলে হাযিহি সামাকাতুন লাযীযাতুন শব্দের অর্থ কি?
3: ইহা একটি সুস্বাদু মাছ।
2: ইহা একটি সুস্বাদু মাছ। ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাযীযাতিন শব্দের অর্থ কি?
4: উহা একটি অসুস্বাদু মাছ।
2: অসুস্বাদু মাছ। এই যে ওই যে আমরা এর আগেই পড়ছি যে লাযীযুন পুরুষবাচক শব্দের জন্য আসে, আর লাযীযাতুন
4: স্ত্রীবাচক শব্দের জন্য আসে।
2: এখানে সেটাই ব্যবহার করা হয়েছে। সামাকাতুন এটা হলো মাস, আর এই সামাকাতুন শব্দটা হলো স্ত্রীবাচক, এই জন্য আমাদের যে সিফারটি এসেছে লাযীযাতুন সুস্বাদু, এটা লাযীযাতুন আসছে, লাযীযুন হয়নি। আচ্ছা, পরবর্তী বাক্য, হাযিহি জারিদাতুন মাশহুরাতুন। হাযিহি জারিদাতুন মাশহুরাতুন শব্দের অর্থ, বাক্যের অর্থ কি?
3: ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা।
2: ইহা একটি প্রসিদ্ধ
4: পত্রিকা।
2: আচ্ছা, ওয়াতিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন
4: এবং উহা একটি অপ্রসিদ্ধ পত্রিকা।
2: উহা এক অপ্রসিদ্ধ
4: পত্রিকা।
2: তাহলে পুরো বাক্যটা, হাযিহি জারিদাতুন মাশহুরাতুন ওয়াতিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন। তাহলে পুরো বাক্যের অর্থ কি হবে?
3: ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা এবং উহা একটি অপ্রসিদ্ধ পত্রিকা।
2: অপ্রসিদ্ধ পত্রিকা। আচ্ছা, পরবর্তী বাক্য, হাযা কিতারুন সারিউন। হাযা কিতারুন সারিউন অর্থ কি?
4: ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি।
2: ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি। আচ্ছা, এরপরে ওয়াযালিকা কিতারুন গায়রু সারিউন। গায়রু
4: সারিউন
2: তাহলে অর্থ কি হবে?
3: এবং উহা একটি দীর্ঘামী রেলগাড়ি।
2: দীর্ঘামী রেলগাড়ি। আচ্ছা, তো আমরা এখানে শুরুতে তিনটা শব্দের বিপরীত শব্দ আমরা শিখছি, যে মাহিরুন মাশহুরুন লাযীযুন, এর বিপরীত শব্দ কি হবে? তো এখানে নতুন একটা শব্দ, সারিউন অর্থ হলো দ্রুতগামী, কিন্তু যখন আমরা এর বিপরীতটা বলতে যাব যে এটা ধীরগামী বা দ্রুত চলে না, এতে যখন বুঝাইতে যাব তখন আমাদের এই গায়রু শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে বিপরীত শব্দ যখনই আসতে আমরা ব্যবহার করতে যাব তখনই আমাদের গায়রু শব্দটা ব্যবহার করতে হবে। আমরা যেহেতু তিনটা শিখছি, তিনটা শিখে আমাদের প্রত্যেক বাক্যের মধ্যে যেখানেই আসবে সেখানে যখন দেখবো গায়রু শব্দ তখন বুঝবো যে এটা বিপরীত বোঝাতে চাচ্ছে বা সেটা না, এটা বোঝাতে চাচ্ছে। তাহলে পুরো বাক্যটি আবার একবার বলি, হাযা কিতারুন সারিউন ওয়া যালিকা কিতারুন গায়রু সারিউন। তাহলে অর্থটি কি হবে?
4: ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি এবং উহা একটি ধীরগামী রেলগাড়ি।
2: হ্যাঁ, ধীরগামী রেলগাড়ি। আচ্ছা, এর পরবর্তী বাক্য, হাযাল জাবালু আলিন ওয়া যালিকাল জাবালু গায়রু আলিন শব্দের অর্থ কি হবে? বাক্যের অর্থ কি?
4: এই পাহাড়টি উঁচু এবং ওই পাহাড়টি উঁচু নয়, অর্থাৎ নিচু।
2: নিচু বা নিচু শব্দের আরবি আছে, তবে যদি উঁচু নয় যখন আমরা বলতে না

0: আলিন থেকে ওটা উঁচু নয়। পরবর্তী বাক্য, هذه المنارة عالية وذلك المنارة غير عالية, অর্থ কি হবে?
1: এই মিনার, এই মিনারটি উঁচু এবং ওই মিনারটি উঁচু নয়।
0: হ্যাঁ, সুন্দর হয়েছে, ঠিক হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু প্রশ্ন উত্তর করব আরবিতেই। তবে প্রশ্ন উত্তর করার আগে শুধুমাত্র বোঝার জন্য যে আমরা আগে এগুলো পড়ছি, আবারও একবার বলতেছি যাতে করে সামনের যেই প্রশ্ন উত্তর পর্বটি আসতেছে ওইটা আমাদের বুঝতে সহজ হয়। এখানে উদাহরণস্বরূপ দুইটা বাক্য দেওয়া হয়েছে, যে হাল আংতা মুসলিমুন, অর্থ হলো তুমি কি মুসলিম, প্রশ্ন করতেছে তুমি কি মুসলিম, হাল আংতা মুসলিমুন, তুমি কি মুসলিম। উত্তরটা কি হবে?
1: নাম, আনা মুসলিমুন,
0: আনা মুসলিমুন। আচ্ছা, এর পরবর্তী যেটা হলো হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক?
2: নাম হুয়া মুআল্লিমুন, হ্যাঁ সে শিক্ষক।
0: শিক্ষক, আর যদি আমি বলতে চাই না সে শিক্ষক নয়, তাহলে কি হবে?
2: লা হুয়া মুআল্লিমুন, লা হুয়া গায়রু মুআল্লিমিন, না সে শিক্ষক নয়।
0: সে শিক্ষক নয়, তবে আমি এখানে যদি আবার বলি যে সে শিক্ষক নয় তবে সে একজন ছাত্র,
2: ছাত্র,
0: তাহলে উত্তরটা কেমন হবে?
2: লা বাল হুয়া তিলমিযুন, না বরং সে ছাত্র,
0: বল না বরং সে ছাত্র, সুন্দর হয়েছে। আচ্ছা, এইবার আমাদের যেই প্রশ্নোত্তর পর্বটি আসতেছে এটা একটু ভিন্ন রূপ, যে আমরা এতদিন যে ক্লাসগুলোতে আমরা প্রশ্নোত্তর পর্ব করেছি সেগুলোতে হাল শব্দ ব্যবহার করা হয়েছে, জিজ্ঞাসার করার ক্ষেত্রে হাল ব্যবহার করা হয়েছে। আবারও কিছু প্রশ্ন এটা শুধুমাত্র বোঝার জন্য, যে এখানে বলতেছে হাল হাদা কলামুন, হাল হাদা কলামুন, এহা কি
2: কলম,
0: কলম, এহা কি একটি কলম? উত্তরে আমরা কি বলবো?
2: নাম হুয়া কলামুন, হ্যাঁ সেটা কলম।
0: নাম হাদা কলামুন, একটি কলম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হাল হাদিহি মিস্তরাতুন, হাল হাদিহি
2: মিস্তরাতুন,
0: মিস্তরাতুন অর্থ হলো হাল হাদিহি মিস্তরাতুন, ইহা কি একটি রোলার, ইহা কি একটি রোলার, তাহলে উত্তরটা কি হবে?
1: নাম হাদিহি মিস্তরাতুন,
0: হ্যাঁ নাম হাদিহি মিস্তরাতুন, ইহা একটি
1: রোলার,
0: রোলার। আচ্ছা, আমি যদি এখন বলতে চাই যে না এটা রোলার না বরং এটা আমি এটা কলম, তাহলে উত্তরটা কেমন হবে?
1: লা বাল হাদা কলামুন,
0: লা বাল হাদা কলামুন, যেটা রোলার নয় বরং এটা একটা কলম। আচ্ছা, এরপরে এখানে আবার আম সহকারে এবং আম ছাড়া প্রশ্ন উত্তর করতেছে, যে আকলামুন হাদা, আকলামুন
2: হাদা,
0: হাদা, তাহলে এটা অর্থ কি হবে?
2: ইহা কি কলম,
0: ইহা কি
2: কলম,
0: ইহা কি একটি কলম। আচ্ছা, উত্তর কি হবে?
1: নাম হাদা কলামুন,
0: নাম হাদা
2: কলামুন,
0: কলামুন, আচ্ছা ইহা একটি
2: কলম।
0: আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমিস্তরাতুন হাদিহি, আমিস্তরাতুন
2: হাদিহি,
0: হাদিহি ইহা কি একটি
2: রুলার,
0: রুলার, বলবো না এটা রুলার না বরং একটা কলম, তাহলে উত্তর কেমন হবে?
2: লা বাল হুয়া কলামুন, লা বাল হাদা কলামুন, না বরং এটা একটা কলম,
0: বরং এটা একটা কলম। আচ্ছা, যদি আমি বলতে হয় হ্যাঁ এটা একটা রুলার, তাহলে কি হবে?
2: নাম হিয়া মিস্তরাতুন,
0: হিয়া
1: হাদিহি মিস্তরাতুন,
0: হ্যাঁ হাদিহি মিস্তরাতুন, এটা একটি রুলার। এর পরবর্তী প্রশ্ন হলো আকলামুন হাদা আম মিস্তরাতুন, আকলামুন হাদা আম মিস্তরাতুন, তো এখানে আম শব্দটা ব্যবহার করা হয়েছে, আগের গুলাই আম ছিল না শুধুমাত্র আ ছিল, এখন আম ব্যবহার করা হয়েছে, আকলামুন হাদা আম মিস্তরাতুন, যে এটা কি কলম নাকি একটা
2: রুলার,
0: রুলার, তাহলে উত্তর কি হবে? যেহেতু একটা রুলার তাহলে উত্তর কি হবে?
2: নাম হাদিহি মিস্তরাতুন, হ্যাঁ এটা একটা রুলার,
0: না এখানে যেহেতু বলা হয়েছে যে আকলামুন হাদা আম মিস্তরাতুন, এটা কি কলম নাকি রুলার, তাহলে হ্যাঁ বলার কোন দরকার নেই, নাম বলার কোন প্রয়োজন নেই, তখন এখানে কি বলতে হবে? হাদিহি মিস্তরাতুন, ইহা একটি
2: রুলার,
0: রুলার। আচ্ছা, এরপরে আমিস্তরাতুন হাদিহি আম কলামুন, আগেরবার বলা হয়েছে আকলামুন হাদা আম মিস্তরাতুন, এটা কি কলম নাকি রুলার, এবার প্রশ্ন করতেছে আমিস্তরাতুন হাদিহি আম কলামুন, এটা কি রুলার নাকি
2: কলম,
0: তাহলে এখানে যেহেতু রুলার আছে তাহলে কি বলতে হবে?
2: হাদিহি মিস্তরাতুন,
0: হাদিহি মিস্তরাতুন, অথবা শুধু মিস্তরাতুন বললে উত্তর সম্পূর্ণ হয়ে যাবে। আবারও কিছু এটা বোঝার জন্য, যে হাল হাল শব্দটা আবার ব্যবহার করছে, যেহেতু আমরা হাল আগেই পড়ে আসছি, আগের ক্লাসগুলোতে আমরা হালের ব্যবহারটা শিখছি, তো আবার

0: একটু মনে করায় দেওয়ার জন্য যে কিভাবে হবে, এজন্য উদাহরণস্বরূপ দু একটা আনা হচ্ছে, যে হাল খালিদুন মুআল্লিমুন, খালিদ কি শিক্ষক, হাল খালিদুন মুআল্লিমুন, এটা খালিদ কি শিক্ষক, উত্তর কি হবে,
1: লা বাল হুয়া তিলমিজুন,
0: বাল হুয়া তিলমিজুন, অথবা যদি আমি বলি হ্যাঁ সে একজন শিক্ষক তাহলে কি হবে,
2: নাআম হুয়া তিল হুয়া মুআল্লিমুন, হ্যাঁ সে শিক্ষক,
0: নাআম হুয়া মুআল্লিমুন, সে একজন
2: শিক্ষক।
0: আচ্ছা পরবর্তী যে হাল খালিদুন তিলমিজুন, খালিদ কি একজন শিক্ষার্থী বা ছাত্র, আমি যদি বলি না সে একজন শিক্ষক তাহলে উত্তর কেমন হবে,
2: লা বাল হুয়া মুআল্লিমুন, না সে একজন শিক্ষক,
0: না সে একজন শিক্ষক। আচ্ছা এবার আমরা আবার আম সহকারে এবং আম ছাড়া ব্যবহারগুলো শিখব। আতিলমিজুন, আতিলমিজুন খালিদুন, খালিদ কি একজন
2: ছাত্র,
0: ছাত্র, তাহলে উত্তর কেমন হবে,
1: নাম হুয়া তিলমিজুন,
0: হুয়া তিলমিজুন। যদি বলি না সে ছাত্র নয় বরং একজন শিক্ষক তাহলে কি হবে উত্তর,
2: লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে শিক্ষক,
0: বরং সে শিক্ষক। আচ্ছা পরবর্তী আতিলমিজুন খালিদুন আম মুআল্লিমুন, খালিদ কি শিক্ষার্থী বা ছাত্র নাকি শিক্ষক, আমরা বলবো যে সে শিক্ষক তাহলে উত্তর কেমন হবে,
1: হুয়া মুআল্লিমুন,
0: হুয়া মুআল্লিমুন, সে একজন
1: শিক্ষক।
0: আচ্ছা পরবর্তী প্রশ্ন, আম মুআল্লিমুন খালিদুন আম তিলমিজুন, খালিদ খালিদ কি শিক্ষক নাকি ছাত্র, তাহলে উত্তর কি হবে,
1: হুয়া মুআল্লিমুন,
0: হুয়া মুআল্লিমুন। তাহলে আগের প্রশ্নটা ছিল খালিদ কি ছাত্র নাকি শিক্ষক,
2: শিক্ষক,
0: আতিলমিজুন খালিদুন আম মুআল্লিমুন, আর এখানে আসছে যে খালিদ কি শিক্ষক নাকি ছাত্র, এটা উল্টা করে বলছে, তাহলে এখানে হবে কি আম মুআল্লিমুন খালিদুন আম তিলমিজুন, খালিদ কি শিক্ষক নাকি ছাত্র, তাহলে উত্তর হবে কি হুয়া
2: তিলমিজুন,
0: হুয়া তিলমিজুন, যদি ছাত্র হয় তাহলে তিলমিজুন, আর যদি বলি সে শিক্ষক তাহলে হুয়া মুআল্লিমুন। এরপরে আখালিদুন মুআল্লিমুন আম রাশিদুন, দেখেন এখানে এতক্ষণ পর্যন্ত বলা হয়েছিল যে খালিদ শিক্ষক নাকি ছাত্র, না ছাত্র নাকি শিক্ষক, এভাবে বলা হয়েছে, আর এখানে বলা হচ্ছে যে শিক্ষকটা কে, খালিদ নাকি রাশেদ, শিক্ষকটা কে, তো মৌসুবটা অনিশ্চিত, এজন্য জিজ্ঞাসা করা হচ্ছে। তো আখালিদুন মুআল্লিমুন আম রাশিদুন, যে শিক্ষক কি খালিদ নাকি
2: রাশেদ,
0: রাশেদ, তাহলে আমরা জানি যে শিক্ষক খালিদ, তাহলে কি বলবো,
2: খালিদুন,
0: হ্যাঁ খালিদুন, শুধু খালিদুন বললে উত্তর হয়ে যাবে, যে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে শিক্ষক খালিদ না রাশেদ, তো শুধু আমরা বলবো খালিদুন, যে খালিদ শিক্ষক, শেষ। আচ্ছা আবারও হাল দিয়ে ব্যবহার করে কিছু মুয়ান্নাস শব্দ আসলে কিভাবে ব্যবহার করতে হবে এটা বোঝানো হচ্ছে। তো এখানে বলতেছে হাল আংতি আয়েশাতা, হাল আংতি আয়েশাতা অর্থ কি,
2: তুমি কি আয়েশা,
0: তুমি কি আয়েশা, আমরা এই হাল দিয়ে ব্যবহার আগে করছি, আবারও আমাদেরকে বলতেছে, তা উত্তর হবে কি, যে আমি আয়েশা, অর্থ উত্তরটা কি হবে আরবিতে,
1: নাম আনা আয়েশাতু,
0: নাম আনা আয়েশাতু। আচ্ছা এর পরবর্তী যে প্রশ্ন, হাল আংতি ফাতিমাতু, তুমি কি ফাতেমা, উত্তর হবে কি, যেহেতু আয়েশাকে জিজ্ঞাসা করেছে তো উত্তর হবে আয়েশা, ফাতেমা না,
1: লা বাল আনা আয়েশাতু,
0: না তুমি, তুমি কি আয়েশা, বা তখন উত্তর হবে কি নাম আনা আয়েশা,
2: হ্যাঁ আমি আয়েশা,
0: আমি আয়েশা। এরপরে আবার বলতেছে আফাতিমাতুন আংতি, তুমি কি ফাতেমা,
1: লা বাল আনা আয়েশাতু,
0: লা বাল আনা আয়েশাতু, যে আমি
1: আয়েশা,
0: হ্যাঁ আমি ফাতেমা নয় আমি আয়েশা, আফাতিমাতু আংতি আম আয়েশাতু, যে তুমি কি ফাতেমা নাকি আয়েশা, উত্তরে হবে কি আমি আয়েশা, তাহলে কি হবে উত্তর,
2: আয়েশাতু,
0: আয়েশাতু,
2: আনা আয়েশাতু,
0: আনা আয়েশাতু, আমি আয়েশা। আচ্ছা আবারও এটাকে উল্টা করে বলতেছে যে আয়েশাতু আংতি আম ফাতিমাতু, তুমি কি আয়েশা নাকি ফাতেমা, আয়েশা, উত্তর হবে আয়েশা, কি হবে উত্তর,
2: আনা আয়েশাতু, আমি আয়েশা,
0: আয়েশাতু, আমি আয়েশা। এবারে আবার বলতেছে আমাদের পুরুষের ক্ষেত্রে যে ব্যবহারটা দেখাইছিল ঠিক সেভাবে মহিলাদের ক্ষেত্রেও দেখাচ্ছে। আংতি আয়েশা তো আম হিয়া, আয়েশা কি তুমি নাকি সে, আয়েশা কি তুমি নাকি সে। তাহলে আমি বলবো যে আমি, তাহলে কি হবে
1: আনা
2: আনা
0: আনা, যে আমি আয়েশা। তো প্রিয় শ্রোতা, দেখতে দেখতে আমাদের স্টুডিও নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে। আজ এ পর্যন্ত, কথা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহে সুস্থ এবং সুন্দর থাকেন। তাছাড়া আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা ব্যবহারিক আরবি শিখার অনুষ্ঠান এসো আরবি শিখি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষা অনুষ্ঠান এসো আরবি শিখি শুনলেন। পরিচালনা করলেন মাওলানা মোহাম্মদ খালিদ সিকবাতুল্লাহ, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, এবং এসো আরবি শিখি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন মহান আল্লাহ পাকের শানে হামদ।

মহান আল্লাহ পাকের সানে হামদ পেশ করা হল। শিল্পী ছিলেন ইসমাত আরা, রচয়িতা কাজী নজরুল ইসলাম। এখন বর্ষাকাল, এ সময় আপনার বাড়ির আশপাশে কিংবা যেখানে একটু খালি জায়গা থাকবে অন্তত একটি বৃক্ষ রোপণ করুন। ঔষধি বনজ কিংবা ফলজ যে কোনো একটি চারা রোপণ করে দেশ ও জাতির উন্নতিতে এগিয়ে আসুন। মনে রাখবেন, এটি আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 4টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল ৪টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। জাতীয় সংসদে আজ পাশ হবে 2026-2027 অর্থ বছরের বাজেট। শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অব্যাহত রয়েছে। এর আগে গতকাল জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল 2026 পাশ হয়। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ারের প্রথম নামাজে জানাজা আজ সকালে রাজধানীতে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মুস্তফা মনোয়ার শিল্পকলা ও সাহিত্যের জগতে বহু ক্ষেত্রে বিচরণ করেছেন এবং তিনি নিজে যেমন মেধার অবিরাম চর্চা করেছেন, ঠিক তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন। পরে মন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ এবং সর্বশক্তিমান আল্লাহ দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার জান্নাত প্রার্থনা করেন। এদিকে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মোস্তফা মনোয়ারের মরদেহ আজ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মোস্তফা মনোয়ারের দ্বিতীয় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য এই শিল্পীকে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা জাহিদুর রহমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের সুদৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণ এবং নিজস্ব স্বার্থ অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ নদী শাসন, ড্রেজিং এবং পানি সংরক্ষণ করা। এই কাজে চীনের বিপুল দক্ষতা এবং প্রয়োজনীয় অর্থ রয়েছে। ডা জাহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশনা দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। ভেনেজুয়েলার নাগরিকরা গত সপ্তাহে পরপর আঘাত হানা দুটি ভূমিকম্পকে কেন্দ্র করে পরবর্তী উদ্ধার তৎপরতায় অবহেলা ও অনীহার জন্য দেশটির সরকারকে অভিযুক্ত করেছে। দেশটিতে দুই দফা ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ১,৭০০ জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার নাগরিকেরা বলেছেন, উদ্ধার কাজ বিলম্বে শুরু হয় এবং তা ছিল ধীর গতির। বিশ্বকাপ ফুটবলের খবর। ডালাসে বিশ্বকাপ ফুটবলে আজ রাত ১১টায় নক আউট পর্বে আইভরি কোস্ট নরওয়ের মুখোমুখি হবে। এছাড়া রাত ৩টায় ফ্রান্স মুখোমুখি হবে সুইডেনের। আগামীকাল সকাল ৭টায় মেক্সিকোর মুখোমুখি হবে ইকুয়েডর। ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ আজ তাদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেটে ১১৭ রান করেছে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান এবং জিম্বাবুয়ে ৪১০ রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বিকেল ৪টে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বিকেল ৪টে ৫ মিনিট বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান, সঞ্চালনায় মোহাম্মদ ইলিয়াস হোসেন সরদার।

0: আসসালামুআলাইকুম।
1: ওয়ালাইকুমুসসালাম, কেমন আছো তোমরা?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। আপনি?
1: ময়না বউ, তারপরে আজকে কমলা বউ আসছে। এতদিন গরমে খুব দাপা দাপি, আজ একটু মেঘলা মেঘলা
0: বৃষ্টি। বৃষ্টিতে ভিজে ভিজে আইসি তো ভালোই লাগতেছে।
1: তাই যাই হোক, আবার মেলা ভিজে না তাহলে জ্বরটার হতে পারে আর কি। তা কমলার তোমার খবর কি?
2: আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো এই আর কি।
1: ও, তা শ্রোতা বন্ধুরা আমাদের এই নম্বরে ফোন করবেন, ফোন নম্বরটা বলে দিই।
2: 019-0194-74-12-12-19-70-70।
1: আমি আবার বলছি 019-0194-74-12-12-19-70-70। তা কমলাবু, আমাদের মাঝে আজ একজন মেহমান আছেন, তার কাছে আমরা শুনবো কি মৃত্তিকা সম্পদ, এই সম্পর্কে শুনবো। ভেজাল সার উৎপাদন একটি দণ্ডনীয় অপরাধ ও ভেজাল সার চেনার উপায় আলোচনা করবেন জনাব মাহবুব আলম আসাদ। তা ভাই, আপনি কেমন আছেন?
3: জি আলহামদুলিল্লাহ,
0: ভেজাল সার আমরা সার দেই না,
1: আমি আমরা আছি আল্লাহর রহমতে ভালোই আছি। তাহলে আমরা এটা শুনি, একটু আলোচনা করেন এই সম্পর্কে,
0: আমাদের একটু ভালো বিস্তারিত একটু বুঝাই দেন।
3: ধন্যবাদ। আমি মাহবুব আলম আসাদ, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিভাগীয় কার্যালয় খুলনায় কর্মরত আছি। আজকের এই চাষাবাদ অনুষ্ঠানে মূল আলোচ্য সূচি হচ্ছে ভেজাল সার উৎপাদন একটি দণ্ডনীয় অপরাধ এবং ভেজাল সার চেনার উপায়। এই বিষয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে ভেজাল সার মূলত হচ্ছে যেটা আসল সার, সে আসল সারকে যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা হয় সেই প্রক্রিয়া ব্যতীত অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কিংবা সেই আসল সারের সাথে প্রকৃত সারের সাথে যদি অন্য কোনো অপদ্রব্য মিশ্রিত করা হয় তখনই সেটা ভেজাল সারে রূপান্তরিত হয়।
0: মোট কথা বলেন যে আসল জিনিসের সাথে নকল কিছু দিলি ভেজাল হয়ে গেল।
3: জি জি। আর ভেজাল সার বেসিক্যালি হচ্ছে আমরা সার দেই কেন? সার দেই গাছের বৃদ্ধির জন্য, ফুল ফল ধারণের জন্য। সর্বোপরি হচ্ছে আমাদের দেশের কৃষক যেন লাভবান হয় সেই কথা বিবেচনায় আমরা সার প্রয়োগ করি। কিন্তু ভেজাল সার ব্যবহার করলে আমরা যে লাভের জন্য সার ব্যবহার করি সেটা একদম গুড়ে বালি অবস্থা
0: হবে, ক্ষতি হয়ে যাবে।
3: যেমন একদিকে হচ্ছে কৃষকের উৎপাদন খরচ বাড়বে, তেমনি হচ্ছে ফলন বা উৎপাদন খুবই হ্রাস হবে, যার ফলে কৃষক সর্বশান্ত বা নিঃস্ব হয়ে যাবে। এই জন্য হচ্ছে ভেজাল সার ব্যবস্থাপনার উপর 2005 সালে একটি আইন প্রণয়ন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভেজাল সার উৎপাদন এবং উৎপাদনের সাথে জড়িত কেউ থাকলে তার জন্য হচ্ছে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড ও 5,00,000 টাকা অর্থদণ্ড প্রদান
1: হতে পারে।
3: এছাড়া হচ্ছে ভেজাল সার পেলে সেখানকার যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তারা বেসিক্যালি ভেজাল সারটা জব্দ করেন, দোকানকে সিলগালা করে দেন এবং সর্বোপরি সেই ডিলারের লাইসেন্স বাতিল করা হয়।
0: এইটাই তো বড় শাস্তি, বেচতেই পারবে না আর।
3: আমাদের দেশেও কৃষির উৎপাদন হয়, ঠিক তেমনি ইউরোপ আমেরিকাতেও কৃষির উৎপাদন হয়, আমাদের থেকে কম হয় না, বরং তাদের আমাদের থেকে অনেক বেশি উৎপাদন হয়। কিন্তু সেখানে একটা যদি তরমুজ কিনতে হয় 3,000 টাকা লাগে, আর আমাদের দেশে সে একই তরমুজ কিনতে গেলে মাত্র আমাদের 80 থেকে 120 টাকা বা 200 টাকা সর্বোচ্চ,
0: 300 টাকাই
3: খরচ হয়। কিন্তু একই জিনিস একই মাটিতে উৎপাদন করা হচ্ছে, তা সত্ত্বেও ইউরোপ আমেরিকাতে এত দাম বেশি কেন আর আমাদের দেশে কম কেন? এটার জন্য আমাদের জানতে হবে যে সরকারের ভর্তুকি মূলত হচ্ছে ইউরোপ আমেরিকা বা উন্নত দেশগুলোতে সারে কোনো ধরনের ভর্তুকি দেয় না, কীটনাশকে কোনো ধরনের ভর্তুকি দেয় না। মূলত হচ্ছে 1 কেজি ইউরিয়া সার উৎপাদন করতে 58 থেকে 65 টাকা পর্যন্ত খরচ হয়, যেটা বাংলাদেশে আমরা মাত্র 26 টাকায় কিনে থাকি। তারা কোনো ভর্তুকি দিচ্ছে না, যা দাম তাই দিয়ে কিনতে হচ্ছে এবং তাই দিয়ে ফল বিক্রি করতে হচ্ছে, যার ধরুন উৎপাদন খরচ বেশি বিক্রি বেশি দামে করতে হচ্ছে,
1: ফলের দামও বেশি বেড়ে যায়।
3: আর আমাদের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে যে সরকার প্রতি বছর কৃষি খাতে ভর্তুকি দেয় 16,000 থেকে 18,000 কোটি টাকা, যেটা দিয়ে প্রায় যার দ্বিগুণ টাকা দিয়ে দুই অর্থ বছরে ভর্তুকি টাকা দিয়ে আমরা একটা পদ্মা সেতু নির্মাণ করতে পারি। করোনার পূর্বে আমাদের কৃষি খাতে ভর্তুকি ছিল মাত্র 8 থেকে 9 হাজার কোটি টাকা এবং এই বিগত 4-5 বছরে আমরা দেখতে পাচ্ছি সেটা ড্রাস্টিক্যালি দ্বিগুণ হয়ে গেছে। এই যে দ্বিগুণ হচ্ছে এবং ক্রমশ যে আমাদের মাত্রাতিরিক্ত সার দেওয়ার টেন্ডেন্সি বৃদ্ধি পাচ্ছে, এর ফলে যেমন হচ্ছে মাটির মধ্যে উত্তরাঞ্চলে হচ্ছে আমাদের অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে, মানে লাল মাটি যেটাকে বলে, দক্ষিণাঞ্চলে স্যালাইনিটির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং মাটির মধ্যে যে অনুজীবগুলো আছে সেই অনুজীবগুলা মারা যাচ্ছে, এর ফলে মাটি দীর্ঘস্থায়ী ভাবে হ্রাস পাচ্ছে। এক সময় 2007-এর দিকে যদি আমি বলি, একটা ডেটাতে আমরা পেয়েছি যে এই স্যালাইন বেল্টের দিকে ফসফরাসের মাত্রা খুবই কম ছিল, এখন বর্তমানে হচ্ছে এই যে উঁচু জমিগুলাতে ইমব্যালেন্স ফার্টিলাইজার বা অনিয়ন্ত্রিত মাত্রায় প্রচুর পরিমাণে সার ব্যবহার করার জন্য দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে সার ব্যবহার করে এর ফলে নাইট্রোজেন তো ভোলাটাইল, এগুলো বাষ্প হয়ে উড়ে যায়, মাটিতে খুব বেশি থাকে না, কিন্তু ফসফরাস যখন অতিমাত্রায় ব্যবহার করে সেগুলো মাটিতে থেকে যায়, এর ফলে 2007 সালে যে পরিমাণ ফসফরাস পেয়েছি আমরা, এই মানে হচ্ছে 21 সালের ডাটাতে দেখছি যে 14 বছরে প্রায় এটা 4 গুণ পরিমাণ ফসফরাস মাটিতে বেড়ে গেছে এবং এই যে মাত্রাতিরিক্ত পরিমাণ সার ব্যবহার করতেছে, এর ফলে হচ্ছে সরকারের যেমন একদিকে ভর্তুকি বৃদ্ধি পাচ্ছে, এট দ্য সেম টাইমে কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, এর ফলে আগে যে সবজি 20 টাকা দিয়ে বাজারে বিক্রি করলে কৃষক লাভ পেত সেই সবজি এখন 40 টাকায় হলে তারা সর্বোচ্চ পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, মোট কথা 70 টাকার নিচে যদি কোনো কৃষক কোন তার সবজি বিক্রি করে সে কাঙ্ক্ষিত মানে মাত্রায় যে লাভ হওয়ার কথা সেটা পায় না, এর কারণ কি সে উৎপাদনে বেশি খরচ করতেছে, তার বিক্রি করতেও বেশি, কিন্তু আমাদের দেশ তো নিম্ন মধ্যমের দেশ, তার ফলে হইতেছে আমাদের যে উন্নত হওয়ার কথা ছিল সেই জিনিসটা আমরা পিছিয়ে যাচ্ছি,
1: ব্যাহত হচ্ছে আমাদের।
3: পাশাপাশি মূলত হচ্ছে এই যে আমরা দক্ষিণাঞ্চলে যদি কৃষি নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রীষ্মকালের দিকে স্যালাইনের লবণাক্ততা পরিমাণ মাত্রাতিরিক্ত ভাবে মার্চ থেকে জুন পর্যন্ত মাত্রাতিরিক্ত পরিমাণে বাড়ে এবং ফসল উৎপাদনের জন্য একদমই অনুপযোগী হয়ে যায় বললে চলে। এজন্য আমরা যদি মাটিতে অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ ব্যবহার করি তাহলে হচ্ছে কি মাটির পানি ধারণ ক্ষমতা বেড়ে যায়, এর ফলে হচ্ছে
1: ঠিক থাকে
3: জি, এর ফলে হচ্ছে যে এই যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, প্রচুর পরিমাণ রোদ হচ্ছে, মাটি যে ফেটে পানি নিচের দিকে চলে যায় সেই প্রবণতাটা কমে যাবে এবং আমরা উৎপাদনকে আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবো
0: আমাদের জমিতে সেইটা
3: জি
0: তৈরি হবে।
3: আর নরমালি হচ্ছে মাটিতে জৈব সারের পরিমাণ 5% থাকা উচিত একটা আদর্শ মাটিতে, সেই বর্তমানে আমাদের জৈব সারের পরিমাণ 2%-এরও নিচে এবং সেটা ক্রমশ হ্রাস পাচ্ছে। আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদের বাড়ির গৃহস্থালির আঙিনায় সেখানে একটা গর্ত করে সারা বছর শাকসবজি ফেলা হতো, সেগুলো জৈব সারে পরিণত হইতো এবং সেখান থেকে শ্রমিকের মাধ্যমে খেতে দেওয়া হইতো, কিন্তু এখন এই ট্রেন্ডটা কমে গেছে কারণ এই যে রাসায়নিক সার সরকার ভর্তুকি মূল্যে দিচ্ছে আমি ওর থেকে কম দামে কিনতে পারছি এবং আমার চিন্তাই হচ্ছে প্রচুর পরিমাণে সার দিব, প্রচুর পরিমাণে সার দিব ফসলের উৎপাদন বাড়াবো, এই যে প্রচুর পরিমাণে আমি সার দিচ্ছি এর ফলে আমার কি হচ্ছে
1: ভবিষ্যৎ,
3: এর ফলে হচ্ছে
1: আমাদের ক্ষতি।
3: এর ফলে সবচেয়ে বেশি একটা গবেষণা দেখা গেছে যে এখনকার অধিকাংশ মেয়েদের বন্ধাত্ব, পুরুষদের বন্ধাত্ব দেখা দিচ্ছে এবং বাচ্চা হওয়ার জন্য এই ডাক্তার থেকে সেই ডাক্তার ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন আগে একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের যে সুগন্ধি চাল ইউরোপের দেশে বিক্রি করা হয়েছে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে শুধুমাত্র একটা কারণেই, সেখানে প্রচুর পরিমাণে হেভি মেটাল পাওয়া গেছে। সুগন্ধি চালের মধ্যে। এর কারণ কি, আমরা প্রচুর পরিমাণ মাটিতে রাসায়নিক সার দিতেছি, সেই রাসায়নিক গুলা শিকড়ের মাধ্যমে বেসিক্যালি কি ওইটা প্রোটিন খায়, বিভিন্ন ধরনের প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট খায়, এগুলো যেমন পুষ্টি দেয় আমাদের গাছের, এরকম পুষ্টি দরকার। এই যে রাসায়নিক সারগুলো দিয়ে সেগুলো শিকড়ের মাধ্যমে গাছের ভিতরে ঢুকতেছে, গাছের ভিতরে ঢুকে আলটিমেটলি ফলের মধ্যে জমা হইতেছে, এবং ফলটা আমরা যখন খাইতেছি আলটিমেটলি ওই রাসায়নিক সারটা সরাসরি আমরা খাইতেছি। কিন্তু সেটা যদি আমি মাত্রাতিরিক্ত না দিয়ে সুষম মাত্রায় ব্যবহার করি, যতটুকু প্রয়োজন ততটুকু, তাহলে কিন্তু
1: ক্ষতিটা হয় না,
3: এনসার্কেল হয়ে যা আসবে তাহলে এই ক্ষতিটা হয় না। তো সারের ব্যবহার আমাদের দরকার, তবে তা পর্যাপ্ত ভাবে করতে হবে। একজন মানুষকে সুস্থ থাকার জন্য যেমন পরিমিত পরিমাণে ঘুম, পরিমিত পরিমাণে পানি খাওয়া, কার্বোহাইড্রেট ফ্যাট, ইচ এন্ড এভরিথিং, ভিটামিন মিনারেল এসব দরকার, ঠিক তেমনি মাটি তথা গাছ তথা মানুষের সুস্থ থাকার জন্য, মানুষের খাদ্যাভ্যাস ঠিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে যতটুকু রাসায়নিক সার ব্যবহার
1: করা
3: ঠিক ততটুকু ব্যবহার
1: করতে হবে। তো এইখানে তো কৃষকরা এই অধিক লাভের আশায়, তা বেশি ফল পাবো এই সমস্ত বিভিন্ন চিন্তাভাবনায় তারা এই সমস্ত সার বেশি বেশি ব্যবহার করে, কিন্তু বোঝে না যে তার
0: পরিণাম
1: ওইটা, কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে এই সমস্ত খাদ্য খাবার, এই সমস্ত রাসায়নিক মিশ্রিত খাবার, তাই না? আমাদের শরীরে গেলে তো বিভিন্ন রকম রোগ
0: দেখা যাবে।
1: হ্যাঁ, এই সমস্ত রোগ যাতে সবার আমাদের সচেতন হতে হবে, যাতে আমরা একটু সহনশীল অবস্থায় আমরা নিজেদের চিন্তা করে যে এইভাবে আমরা সার দেব, কম দেব, তাহলে ভর্তুকিও সরকারে বেশি দেওয়া লাগবে না,
0: সারও
1: বেশি খরচ হবে না।
0: কিন্তু এটা তো সরকার দিচ্ছে আমাকে ভালো জন্য।
1: আর এই যে আমাদের মাহবুব ভাই যেটা বললেন যে আগে একই জায়গায় আমরা বাড়ির পাশে গর্ত করে ওই যে ময়লা আবর্জনা পানি তরকারি
0: তরকারি
1: সেই জায়গায় ফেলা, তা এইগুলো এইগুলো পচে জৈব সার
0: হয়। গোবর সার দিয়ে কি করে জানো, মুঠে বানায় মানে চুল হয়ে যাবে। কেন ওই সার কটা আমরা যদি জমিতে দিই তাহলে কত
1: অনেক ই হয়, অনেক উপকার হয়, জমির উর্বর শক্তি বাড়ে,
2: কোনো মানুষের ক্ষতি হয় না।
1: তাহলে আমরা একটা গান শুনি এখন।
0: হ্যাঁ, আমরা একটু গান শুনি ভাই। এটা একটা গান শুনি ভালো লাগে
1: দাদা, গুরুপ্রিয় দাদা, আমরা একটা গান শুনি।
4: ওই যে কেবল একটা লেখলাম এনে গাবো,
1: হ্যাঁ যেটা ভালো হয় সেটাই গিয়ে শোনা।
4: আরতি আরতি আরতি লিখলাম না, আরতি আরতি লিখলাম।

এই রাব কলের কল, এড়ানি যায় না মোটেই যার যে কর্মের ফল। এই রাব কলের কল, এড়ানি যায় না মোটেই যার যে কর্মের ফল। এই কর্মের দন্নি কেউ হাসতিছে।

ছাপ, দেখলাম ঠেকলাম শিখলাম কিসে কিরম ঝাল। কেউ কর্মের ফলে জড়াইয়ে জালে, সহির সামনে গেল রসাতল, এইরাম কলের কল এড়ানি যায় না।

কতাডা কলাম দেহি এনে খাটায়, জোয়ারে ভরে দিয়ে যায় নামায় ভাটায়।

জোয়ারে ভরে দিয়ে নামায় ভাটায়, কর্মের দন্নি পাবা এনি ফলাফল। মানসিরা এই সব জানে শুনে বুঝে সুজে তো কাটে খাল। এইরাম।

আছে, কেউ ফেলতি সে সহিরি জল, এইরাম কলের কল এড়ানি যায় না মোটেই, যার যে কর্মের ফল এইরাম।

0: উপাসনার কণ্ঠে, তাই না?
1: খুব সুন্দর একটা গান শুনলাম।
0: তা আমরা আলোচনা শুনছিলাম কি, যে ভেজাল সার উৎপাদন একটি দণ্ডনীয় অপরাধ ও ভেজাল সার চেনার সহজ উপায়। আলোচনা করছেন জনাব মাহবুবুল আলম আসাদ, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বয়রা, খুলনা। আসাদ ভাই, আমরা আরেকটু আলোচনা শুনি, তারপরে আমরা ফোনে চলে যাব।
2: জি,
0: তাই চিনার উপায় কিভাবে চিনা যায় ভেজাল সার,
1: ভেজাল সার
0: দেখলে কিভাবে চিনা যায়?
1: আমরা তো কিনব দোকানে, সারের মধ্যে তো যাতে খাইয়েও দেখতে পারবো না।
3: জি, প্রথমত হচ্ছে আমাদের সার চিনতে হবে, তাইলে না আমরা বুঝতে পারবো যে এটা ভেজাল
0: না
3: সঠিক সার। তারপরে ভেজাল সার চেনার অনেকগুলো উপায় আছে, মূলত হচ্ছে এর মধ্যে আমি যে উপায়টা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ যেহেতু 80% কৃষকই মানে হচ্ছে অশিক্ষিত, তো তাদের জন্য এমন একটা সিম্পল পদ্ধতি বলতে হবে যেটা তারা বাড়িতে বসে খুব ইজিলি করতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মূলত হচ্ছে ইউরিয়া, টিএসপি, এমওপি, মিউরেট অফ পটাশ বা লাল সার, এই তিনটা সারই বেশি ব্যবহার করা হয়। তো এই তিনটা সারই সবচেয়ে বেশি জানা দরকার, আর বাকিগুলো হচ্ছে আমরা কম পরিমাণে ব্যবহার করি। যেমন ইউরিয়া হচ্ছে জমিতে 3 ইনস্টলমেন্টে দেওয়া হয়, কারণ ইউরিয়া প্রচন্ড পরিমাণে ভোলাটাইল, মানে উদ্দায়ী, জমিতে দিলে আর 75% লস হয়, মাত্র 25% মানে কাজে লাগে। এর জন্য হচ্ছে কৃষকরা 3 ধাপে দেয়, যে প্রথমে একটু দেয় সিডলিং বোনার সাথে সাথে, যখন একটু বড় হয় তখন দেয়, আবার যখন হচ্ছে গ্রেইন বা দানা আসে তখন দেয়, এরকম 3 ধাপে দেয়। তো বেসিক্যালি হচ্ছে এই যে ধাপে ধাপে দেয়, এই ধাপে ধাপে দেওয়ার অর্থ হইতেছে যাতে আমার সারের ব্যবহারটা সর্বোচ্চ পরিমাণে হয় এবং লসটা একটু কম হয়। তো বাংলাদেশে হচ্ছে আমাদের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশে সার ব্যবহার করা হয়, মোট সার ব্যবহার করা হয় 60 থেকে 64 লাখ মেট্রিক টন। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ হচ্ছে 81 লাখ হেক্টর, এবং সেখান থেকে চাষাবাদযোগ্য যেগুলো চাষ করা এমন জমির পরিমাণ হচ্ছে 78.78 লাখ হেক্টর। সেইখানে আমরা সার ব্যবহার করি 60 থেকে 64 লাখ মেট্রিক টন। এখন এর মধ্যে ইউরিয়া সার কেমন ব্যবহার করি, ইউরিয়া সার ব্যবহার করি হচ্ছে 26 লাখ মেট্রিক টন। টিএসপি এটা করি হচ্ছে 7.5 লাখ মেট্রিক টন, এবং মিউরেট অফ পটাশ বা লাল সার যেটাকে বলি সেটা হচ্ছে 10 লাখ মেট্রিক টন। ডিএপি যেটাকে বলে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এটা হচ্ছে 15 লাখ মেট্রিক টনের মতো আমরা ব্যবহার করে থাকি। এই বেসিক্যালি হইতেছে আমরা জমিতে শুধুমাত্র ইন টোটাল সার ব্যবহার করি 60 থেকে 64 লাখ মেট্রিক টন। এর মধ্যে আমরা হচ্ছে জমিতে ইউরিয়া, টিএসপি, এমওপি, মিউরেট অফ পটাশ যেটা বা লাল সার বলে এইটাই ব্যবহার করি 44 লাখ মেট্রিক টন।
0: এটা তো অনেক
3: অনেক ব্যবহার করি না? তো তার মানে কি, আমার সবগুলা সার চেনার আগে আমার জানতে হবে যে কোন সারটা বেশি পরিমাণ লাগে, কোনটা আমার অনেক বেশি জানা দরকার। সেখানে হচ্ছে প্রথমে আসি ইউরিয়ার কথা, ইউরিয়াটা কি করব, ইউরিয়াটা হচ্ছে যে কোনো একটা স্বচ্ছ একটা কাঁচের গ্লাস নিব। আমি প্রত্যেকটা সয়েল ফার্টিলাইজার বা সার পরীক্ষা করার জন্য একটা কাজই করব, একটা স্বচ্ছ কাঁচের গ্লাস
1: নিব,
3: আর পাশে একটা হচ্ছে নারানি নিব বা একটা চামিচ নিব। কাঁচের গ্লাসে আমি হাফ পানি, অর্ধেক করে পানি নিলাম, পানি নেওয়ার পরে এখানে 2 চামচ ইউরিয়া সার ফেলব, ফেলার পরে একটু নাড়া দিব। নাড়া দেওয়ার ফলে কি, যেহেতু সারগুলা হাইগ্রোস্কোপি মানে পানি গ্রহণ করে তারা মিলেমিশে একাকার হয়ে যায়, তো তখন সারগুলাতে হাত দিলে কিছুটা ঠান্ডা অনুভূত হবে। এই ঠান্ডা ঠান্ডা লাগলে আপনি বলবেন ইউরিয়া সার ঠিক আছে। হ্যাঁ, তারপরে টিএসপি সারটা হচ্ছে
1: যদি ঠান্ডা না লাগে তাহলে বলবো ঠিক,
3: ঠান্ডা না থাকলে ঠিক নাই, হালকা একটু ঠান্ডা লাগবে, এটা মাস্ট। আবার টিএসপি সারের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সো টিএসপি সার ব্যবহার করার ক্ষেত্রে আপনি ঠিক অতটুক পানি দিলেন, আবার 2 চামচ দিলেন, তারপরে নাড়া দিতে থাকলেন, দিতে দিতে দেখা যায় যে আপনাদের দক্ষিণাঞ্চলের লোক ডাবের পানি তো প্রচুর পরিমাণে খান, এই ডাবের পানির মতো যদি হয় তাহলে বুঝবেন টিএসপি ঠিক আছে,
0: ঠিক আছে।
3: এখন মিউরেট অফ পটাশ বা লাল সার, এটা সবচেয়ে হচ্ছে দুই নম্বরই হওয়ার সুযোগ বেশি এবং হয়। কারণ এই লাল সার ইটের গুঁড়াও দেওয়া যায়, যারা বাসা বাড়ি বিল্ডিং করেন তারা এই যে ছোট ছোট ইটের গুঁড়া হয় এটা দিলে বোঝার উপায় নাই। আবার হচ্ছে নানান ধরনের উপদ্রব, অনেক সময় অনেকে হচ্ছে ইয়ে ব্যবহার করে মরিচের গুঁড়াও দিয়ে থাকে, তো এইটা আমার জানতে হবে। জানার জন্য কি করবো, ওই পানি দিলাম তার মধ্যে আমি সার দিলাম, দেওয়ার পরে হইতেছে যদি আমার এটা ভালো সার হয় নিচে কোনো তলানি পড়বে না, আর যদি ভালো সার না হয় তাহলে ইটের গুঁড়াগুলা নিচে চলে যাবে, মরিচের লাল গুঁড়ার কোথাও উপরে চলে আসবে, তখন আমি কি টিস্যু পেপারটা একটু ঢুকাই দিব, টিস্যু পেপার পানির মধ্যে ঢুকানোর সাথে সাথে টিস্যু পেপারের মধ্যে মরিচের গুঁড়াগুলা লাগিয়ে লাল হয়ে যাব। আর যদি ভালো কিছু হয় তাইলে টিস্যু পেপারটা স্বচ্ছই থাকবে, লাল আর হবে না। তো এই হচ্ছে ইউরিয়া টিএসপি এবং মিউরেট অফ পটাশ বা লাল সার চেনার উপায়। যেহেতু এগুলো আমরা 64 লাখের মধ্যে 44 লাখ মেট্রিক টনই আমরা এই তিনটা সার ব্যবহার করি, এই তিনটা সার যদি কৃষক ভাইরা চিনে আশা করি তারা মানে উপকৃত হবে।
0: তা শ্রোতা বন্ধুরা এখন আমরা ফোনে চলে যাব, আমি ফোন নম্বরটা আরেকটু বলে দিই,
2: 019-0194-7412-1970
0: ধরো ফোন ধরো।
1: হ্যালো,
0: আমরা গ্রহণ করলাম আপনার সালাম, বলেন। জি,
4: আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি, কালকে ভোট করতে পারিনি। আমার অনুরোধ যে সেই আয়না অনুষ্ঠানটা পুনঃ প্রচার করা হোক, আর গুরু ভদ্রতার গান শুনে খুব ভালো লাগিছে, আর অনুষ্ঠানে আমি আসি থাকবো।
0: আচ্ছা, আপনারও ধন্যবাদ, আপনি থাকবেন, এই জন্য আপনার শুনে খুশি হলাম। এরপরে দেখো
1: আরেকটা ফোন, আমাদের চাষাবাদে অনেক শ্রোতারা আমাদের সাথে থাকে, আরেকটা ফোন। হ্যালো,
0: ধরো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, হ্যালো, একটু
1: ভালোভাবে বোঝা যাচ্ছে না, একটু ই করে বলেন। আচ্ছা, কি জানতে চান?
0: নারিকেল গাছের নারকেল হয় না। বয়স কত আপনার গাছের? বয়স কত
5: গাছের? বয়স আমার আব্বা একটু গাছ লাগাই,
0: ও তো অনেক পুরনো গাছ, যাই হোক
5: 15-20 বছর হয়েছে।
0: এখন নারকেল হয় না?
3: মূলত হচ্ছে নারিকেল গাছে দক্ষিণাঞ্চলের অসংখ্য গাছেই এই নারিকেল না ধরার একটা প্রবণতা দেখা যাচ্ছে। মূলত হচ্ছে দেখা যায় যে এই যে নদীগুলা ছিল সেই নদীগুলা কিন্তু আগের মতো স্রোত নাই, এবং লবণাক্ততার যে মাত্রাটা সেটা কিন্তু ক্রমশ পূর্বে যা ছিল এখন আরো অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এবং অধিকাংশ জায়গায় ঘের করার কারণে সমুদ্রের লবণ পানিতে আর্টিফিশিয়ালি নিয়ে আসা হচ্ছে। এর ফলে যে কৃত্রিমভাবে একটা সংকট তৈরি করা হয়েছে, এর জন্যে আমাদের উৎপাদনের ক্ষেত্রেও কিছুটা নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলতেছে। মূলত হচ্ছে এই যে নারিকেল গাছে ফল ফল আসে না, এর জন্য সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে যে কোনো কিছু।
0: বর্ষার আগে সার দিচ্ছেন?
5: হ্যাঁ,
0: বর্ষার আগে আর পরে দিতে হয়?
3: আমি বলি সার মূলত বছরে দুইবার সার দিতে হবে, একটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, একটা হচ্ছে ভাদ্র আশ্বিন মাসে, এই দুই টাইমে সার দিবেন। একটা আপনার গাছটা যেহেতু পূর্ণাঙ্গ পূর্ণবয়স্ক সেই ক্ষেত্রে ইউরিয়া সার দিবেন 1.5-2 কেজির মতো, টিএসপি 1-1.5 কেজি, মিউরেট অফ পটাশ 2-3 কেজি, জিপসাম দিবেন 500 গ্রাম, জিঙ্ক এবং বোরন 50-50 100 গ্রামের মতো দিবেন, পাশাপাশি 20-30 কেজি কম্পোস্ট দিবেন, এবং হিউমিক অ্যাসিড মার্স দিবেন। গাছের চারপাশে ব্যান্ডিং করে খুদাই করে হিউমিক অ্যাসিড দিবেন। আশা করি আপনার যে ফলন কমে যাচ্ছে বা ফল আসতেছে না, সেই সমস্যাটা সমাধান করা সম্ভব হবে।
1: আচ্ছা,
0: ধন্যবাদ আপনাকে, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে দেখো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ও, আমাদের ডাক্তার সাহেব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।
1: আচ্ছা, ভালো আছি, আপনাকে ধন্যবাদ মনে রাখার জন্য।
0: কমলাবু আসছে
1: আজকে, সবাই ভালো আছে। আচ্ছা, ভালো,
0: গান শুনলেন না গুরুপদ দাস?
6: হ্যাঁ, আমি আসি, আমি পাশে পাশে আসি। আপনারা প্রশ্ন করেন, কি করবেন?
0: আচ্ছা, ধন্যবাদ আশা ভাই আপনাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এরপরে দেখো,
1: আসলে অনেকে প্রশ্ন থাকে না, কিন্তু কুশল বিনিময় করার জন্য। হ্যালো
0: হ্যালো
7: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
7: হ্যাঁ,
1: কি জানতে চান দাদা?
7: আপু, আমি জানতে চাচ্ছি যে আমি দুই এক মাসের মধ্যে বেশ কয়েকটি কাঁঠালে গাছ লাগাবো, এই কাঁঠালে গাছ লাগানোর নিয়ম কালামদের তো যদি বলছেন তাহলে খুব খুশি
0: হতাম। কাঁঠালের চারা লাগাবেন না কল ওই বড় গাছ লাগাবেন? না,
7: লাগাবো
0: চারা, চারা
7: তিন
0: চার হাত। হ্যাঁ, বলেন
3: আপনি বেসিক্যালি কোন কোন জাতের চারা লাগাবেন? কিছু একটা আছে কাঁঠাল, বাড়ি কাঁঠাল চার, আর একটা হচ্ছে ভিয়েতনামিস, আপনি কোন জাতের চারাটা লাগাতে চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমি সামগ্রিকভাবে বলছি। মূলত হচ্ছে যে কোনো গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল, জুন থেকে আগস্ট মাস, মানে বৃষ্টির আগে আগে, যেটা হচ্ছে এখন সবচেয়ে উপযুক্ত সময়। এই জন্য হচ্ছে আপনার কাঁঠাল গাছ সবচেয়ে বেশি ওয়াটার সেন্সিটিভ, মানে কাঁঠাল গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে গাছটা মারা যায়। তার জন্য আপনার উঁচু জায়গা নির্বাচন করতে হবে অবশ্যই, যেখানে পানি জমে না, বৃষ্টি আসার সাথে সাথে পানিটা পড়ে যায়, সেই জায়গাটা সিলেকশন করতে হবে। এবং সেইখানে রোপণের 15 দিন আগে একটা গর্ত করতে হবে, সেখানে হচ্ছে আপনি জৈব সারের পাশাপাশি পরিমিত পরিমাণে মূলত হচ্ছে পচা গোবর 20-30 কেজির মতো দিবেন, TSP 500 গ্রাম, 250-300 গ্রাম পটাশ সার দিবেন, জিপসম সার দিবেন 200-250 গ্রাম, এবং অল্প পরিমাণে জিঙ্ক এবং বোরন দিয়ে মিশ্রিত করে রাখবেন। তারপরে 15 দিন পরে সেখানে গাছের চারাটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে হচ্ছে প্রতিদিন মূলত হচ্ছে রোদের সময় না হয় সকালে নয় বিকেলবেলা করে পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন। পানি দেওয়ার ফলে হচ্ছে গাছ থেকে যে এই যে প্রশোধন প্রক্রিয়ায় প্রচন্ড রোদের কারণে পানি বের হয়ে যায়, সেই পানিটা মিনিমাইজ হবে এবং গাছ খুব দ্রুত সতেজ ভাবে ইয়ে হবে এবং গাছ দ্রুত বৃদ্ধি লাভ করবে।
0: ধন্যবাদ আপনাকে।
8: ওয়ালাইকুম
0: আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? পরিচয় কি,
1: নামটা কোন?
0: কোন জায়গা থেকে? হ্যাঁ, চুকনগর থেকে।
1: তোমার ছাগলের সুস্বাস্থ্য কামনা করি। কিসের লাউ? লাউ গাছের চালি পুড়ে যাচ্ছে।
0: আচ্ছা শোনো, তাহলে তার
3: লাউ গাছের
0: জালি পুড়ে যাচ্ছে।
1: লাউ গাছ হয়েছে কিন্তু জালি পুড়ে যাচ্ছে।
3: এটা বেসিক্যালি লাউ গাছে জালি পড়ার মেইন কারণ হইতেছে এই যে পুরুষ ফুল হওয়ার সম্ভাবনা বেশি। লাউ যেহেতু কিউকাম্বারেসি একটা ফ্যামিলির মানে হচ্ছে একটা ফল, সেখানে হচ্ছে পুরুষ হওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে হচ্ছে ফুল আসার সাথে সাথে স্ত্রী এবং পুরুষের যে ইয়েটা সেটা হচ্ছে পলিনেশন করাই দিতে হবে, যার ফলে পড়বে না। আর পাশাপাশি হচ্ছে লাউ গাছে এই পর্যাপ্ত পরিমাণে হইতেছে এই বোরন সারটা প্রয়োগ করতে হবে। বোরন হচ্ছে যেমন ফল ফুল বৃদ্ধিতে সহায়তা করে, ঠিক তেমনি হইতেছে যেন ঝরে পড়ে না যায় সেটাতে সহায়তা করে।
0: বোরন সারের গোড়ায় বোরন সার দিতে হবে।
1: কতটুকু দেবে স্যার?
3: বোরন সার আপনি 300-400 গ্রামের মতো দিবেন
1: একটা গাছে। 300-400 গ্রাম দেবেন,
0: একটু গাছ থেকে দূরে দিতে হবে, গোড়ায় দিলে সমস্যা।
1: ঠিক আছে, তো ধন্যবাদ
0: আপনাকে, তোমাকে ধন্যবাদ মরিয়াম। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন, আপনার পরিচয় দিন।
8: ভালো আছেন?
0: আছি আমরা আল্লাহর রহমতে, সবাই ভালো আছি। ধন্যবাদ। তাহলে শুনুন, আপনি আপনার সমস্যা হলো কি?
1: নারকেল গাছে
0: নারকেল হয় না। একটু আগেই তো আমরা আলোচনা করলাম এই বিষয়ে, তবু আরেকবার আপনি শুনে নেন। আমাদের বিশেষজ্ঞ যিনি আছেন তিনি আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন।
3: এই দক্ষিণাঞ্চলের সবচেয়ে একটা মেজর সমস্যা হচ্ছে নারিকেল গাছে নারিকেল হয় না, বা নারিকেল গাছে নারিকেল হলেও ছোট ছোট যে নারিকেল গুলো সেগুলো পড়ে যায়। এটা বেসিক্যালি হইতেছে দক্ষিণাঞ্চলের লবণাক্ততার মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি নদীর যে প্রবাহগুলো ছিল সেগুলো হ্রাস পাওয়ার কারণে বেসিক্যালি হইতেছে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তবে সুষম সারের ব্যবহারের মাধ্যমে এই সমস্যাটা অনেকাংশে সলভ করা সম্ভব। সেই ক্ষেত্রে ইউরিয়া সার দিবেন 1-1.5 কেজির মতো, টিএসপি দিবেন 500-700 গ্রামের মতো, মিউরেট অফ পটাশ দিবেন বা লাল সার যেটাকে বলে 1.5-2 কেজি, জিপসাম দিবেন 500 গ্রাম এবং অল্প দিবেন 10টা এবং বোরন। আর অবশ্যই গোবর সার, শুকনো গোবর দিবেন 20-30 কেজি। আর প্রতি এক মাস অন্তর অন্তর গাছের চারদিকে ব্যান করে গর্ত করে হিউমিক অ্যাসিড দিবেন। এর ফলে আশা করি যে আপনার যে সমস্যাটা হয়েছে সেটা সলিউশন হবে। আর যদি সম্ভব হয় নারিকেল গাছের একদম মোচার দিকে প্রবলেম হয় ওইখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন।
0: ধন্যবাদ আপনাকে, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ভাই আমাদের হাতে আর সময় নেই, আজ আমরা শুনলাম ভেজাল সার উৎপাদন একটি দণ্ডনীয় অপরাধ ও ভেজাল সার চেনার উপায় আলোচনা করলেন জনাব মাহবুবুল আলম আসাদ, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বয়রা, খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, চলো উঠে যাক।
9: চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানে শেষ হলো। সঞ্চালনা করলে মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
10: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
11: আপনাকে ধন্যবাদ।
10: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
11: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
10: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
11: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার

0: গোয়ালন্দ উপজেলা তেনাপচা ব্লক। এই দশটি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই দশটি উপজেলার নাম বললাম, সেই দশটি উপজেলার দশটি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: নামাজ কায়েম করো ও যাকাত আদায় করো, ওই সত্য মাবুদ ব্যতীত কারো ইবাদত করিও না এবং তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। যদি তাদের মধ্য হতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তখন এই অবস্থায়ও কখনো তাদেরকে উহ বলিও না এবং তাদেরকে ধমকাইও।

অত্যন্ত নম্রতা ও আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলিও, তাদের সামনে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকিও এবং এই দোয়া করিতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছে সেভাবে আপনিও তাদের উপর দয়া করুন। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে আসর নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ইসলামের ভিত্তি পাঁচটি, এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ পালন করা এবং রমজানের রোজা রাখা। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোঁটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুণা এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। বাংলাদেশ বেতার খুলনা। এবারে শুনবেন নাতে রসুল, কথা এস এম হেমায়েত, শিল্পী আব্দুর রউফ।

নাতি রসুল শুনলেন। শিল্পী ছিলেন আব্দুর রব, কথা এস এম হেমায়েত। মাদক সুস্থ জীবনের অন্তরায়, তাই মাদক থেকে দূরে থাকি। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, এদেরকে আইন প্রয়োগ করেই সংস্থার হাতে তুলে দেই। আমরা মাদকমুক্ত সুস্থ জাতি চাই, মাদকদ্রব্য ত্যাগ করে জাতির বৃহত্তর কল্যাণে অংশ নেই। যৌতুক একটি সামাজিক অভিশাপ, এ থেকে মুক্তির লক্ষ্যে প্রয়োজন সকলের সচেতনতা। সমাজে নারী নির্যাতনের অন্যতম কারণ যৌতুক। আসুন আমরা সবাই যৌতুক প্রতিরোধে আন্তরিক প্রচেষ্টা চালাই। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ইংরেজি খবর এবং বাণিজ্যিক খবর এবং অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. Jatiyo Shonshod today passed the budget for the fiscal year 2026-27. The budget was passed after discussion on the proposed budget for the next fiscal year was held with the Speaker, Major Retired Hafizuddin Ahmed Bir Bikram in the chair. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said artist Mustafa Manwar was a versatile talent and a genuine artist in essence. He made the rumors after attending the Namaz-e-Janaza of Mustafa Manwar at Bangladesh Television premises at Rampura in the capital today. Information and Broadcasting Minister expressed deep condolences to the bereaved family and prayed for eternal peace for the departed soul. Highlighting Mustafa Manwar's diverse career, Johiruddin Shopon said he was active in many fields of art and literature. Meanwhile, eminent cultural personality, pioneer of puppet arts and Ekushe Padok winning artist Mustafa Manwar will be laid for eternal rest at Bonani graveyard today. His body was taken to the central Shahid Minar premise in the morning. People from different walks of life gathered in the city's central Shahid Minar to pay their tributes to Mustafa Manwar. The International Crimes Tribunal, ICT-2, has convicted and sentenced former Information Minister Hassanul Haq Inu to 10 years imprisonment for crime against humanity committed in connection with the killings of 6 people in Kushtia during the 2024 July mass uprising. The 3-member tribunal led by Justice Nazrul Islam Chaudhry pronounced the judgment today. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Jahidur Rahman has reaffirmed the government's firm stance on the Teesta mega project, saying Bangladesh, as an independent and sovereign state, will implement the project in accordance with the interest of its people and the country. He said this to newsmen while replying to a query at the weekly press briefing on the progress of various government activities at the conference room of the PID at Secretariat in the capital today. Information and Broadcasting Advisor said the crisis facing the people living along the Teesta River is extremely severe and humanitarian in nature. He said China has extensive expertise and the necessary funding for this work. Prime Minister Tariq Rahman has instructed that the work be started as quickly as possible with utmost importance, Dr. Jahidur Rahman added. Bangladesh Bank has made the use of Bangla QR code mandatory from tomorrow as part of its efforts to reduce cash-based transactions and accelerate the country's transition towards a cashless economy. Deputy Governor of Bangladesh Bank, Dr. Habibur Rahman, has announced the decision earlier while addressing the inaugural ceremony of the Bangladesh Transaction Campaign as the special guest at the Central Bank headquarters in the capital. He said the Bangla QR initiative was introduced to promote digital payments and reduce dependence on cash. Through the system, customers will be able to pay the exact amount without the inconvenience of carrying change or making excess payments. The platform will also make transactions easier, safe, and more secure. The citizens of Venezuela have accused government of negligence and apathy over 2 earthquakes in Venezuela last week. The country was hit by the twin earthquakes that killed at least 1,700 people. Venezuelan citizens say rescue operations started very late and termed it as slow process. A landslide at a jade mine in Myanmar has killed 5 people. 15 more people are reported missing. State media said heavy monsoon rains triggered a soil collapse at a disused jade mine in northern Myanmar's Kachin state. Rescue operation is underway. World Cup football and Norway will take on Ivory Coast at Dallas Stadium in Dallas at 11 p.m. while France will face Sweden at 3 a.m. tonight. Besides, Mexico will play against Ecuador at 7 a.m. tomorrow morning. Cricket and Bangladesh were 153 for 6 wicket on the third day in the second innings of the lone test against host Zimbabwe at Harare when reports loss came in. Earlier, Bangladesh scored 140, losing all wickets in the first innings, and Zimbabwe scored 410. Finally, weather and forecast valley till 1-3 says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Moymansingh, Dhaka, Faridpur, Madaripur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Sylhet. River pulse in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজিমুল হুদা। শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন এবং দেশ বিদেশে নিজেদের অবস্থান সুদৃঢ় করে তোলার জন্য দেশের তরুণ তরুণীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকার তেজগাঁয়ে বিটাক মিলনায়তনে বিটাকের কার্যক্রম আত্ম কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচন সূচক প্রকল্পের 20তম ব্যাচের সনদপত্র ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের তরুণ সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বিদায়ী 2025-26 অর্থবছরের প্রথম 363 দিনে দেশে 35 বিলিয়ন মার্কিন ডলারের বেশি ডিভিডেন্ড দেশে এসেছে। এর পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 17.6% বেশি। বাংলাদেশ ব্যাংকের এই সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাসের প্রথম 28 দিনে প্রবাসী বাংলাদেশিরা 2.58 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ 1.8% বেশি। সরকারি রাজস্ব অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আগামীকাল থেকে এই চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। আজ অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2026-27 অর্থবছরের শুরু থেকে কোন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা ও অধীনস্থ দপ্তর এ চালানের বাইরে অন্য কোন মাধ্যমে সরকারি রাজস্ব বা অন্যান্য প্রাপ্তি সংগ্রহ ও জমা দিতে পারবে না। বর্তমানে সরকারি অর্থ সংগ্রহে ব্যবহৃত পৃথক কোন ব্যবস্থা থাকলে তা বন্ধ করতে হবে। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন হিসাব সংরক্ষিত সরকারি অর্থ আজকের মধ্যে এই চালানের মাধ্যমে সরকারের ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ কমিয়ে আদায় বাড়াতে এবং ব্যাংকগুলোর নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ওয়ান টাইম এক্সিট সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধার আওতায় নির্ধারিত শর্ত পূরণ করে খেলাপি ঋণ গ্রহীতারা এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে ঋণ নিষ্পত্তির সুযোগ পাবেন। গতকাল বাংলাদেশ ব্যাংকের এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ক্রমবর্ধমান কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য উৎপাদনশীলতা খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, যেসব ঋণ গ্রহীতার ব্যবসা পরিচালনার সক্ষমতা রয়েছে এবং ঋণ পরিশোধে আন্তরিকতা রয়েছে তাদের জন্য এই বিশেষ এক্সিট সুবিধা চালু করা হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55 টাকা, ক্রয় 122.55 টাকা, ইউরো বিক্রয় 142.24 টাকা, ক্রয় 139.67 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.14 টাকা, ক্রয় 162.15 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.13 টাকা, ক্রয় 32.47 টাকা, দিরহাম বিক্রয় 33.81 টাকা, ক্রয় 33.20 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.34 টাকা, ক্রয় 395.96 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 95.94 টাকা, ক্রয় 94.20 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.53 টাকা, ক্রয় 29.94 টাকা, এবং থাই বাত বিক্রয় 3.73 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় আহমেদ বিন পারভেজ।

0: রাউন্ড 32 শুরু হয়ে গেছে এবং সেখান থেকেই মনে হচ্ছে বিশ্বকাপের দামামাটা বোধহয় সত্যিই শুরু হয়ে গেল। আমরা রাউন্ড 32 তে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ দেখেছি যেখানে এক একটা দল পরবর্তী ধাপে চলে গেছে এবং অন্য দলটা বাদ পড়ে যাচ্ছে। অর্থাৎ এখন এক ম্যাচ থেকে একটা জয় দরকার, পা হড়কানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন বিশ্বকাপ দামামাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদিন পারভেজ এবং আজকের এই এপিসোডটা অনেক বেশি স্পেশাল। এত বিশেষ কেন? কারণ দুজন জনপ্রিয় কিংবদন্তি তুল্য তারকারা আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমি প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যিনি আগেও বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এসেছেন, কথা বলেছেন, কিংবদন্তি ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম।
1: জি, ধন্যবাদ আপনাকে।
0: এবং সেই সাথে রয়েছেন এমন একজন এতই পরিচিত মুখ আপনাদের এবং জনপ্রিয় মডেল এবং অভিনেতা মিস্টার মুকিত জাকারিয়া।
2: থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
0: দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আসার জন্য। এবং শুরুতেই আসলে জাকারিয়া ভাইয়ের কাছে যাই, কারণ উনি আসলে যে জার্সিটা পরেছেন সেটা কিন্তু একটা ইঙ্গিত তিনি দিচ্ছেন আর কি। তো আপনি কি আপনার জার্সি পরে জানান দিচ্ছেন আপনি কোন দলের সমর্থন করছেন?
1: না, এটা তো আমি হরহাবশ্যে সব দলের জার্সি পরি। এটা যে আজকে যে এটা পড়েছি তা না, আমি কখনো কখনো ব্রাজিল হয়ে যায়, কখনো কখনো আর্জেন্টিনা হয়ে যায়। তবে সাধারণত এই দুটো জার্সি আপাতত পড়েছি। আমি দেখেছি যে কালকে যদি জাপান অসাধারণ খেলেছে, অসাধারণ খেলেছে, এই খেলাটা যদি কালকে জাপান জিতে যেত তাহলে দেখবো যে আমার গায়ে কিন্তু আজকে জাপানি সরি কারণ হচ্ছে এশিয়া, আমার সমস্ত ফিল্ড, সমস্ত ধ্যান ধারণা ছিল এশিয়াতে থাকবে। যেমন আসলাম ভাইরা যখন খেলেছে তখনকার স্বর্ণযুগ, ওই সময় মতিঝিল এলাকাটা সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে সবাই চিৎকার, এ মোহাম্মদ আইলো রে, এ আমারে আইতে ছেড়ে, এই যে একটা ফিল, এই যে আমি দেখো, আমি বলছি আমার কাছে অদ্ভুত লাগছে, আসলাম ভাই কানে কিন্তু একটা বাজছে, আমারই আইলো রে। তো এই যে ব্যাপারগুলো না, তখন আমার কাছে বলে, এই জাপান আইলো রে, জাপান আইতে ছেড়ে। তো এই জাপানি সমস্ত দর্শক, আপনি ওখানে দেখো সারা পৃথিবীর যত দর্শকরা ওখানে ছিল স্টেডিয়ামে, কালকি স্টেডিয়ামে, আমার কাছে মনে হচ্ছে 85% জাপানের সাথে সাপোর্ট ছিল। আর্জেন্টিনার সাপোর্ট জাপানে, বিভিন্ন দেশে কোরিয়ার সাপোর্ট জাপানে, কারণ এশিয়ার সমস্ত সাপোর্ট তো আছে, অন্য দেশ তো আছে। কিন্তু সেই জায়গাটা চিন্তা করলে আমার জার্সি নিয়ে আপনি কটাক্ষ করে যেভাবে বলেছেন আপনার এটা মাহাত্ম্য, এটা ধরাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আমি তো শুরুতেই বলেছি আমি কখনো কখনো ব্রাজিল, কখনো কখনো আর্জেন্টিনা, তবে আজকে সবকিছু বাদ দিয়ে যদি কালকে জিত তাহলে এই টি শার্টটা হয়ে যেত জাপানের।
2: সরি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি।
0: দারুন, মুকিত ভাই আসলে ফুটবলটাকে এত ভালোবাসেন, ফুটবলটাই মূল জায়গা আসলে, কোন দল নিয়ে তিনি আসলে খুব একটা বেশি ওভাবে ভাবছেন না। তবে জাপান নিয়ে যেটা বলেছেন একেবারেই সত্যি, ব্রাজিলকে খুব কষ্ট করে আসলে ম্যাচটা জিততে হয়েছে আসলাম ভাই।
2: ডেফিনেটলি, কারণ আমরা আমাদের এশিয়ার গর্ব আমরা বলতে পারি, এত সুন্দর যে মানে যোজন যোজন একটা যুদ্ধ হয়েছে, দেখতেও ভালো লেগেছে। সবথেকে বড় ভালো লেগেছে যে এই ম্যাচগুলোতে আপনি কোচদের একটা ফাইট হচ্ছে, কিন্তু কে কোন স্ট্র্যাটেজিতে খেলাবে, কোন টিমকে, কোন টিমকে কোন স্ট্র্যাটেজিতে ধরবে, এই জায়গাটা কিন্তু অনেক শিকার আছে আমাদের। তো এই জায়গাগুলো যেমন কালকে জাপান গেছে 3-4-3, মানে ওরা যে অ্যাটাকিং জোনে একজন দুজন যে ক্ষিপ্র গতিতে গেছে, বাট ডিফেন্সিভ অর্গানাইজেশন ওয়াজ ভেরি টাইট, ওখানে ব্রাজিল সেইভাবে কিছু করতে পারছিল না। তো যার ফলে যত সময় গেছে তখন ডেফিনেটলি দেওয়া ওয়ার ডগ টায়ার্ড, এত লিভার দিয়েছে ফার্স্ট হাফে, যার জন্য তারা খেয়ে হারিয়ে ফেলেছে পরে। তো এই জায়গাগুলোতে কোচের স্ট্র্যাটেজি একটা বিরাট ব্যাপার।
1: কিন্তু আসলে ম্যাম, সরি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কালকে আমি যে জিনিসটা আমার চোখে পড়েছি, তা আমার চোখ সেকেন্ড যখন স্টার্ট করেছি তখন মনে হচ্ছে ব্রাজিল মনে যে কোন একটা ডিস্ট্রিক্টের সাথে ডিস্ট্রিক্টে মারামারি হচ্ছে, আমি সেটাই দেখেছি। কিন্তু কালকে কিন্তু ওরা আক্রমণাত্মক একটা স্টাইল যদি খেলেছে, প্রথমত যতটা ছিল সেখানে এত বেশি আক্রমণাত্মক ভাবে এশিয়াকে ধরেছে যে ওদেরকে জিততে হবে। কিন্তু লাস্ট দুইটা মিনিট যে কোথা থেকে ভগবান জারি করে দিয়েছে, এটাই লাইফ শেষ করে দিয়েছে আসলে।
2: না, ওদের ওই যে কিছু ক্যারিসম্যাটিক ক্যারেক্টার আছে ব্রাজিলের, যেটা এটা বাই বর্ন ওরা এটা ওন করেছে। তো এই জায়গাগুলোতে আমরা এশিয়া একটু পিছিয়ে আছি, বাট আমার মনে হয় যে জাপান ফার্স্ট হাফে যে লেবারটা দিয়েছে এটা যদি সেকেন্ড হাফের জন্য একটা সার্টেন পার্সেন্ট যদি ধরে রাখতে পারত, দ্যাট শুড হ্যাভ বিন বেটার আমার মনে হয়। ওরা অল আউট দিয়েছে, কিন্তু ওরা গোল করার পরে দে আর হাইলি কনফিডেন্ট যে না আমরা জিতে যাব, এই জায়গাটা কিছুটা মনে হয়
0: এবং প্রথমার্ধে আসলে জাপান গোলটা দিয়ে দেয় 24তম মিনিট, এবং সেটা ঠিক হাইড্রেশন ব্রেকের পর। মুকিত ভাই, আপনার হাইড্রেশন ব্রেকটা কি নিয়ে আসলে কি মনে হয়? ফুটবলটা তো এখন দুই অর্ধের হচ্ছে না, মনে হচ্ছে চারটা হাফে ভাগ হয়ে গেছে,
1: তাই হচ্ছে, তাই দিচ্ছে
2: না হাইড্রেশন ওখানে। আমার মনে হয় আপনার ক্লাইমেটিক কন্ডিশনটা অনেক উষ্ণ, যার জন্য ওই ওই ব্রেকটা দিতে হচ্ছে ওখানে, তারা লিকুইড খেয়ে আবার এনার্জি গেইন করে খেলছে, এটা ফুটবলারদের জন্য ভালো হয়েছে আমার মনে হয়।
1: কিন্তু আসলে আমি খেয়াল করেছি সাইজটা কিন্তু সেম, কিন্তু
2: হ্যাঁ
1: এশিয়া এবং ব্রাজিলের সাইজ, আমি কিন্তু ভেবেছিলাম যে ওরা হচ্ছে সিক্স বা সিক্স আর হাফ, কিন্তু সেই তুলনায় দেখি আমাদের সাইজ, সবাই মিটি জাগারের সাইজ, আসলাম ভাই সাইজ, আই সরি,
2: নো প্রবলেম।
0: না এটা একটা অসাধারণ ব্যাপার, এবং ব্রাজিলের যে কামব্যাকের গল্প যেখানে আসলাম ভাই বলছিলেন যে আসলে দুই কোচের একটা ট্যাকটিক্যাল ব্যাটল ছিল,
1: মানে আসলাম ভাইকে সেলুট, আসলাম ভাই এত সুন্দরভাবে অ্যাড্রেস করেছে, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। ওরা মতো একজন প্রতিচারশা অভিজ্ঞ পার্সনকে আজকে বাংলায় বেতার যে রয়েছে, সত্যি বাংলায় বেতার প্রতি কৃতজ্ঞ, চমৎকার যে ভালো মানুষকে একদম পারফেক্ট জায়গা উনি অ্যাড্রেস করেছে, অসাধারণ।
2: ব্রাজিলের ফরমেশনটা ছিল 4-1-2-3, মানে এটা সচরাচর দেখা যায় না,
0: দেখা যায় না,
2: এটা এটা মানে হঠাৎ চেঞ্জ, এটা এই চেঞ্জের ওরা কিছুটা হলেও ঘাবড়ে গেছে জাপানিজরা যে প্লেয়ার কোথা থেকে আসছে। সো আর ওদের তো রাফিনিও এবং যে জুনিয়ার ভিনি জুনিয়ার, এদের কোয়ালিটি ইজ সামথিং ডিফারেন্ট, ইউনো।
0: তো আলটিমেটলি দেখা গিয়েছে ব্রাজিল দ্বিতীয় অর্ধে একটা গোল পরিশোধ করেছে, তাও একটা ক্রস এবং হেডার, হেডারটা দিয়েছিলেন ক্যাসেমিরো। শেষ মিনিট পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিত ছিলাম না, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম যে আসলে আরো আধা ঘন্টা যাবে, তারপর টাই ব্রেকার যাবে, অনেক ধরনের ঘটনা ঘটবে, বাট সেখানে মার্টিনেলি আসলেন, ব্রাজিলকে উদ্ধার করলেন এবং শেষ পর্যন্ত 2-1 জয় নিয়ে স্বস্তি নিয়ে ব্রাজিল চলে গেল রাউন্ড অফ 16-এ। তবে জাপানের জন্য একটু তো খারাপ লাগছে, বোধহয়
1: ভীষণ খারাপ লাগছে, ভীষণ জাপানের জন্য সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার কাছে এশিয়াতে, এশিয়ার জন্য খারাপ লেগেছে।
0: মাত্র দুটো দেশে আসলে কোয়ালিফাই করেছে এশিয়া থেকে, অস্ট্রেলিয়াকেও তো আবার এশিয়ার ভিতরে কাউন্ট করা হয়, তো অস্ট্রেলিয়া এবং জাপান তারা দুই দল উঠেছিল রাউন্ড অফ 32-তে, তবে সেখান থেকে জাপান ইতিমধ্যেই বাদ পড়ে গেছে। আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো, আপনারা যারা এরকম আয়োজনের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন নিশ্চয়ই জানেন ফোন কল কোথায় দিতে হবে, 01553-841-500 এই নাম্বারে কল করে আমাদের অতিথিদেরকে প্রশ্ন করতে পারবেন এই বিশ্বকাপ সংক্রান্ত। এবং এছাড়া আপনারা আমাদের সঙ্গে ডেফিনেটলি ফেসবুকে ইউটিউবে যুক্ত আছেন, বাংলাদেশ বেতারের ফেসবুক এবং ইউটিউবে, এবং সেই সাথে বাংলাদেশ বেতার এবং বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের যে অফিসিয়াল পেজ আছে সেখানেও কিন্তু আপনারা আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন এবং কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমরা পড়ব এবং সেই সাথে আমাদের অতিথিদেরকেও সেই প্রশ্নগুলো ছুড়ে দিব যা আপনাদের সামনে আছে। মুকিত ভাইয়ের কাছে আরো একবার যেতে চাই, আপনি তো আসলে নাটক করছেন, মুভি করছেন, মডেলিং করছেন, এই জায়গাটায় অনেক সময় এরকম হয় কিন্তু, ধরেন আপনি একটা গেট আপ নিয়ে গেলেন, ধরেন ব্রাজিলের জার্সি পরে গেলেন, তো কি ধরনের রোশানোলে পড়তে হয় বা এখন কোন জার্সির চল বেশি আর কি?
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি পরশুদিন একটা নাটক করেছি শুধু ফুটবলের উপর, পরশুদিন মহিবুল মাহিনের, তো ওই নাটকটা করতে গিয়ে সকালবেলায় আসলাম ভাই আমি ব্রাজিলের টি শার্টটা পরে একটা শর্ট দিয়েছি।
0: এটা কি মানে নাটকের খাতিরে?
1: নাটকের খাতিরে, শুধু নাটকের নামটা আর নাটকের ডিরেক্টর নাম মহিনের নামটা যাবে। দাওয়ার ঠিক এক মিনিট পরে আমার 14 আগস্ট উদ্ধার হয়ে গেল। আচ্ছা, এরপরে বিকেলবেলায় আমি আর্জেন্টিনার জার্সিটা পরে আরেকটা সিন করে আবার একটা দিলাম, দেখলাম যে গালিগালাজ প্রায় 85% ডাউন হয়ে গেল, আবার সবাই বলছে আমি দালাল। এই যে ব্যাপারগুলো পাবলিকের যে প্রেডিকশন, পাবলিকের যে রেসপন্স গুলা, এগুলো যে কখন কার উপর বর্তায় সেটা আসলে ডেঞ্জারাস, ডেঞ্জারাস।
0: দেখা যাক, একজন দর্শক ফোন দিয়েছেন, আমরা কলটা নিয়ে দেখি কি প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম, কে বলছিলেন এবং প্রশ্নটা করবেন প্লিজ?
3: হ্যাঁ পারভেজ ভাই, আপনাকে নেওয়া প্রশ্ন, বাংলাদেশ যেটা কি খেলা আদৌ শোনাবে না, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আমি একটু যত হচ্ছে এবার প্রায় ম্যাক্সিমাম ম্যাচে লাস্ট রেড গোল হচ্ছে, যেটা আগে আগে হতো 17%, এটা আসলে তো কন্ট্যাক্ট কিনা একটু বলবেন।
0: জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। আসলাম ভাইকেই এই প্রশ্নের জবাবটা আমি দিতে চাই বা আপনাকে রিকোয়েস্ট করছি জবাবটা দেওয়ার জন্য, যে একটা ফুটবল ম্যাচে আপনি তো অনেক ঐতিহাসিক ফুটবল ম্যাচে সাক্ষী ছিলেন, নিজে খেলেছেন, নিজে কন্ট্রিবিউট করেছেন, তো লাস্ট মিনিটে ইদানিং দেখছি যে একেবারে লাস্ট মিনিটে বা এক্সট্রা টাইমে গিয়ে গোল হচ্ছে বা সেখানে একটা ব্যবধান গড়ে যাচ্ছে, দর্শকের প্রশ্ন এটাই ছিল যে এই ফ্রিকোয়েন্সিটা কেমন বা লাস্ট মিনিটে কেন গোলগুলো আসে?
2: লাস্ট মিনিটে সাধারণত দেখা যায় যে অপোনেন্ট একটু রিলাক্টেন্ট হয়ে যায়, যে ম্যাচটা শেষের দিকে চলে যাচ্ছে, ড্র হচ্ছে, তখনই কিন্তু গোলগুলো কনসিভ করে। এই অসাবধানতার জন্যই গোল খাওয়া খায় আমার মনে হয়।
0: তো তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত যে আপনার ফোকাসটা ধরে
2: রাখতে,
0: ফোকাসে বিচ্যুতি হয়ে গেলে তো
1: বিরাট
0: বড় সমস্যা। বাট আসলে সত্যি কথা বলতে এটা 48 দলের ওয়ার্ল্ড কাপ ছিল, শুধু ব্রাজিল আর আর্জেন্টিনা এখানে কিন্তু পার্টিসিপেট করেনি, আরো দুটো দলের গুরুত্বপূর্ণ খেলা ছিল এবং জার্মানি প্যারাগুয়ে ম্যাচে তো একটা আপসেট ঘটে গেছে। যারা যারা জেগেছেন, যারা খেলাটা দেখতে পেরেছেন, যারা জার্মান সমর্থক আছেন, নিশ্চয়ই সমবেদনা আপনাদের জন্য, কারণ জার্মানি গত দুটো বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। এবার তারা কোনো মতে নক আউট পর্বে গিয়ে আবার সেখানে নক আউট হয়ে গেল, তাও প্যারাগুয়ের
2: কাছে।
0: মানে এই পেনাল্টির ঘটনাটা মানে আপনার কাছে এমনি পার্সোনালি কিরকম লাগে, মানে কি টেনশন বেড়ে যায় নাকি হচ্ছে মনে হয় যে এটাই আসলে এন্টারটেইনমেন্ট, মানে এটার জন্য অপেক্ষা করেন যে হয়ে যাক পেনাল্টি পর্যন্ত আসুক?
1: না, পেনাল্টি কখনো আমার কাম্য না, ওই শব্দটা যদি অ্যাবলিস্ট হয়ে যেত খুশি হতাম। আচ্ছা, পেনাল্টিটা হচ্ছে একটা খেলা না, আমার কাছে খেলার পর্যায়ে পড়ে খেলাটা হচ্ছে যে
0: মাঠে
1: যা 90 মিনিটের যে ইয়েটা খেলাটা ওইটা হচ্ছে খেলা। পেনাল্টি বলের এগুলো বলের এগুলো আমার কাছে একদম খেলা বলে মনে হয়, ওটাকে জাত বিচার করা যায় না। এটা হচ্ছে নামকো আসতে, একটা শব্দ বলা যাবে নামকো আসতে। আমি গুরুজি আপনি যেটা বলবেন,
2: না না, পেনাল্টি মানে আপনাকে ডিসিশন নিতে হবে একদল জিতবে একদল হারবে,
1: এটা আসলে খেলা না,
2: এটা মানে ডিসাইডেড হারবে।
0: অনেকদিন ধরে আসলে এই প্রসেসের মাধ্যমে এই খেলা নিষ্পত্তি হয় এবং শুধুমাত্র জার্মানি প্যারাগুয়ে না, পরবর্তী যে ম্যাচটা ছিল নেদারল্যান্ড মরক্কো সেটাও এক এক গুলো সমতায় থেকে কিন্তু পেনাল্টি
2: গিয়েছে
0: বা টাই ব্রেক করতে হয়েছে। তো এই পরিস্থিতিতে আমি জার্মানি নিয়ে আগে আসলাম ভাইয়ের কাছে যাই, আসলে জার্মানি তো ঐতিহ্যবাহী দল, চার চারটা তারা তাদের জার্সিতে আছে, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, এই দলটার আসলে হলো কি? মানে
2: বেসিক্যালি আমিও একজন জার্মান ভক্ত, ভীষণ ভক্ত, কারণ জার্মান যে বিশ্বে যে ফুটবল তারা খেলেছে ইট ওয়াজ আনবিলিভেবল। এবং সত্যি কথা বলতে কি, জার্মান টিম একবার আমাদের বাংলাদেশে এসেছিল খেলতে, এই শ্রদ্ধেয় মেজর হাফিজ সাহেব উনি এনেছিলেন জার্মান দলকে, এবং আমরা 2-1 গোলে আমরা হেরেছিলাম। তো ওদের খেলার আর্টই অন্যরকম, ওদের ফিগারগুলো দেখতে মানে দেখার মতো, মানে একজন মনে হয় 6 ফুট অ্যাবাভ হবে এরকম। তো ওদের এগেনস্টে আমরা বেশ ভালোই যুদ্ধ করেছিলাম,
0: না 2-1
2: তখন আমাদের ফুটবলটা আসলে একটা ভালো জায়গায় ছিল। তো আমাদের যারা উত্তরসূরি ছিলেন, যারা যেমন সালাউদ্দিন সাহেব, ইনায়ত ভাই, মঞ্জু ভাই, নান্নু ভাই, এই যে প্লেয়ারগুলো ছিল এরাও খুব আইকনিক প্লেয়ার ছিল, এরা যেকোনো দলে যেকোনো দেশে খেলার মতো যোগ্যতা রাখত তারা।
0: এবং আপনার মাধ্যমে আসলে আমরা বাংলাদেশ ফুটবলের ব্যাপারে যে অতীতটা অনেকে
1: নট অনলি ক্যারাজারি ক্যারাজারি আসলাম ভাই একটু এড়িয়ে যাচ্ছে না, হয়তো ভুলে গেছে, ওরা বয়স খুব একটা হয়নি, অল্প যে কারণে কথা বলি মোহনবাগান,
2: মোহনবাগান
1: তখন একটা সময় কলকাতার মোহনবাগান, মোহনবাগান শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে, আর বাংলাদেশ থেকে শুধু আবরে মবাটের আবরে মবাটের। আসলাম ভাই তো মোহনবাগানের ওখানে তো খেলেছে,
2: আমি ইস্টবেঙ্গলে খেলেছি, একদম আমাদের এখানে একটা টুর্নামেন্ট হয়েছিল, ইস্টবেঙ্গল ক্লাব এখানে খেলতে এসেছিল, তো ওই টুর্নামেন্টে আমার গোলে ওরা হেরে যায়,
0: চিন্তা
2: চ্যাম্পিয়ন। এবং তখনই আমাকে অফার করা হলো যে আপনার ওখানে যে সেক্রেটারি সাহেব ছিলেন ওনার ওয়াইফ নাকি এমন কান্না শুরু করেছে আর থামছে না, তো আমি বাধ্য হয়ে আমি ওনাকে দেখতে আমাকে নিয়ে গিয়েছিল, রাজারবাগ একটা হোটেলে ছিলেন, ওখানে দেখি সত্যি উনি কানছে। তখন বলল যে তুমি যদি ইস্ট বেঙ্গলে খেলতে যাও আমি কান্না থামাবো, তা নাহলে
1: থামাবো। এটা হচ্ছে যে কালকে যে ব্রাজিল জিতেছে বা সেই জিতার যে আনন্দ, এটা হচ্ছে সেই মহান সত্য কথা,
0: এবং অন দ্যাট নোট একটা বিষয়ে আমরা আসলে আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবল এবং আসলাম ভাইদের যে কন্ট্রিবিউশন সেই জায়গাটা,
1: স্বর্ণযুগ,
0: স্বর্ণযুগ যেই ব্যাপারটা আমরা বলছি, এই রেফারেন্স ধরেই কি বলা যায় যে জার্মানি যে পারফরমেন্স দিয়েছে বা প্যারাগুয়ের মতো একটা দলের সঙ্গে হেরেছে, তাদের স্বর্ণযুগের কি অবসান হয়ে গেল কিনা?
1: না, এটা আমি আসলাম ভাইয়ের কথাটা এইভাবে কেড়ে নিচ্ছে কথাটা বলতে, না তার চেয়ে বড় অসাধারণ খেলেছে তাদের কোনো খেলোয়াড়। আমি আমার জানা মতো আসলাম ভাই এন্টার লাইফে কত সুন্দর গোল দিয়েছে এই জাতি কিন্তু জানে না, আসলে একটু যদি এক্সপ্লেন করে খুব ভালো হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, ওরা এত গোল দেয় এতগুলো রেসার্টিভ এখানে আসলাম ভাই প্লিজ।
2: আমি বাংলাদেশের জাতীয় লিগে প্রায় 200 কাছাকাছি গোল করেছি, আর ন্যাশনাল টিমের হয়ে আমি 24 গোল করেছি, আমি এখনো হাইয়েস্ট গোল গেটার, এটা আমার নেক্সট জেনারেশনের জন্য জানান দিয়ে রাখলাম, ওরা আমার রেকর্ডটা ব্রেক করবে আমি তাকে মালা দিয়ে বরণ করে আসবো ইনশাআল্লাহ।
1: আমিও যাব, আমিও যাব।
0: দারুণ ব্যাপার। মিরোস্লাভ ক্লোজের রেকর্ডটা কিন্তু ভেঙে দিয়েছিলেন লিওনেল মেসি এবারে বিশ্বকাপে, তবে শেখ মোহাম্মদ আসলামের রেকর্ড কে ভাঙবেন? একটা কল নিয়ে ফেলি। আসসালামু আলাইকুম। জি জি, আপনি আপনার প্রশ্নটা করেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ দর্শক কলটা দেওয়ার জন্য। ব্রাজিল যে ফুটবলটা খেলছে, আসলাম ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে দর্শক জানতে চাইছেন যে কত দূর ব্রাজিল যেতে পারে, তার কি চ্যাম্পিয়ন হতে পারবে কিনা এই ফুটবল খেলে?
2: ব্রাজিলের যে ফুটবল আমরা দেখেছি, আমাদের যৌবনে যেটা দেখেছি, তার থেকে অনেক দূরে আছে ওরা। এখন সেই ছন্দময়ী ফুটবল আমি দেখছি না, যদিও এই খেলাগুলো এইবার বিশ্বকাপ একটা গতির উপর খেলা হচ্ছে, টোটালি একটা গতির উপর, স্পিডের উপর যদি আপনি খেলতে যান স্কিল উইল বি মাইনাস, এখানে ওইভাবে আপনি প্রতিশ্রুত করতে পারবেন না। তো যার জন্য খেলার ছন্দটা কিছুটা আমাদের কাছে চোখে লাগছে যে কি খেলা হচ্ছে, হিট অ্যান্ড রান, হিট অ্যান্ড রান।
1: আমি যদি কথাটা ঘুরিয়ে বলি, কালকে জাপান এবং আর্জেন্টিনা যে খেলাটা খেলেছে, আসলাম ভাইয়ের মতো রেসপেক্ট পার্সনটা যেভাবে বলেছে যে গতিতে খেলছে, আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের চেয়ে জাপান অনেক বেশি গতিতে খেলে,
2: ডেফিনেটলি
1: অনেক বেশি। বরঞ্চ জাপান কিন্তু এশিয়া কিন্তু কালকে জিতেছে,
2: আমরা আমাদের গর্বের ধন জাপান।
0: আরেকটা ফোন কল চলে আছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দেবেন এবং প্রশ্নটা করবেন।
3: আপনি
0: আপনি আবার আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। উনি পার্সিস্টেন্ট, দুইবার কল দিয়েছেন সঠিকভাবে করার জন্য। আপনার কাছে প্রশ্ন যে ওই যে শেষ মিনিটে গোলের যে বিষয়টা, সেটা উনি বলছেন যে আগে হতো না, এখন কেন হয়? মানে আগেও তো লাস্ট মিনিট থাকতো,
2: না বিশ্বকাপের যে খেলাগুলো হচ্ছে এখন, কোন স্ট্র্যাটেজিতে কোচ তাদের খেলাবে এবং কোন এন্ডে যায় গোলটা হবে, সাধারণত দেখা যায় যে হাফ টাইমের কিছু আগে গোল খেয়ে যায় যে কোনো একটা দল, কারণ কি হাফ টাইম হবে এটা তাদের সাইকোলজিতে কাজ করে, এখানে কিছুটা হলেও রিলাকটেন্ট থাকে ডিফেন্স, ওই জায়গাটা কাজে লাগায় অপোনেন্ট স্ট্রাইকার যারা, এবং এই ক্ষেত্রেও সেই একই অবস্থা। ফ্যাকেটে যে গোল হতে পারে কারণ তখন খেলা শেষ হবে, আমরা সবাই বিশ্রামে যাব, এই যে একটা মানসিক যে একটা চিন্তা ভাবনা, এইখানে তারা আঘাত হানে এবং ওইখানে গোলটা খায়। এই জায়গাগুলো কখনো মানে রিল্যাক্টেন্ট থাকতে হয় না, কোচ আমাদের বারবার যেটা বলেছে টিল দ্য এন্ড আপনাকে অ্যালার্ট থাকতে হবে যাতে গোল না হয়।
1: দ্যাটস রাইট,
0: অনেক ধন্যবাদ। আশা করি দর্শক আপনার প্রশ্নের জবাবটা পেয়েছেন, এবং বাংলাদেশ বেতার খেলার ধারাভাষ্য সম্প্রচার কবে করবে, কি করবে, সেটা জানার জন্য ডেফিনেটলি বাংলাদেশ বেতারের সঙ্গে থাকবেন। একটা সুখবর নিশ্চয়ই আপনাদের জন্য সামনে আসছে। দর্শকের আরেকটা প্রশ্ন বোধ হয় সেটাই ছিল। আরো একটা কল চলে এসেছে, একটু কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন এবং আপনার প্রশ্নটা করবেন? জি, আপনার প্রশ্ন
3: হল যে ওই বিশ্বকাপ তো আস্তে আস্তে চলে যেতেছে, বাংলাদেশ বেতার এক পত্রিকা সম্প্রচার শুরু হবে।
0: জি ধন্যবাদ, এই প্রশ্নের জবাব আমরা দিয়েছি ইতিমধ্যে, এটা নিয়ে আলোচনা হয়েছে। আপনার কি এমনি খেলা সংক্রান্ত আর কোন প্রশ্ন ছিল আমাদের অতিথিদের জন্য?
2: জি আপনাকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন আপনি।
0: জি অনেক অনেক ধন্যবাদ দর্শক কল করার জন্য। তো হ্যাঁ, সম্প্রচারের বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে
1: বিশাল বাজেটের ব্যাপার,
0: তবে আশা করা যায় একটা পজিটিভ নিউজ আমরা পাবো। আরো একটা কল চলে এসেছে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছিলেন এবং প্রশ্নটা করবেন? জি ওয়ালাইকুম আসসালাম,
4: আমি আমাদের দৃষ্টি প্রতিবন্ধীর পক্ষ থেকে আসলাম ভাই, সালাহউদ্দিন ভাই, কামিল সরকার ভাই, এদেরকে সবাইকে ধন্যবাদ। এবং আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে অনুরোধ, আমরা দৃষ্টিপ্রতি খেলা দেখতে পারি না, খেলা শুনি, তাদের পক্ষ একটাই, বাংলাদেশ সরকার যদি খেলাগুলি প্রচার করতে পারে খুব খুশি হতাম একটা মাত্র চ্যানেল ভূমি 92.8 সেখান থেকে প্রচার করে, তবে কোন কোন জায়গায় সুন্দরভাবে শোনা যায় না। এরকম আমাদের দুঃখ, আমাদের প্রস্তাব আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষ যদি আমাদেরকে বাংলাদেশের ব্যাপারে খেলা শোনাইত তাহলে একটু খুশি হতে পারতাম না।
0: জি অনেক অনেক ধন্যবাদ। আসলে বাংলাদেশ বেতার ইজ ফর দ্য পিপল, তো এখন উনাদের ডিমান্ড এটা আমরা প্রায় প্রতিদিনই এই কল পাই, উনাদের কাছ থেকেই আসে। তো আসলেই যারা ফুটবলটাকে ধারণ করছেন কিন্তু চোখে দেখছেন না, ইটস আ ভেরি ইমোশনাল থিং,
1: সেনসিটিভ ইস্যু।
0: এবং আশা করি যে আপনারাও বিশ্বকাপটা আর সকলের মতো এনজয় করতে পারবেন, বাংলাদেশ বেতার যতটুকু সম্ভব তারা নিশ্চয়ই সেই পার্টিসিপেশনটা এনশোর করার চেষ্টা করবেন। আমরা জার্মানি প্যারাগুয়ের ম্যাচ নিয়ে কথা বললাম যেখানে পেনাল্টি হার্টব্রেক হয়েছে, আমরা মরক্কো এবং নেদারল্যান্ডসের ম্যাচটা নিয়েও একটু আলোচনা করতে চাই। আপনার কাছে কি মনে হয় আসলাম ভাই যে মরক্কো দলটার অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে? তারাও কিন্তু পেনাল্টিতে নেদারল্যান্ডসকে অলরেডি হারিয়ে দিল, গত বিশ্বকাপেও কিন্তু তারা সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল।
2: মরক্কো কালকে ফুটবল খেলেছে, ওরা গোল দিবে না বাট গোল খাবে না, বাট এই মানে ফ্যাগ এন্ডে যে ওরা এত সুন্দর তাদের উপর চড়ে খেলেছে, দ্যাট ওয়াজ আনবিলিভেবল। এবং এইটাই বললাম না, কোচদের যে স্ট্র্যাটেজি এখানেই ডিফার করছে, অনেক টিমকে ধরে দেবে। সো এই জায়গাগুলোতে ওরা তো আনসিন প্লেয়ার, হয়তো ওদের খেলা ওইভাবে মানে পর্যালোচনা মাঠে নামে নাই, যার জন্য তারা কিন্তু বড় বড় টিমগুলো হুচট খাচ্ছে। এবং এই যত বেশি সময় যাবে খেলার মানটাও বাড়বে আর দর্শকরাও খুব আনন্দিত হবে যে খেলা চার্মিং হবে খুব।
1: মানে আসলামের একটা কথা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে গোল দিবেও না গোল খাবেও না, এই যে দিবেও না খাবেও না যে ডেফিনেশন, এটা যে এক্সপ্রেশন এটা অসাধারণ। আমি কিন্তু জীবনের প্রথম এটা শুনেছি, গোল দিবেও না খাবেও না, মানে এই যে একটা বোল্ডনেস এটা অসাধারণ।
2: না আপনি দেখেন কালকে যেমন নাকামুরা যে গোলটা করেছে, ওই জায়গা থেকে যে সে শটটা নিবে, একটা এশিয়ান প্লেয়ার, ওই যে মানে কলিজার যে জোরটা, ইট ওয়াজ আনবিলিভেবল, মানে ইট ওয়াজ এ বুলেট শট, ইউনো।
0: হ্যাঁ,
2: ওইখানে ও মারলে গোল হবে। এবং সব থেকে বড় ব্যাপার যে জাপানে কিন্তু এই ব্রাজিলিয়ান প্লেয়ার গুলো ওদের ফুটবলটাকে যায় ডেভেলপ করে আসছে, এর থেকে দেখেন তারা কত সুন্দর এগিয়ে গেছে দল। এই সব জায়গায় আমাদের বাংলাদেশ অবশ্যই অনেক কিছু শিক্ষণীয় আছে।
0: আমরা একটা ঘটনা শুনছিলাম যেখানে জাপান নাকি 2050 সালের মধ্যে বিশ্বকাপ জিততে চায়, সেই মিশন সেই ভিশন নিয়েই তারা নেমেছে, একটু একটু করে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের ইথার তরঙ্গের যেই অডিওতে আমরা যেখানে রয়েছে বাংলাদেশ বেতারে, সেখান থেকে আসলে আমরা বিদায় নিব অডিও ফ্রিকোয়েন্সি থেকে।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। সার্বিক নির্দেশনায় ছিলেন শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দাম খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
0: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদান এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি হতে হবে।
5: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য যার আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই।
6: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী সুমন রাহাত, গীতিকার হুমায়ুন খালিদ, সুরকার হাসান আলী।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আজ সহ্য আমাদেরই সহ্য হচ্ছে না। ঘরে অসুস্থ মা।

0: ক্ষমাশীলা, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
0: আসি আম্মা।
2: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
0: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
3: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়, কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
4: প্রচন্ড গরমে করণীয়, বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাব ব্যবহার করুন, শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন, এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বটল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়ামুক্ত স্থানে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং বা ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনীয় সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনি জাতীয় রোগে ভুগছেন। রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করুন। যাদের দিনে বাইরে ব্যায়ামের অভ্যাস আছে, তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে ব্যায়াম করুন। শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন গোসল করুন। প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার, বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শশা, স্ট্রবেরি, এসব ফল খাবার তালিকায় রাখুন এবং যথেষ্ট বিশ্রাম নিন। দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন, সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন, এবং এই গরমে বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
5: বৃক্ষ আমাদের বন্ধু, তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য, গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই, একে বাস্তি দিই সবাই গাছে। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন ডালিতে এখন আপনাদের জন্য রয়েছে পল্লীগীতি।

আপনারা পল্লীগীতি শুনছেন জাহানারা মফিজের কণ্ঠে। এবারে গানটির কথাগুলো সাজিয়েছেন এবং গানটিকে সুর করেছেন আব্দুল লতিফ।

0: জাহানারা মফিজের কণ্ঠে আপনারা দুখানি পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম, সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। জাতীয় সংসদে আজ 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। আগামীকাল 1 জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ পুনরায় শুরু হয়। স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল 2026 কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। এর আগে স্পিকার বিভিন্ন মন্ত্রণালয়ে সম্পর্কিত মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাব নিষ্পত্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে বৈঠক চলছে। এর আগে গতকাল অর্থ বিল 2026 পাশের মাধ্যমে বাজেটের কর ও শুল্ক সংক্রান্ত প্রস্তাবগুলো চূড়ান্ত করা হয়। সংশোধিত অর্থ বিলে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4,00,000 টাকা করা হয়। পাশাপাশি আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কর্পোরেট কর 10% থেকে কমিয়ে 5% নির্ধারণ করা হয়। খুচরা ব্যবসায় নতুন করে কোন ভ্যাট আরোপ করা হচ্ছে না। নির্দিষ্ট কিছু সেবা ও খাতে প্রণোদনা বা কর অব্যাহতি বহাল রাখা হয়েছে এবারের বাজেটে। উল্লেখ্য, গত 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী দেশের পাপেট শিল্পীর পথিকৃত ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ারকে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা নামাজে শেষে চারুকলা অনুষদে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এর আগে মুস্তফা মনোয়ারের প্রথম নামাজ জানাজা সকালে রাজধানীর বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মুস্তফা মনোয়ার শিল্পকলা ও সাহিত্যের জগতের বহু ক্ষেত্রে বিচরণ করেছেন এবং তিনি নিজে যেমন মেধার অবিরাম চর্চা করেছেন, ঠিক তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন। পরে মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং সর্বশক্তিমান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার জান্নাত প্রার্থনা করেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের সুদৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণ এবং নিজস্ব স্বার্থ অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ নদী শাসন, ড্রেজিং এবং পানি সংরক্ষণ করা। এই কাজে চীনের বিপুল দক্ষতা এবং প্রয়োজনীয় অর্থ রয়েছে। ডাক্তার জাহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশনা দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ার 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। ভেনেজুয়েলার নাগরিকরা গত সপ্তাহে পরপর আঘাত হানা 2টি ভূমিকম্পকে কেন্দ্র করে পরবর্তী উদ্ধার তৎপরতা অবহেলা ও অনীহার জন্য দেশটির সরকারকে অভিযুক্ত করেছে। দেশটিতে 2 দফা ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত 1,700 জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার নাগরিকরা বলেছেন, উদ্ধার কাজ বিলম্ব শুরু হয় এবং তা ছিল ধীর গতির। ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্ট জিম্বাবুয়ে 1 ইনিংস ও 85 রানের বড় ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করেছে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 140 ও 185, জিম্বাবুয়ে 410। বিশ্বকাপ ফুটবলের খবর। ডালাসে বিশ্বকাপ ফুটবলের আজ রাত 11টায় নক আউট পর্বে আইভরি কোস্ট নরওয়ের মুখোমুখি হবে। এছাড়া রাত 3টায় ফ্রান্স মুখোমুখি হবে সুইডেনের। আগামীকাল সকাল 7টায় মেক্সিকোর মুখোমুখি হবে ইকুয়েডর। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগের দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।
1: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শেখ ফয়সাল ইসলাম। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ভিজিটেড দ্য অনগোয়িং কনস্ট্রাকশন ওয়ার্ক অফ লবণজোড়া পুলিশ স্টেশন ইন খুলনাচড়াই। দ্য পুলিশ কমিশনার ইনকোয়ার দ্য ওভারঅল প্রোগ্রেস অব দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক অ্যান্ড ডাইরেক্টেড টু কমপ্লিট দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক উইদিন দ্য স্টিপুলেটেড টাইম হোয়াইল মেইনটেইনিং কোয়ালিটি। দ্য অ্যাডিশনাল পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার অ্যান্ড সিনিয়র পুলিশ অফিসার্স ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য টাইম। A sub-branch of Sonali Bank was inaugurated at Rakhalgasi Bazar in Bagherhat Sadar Upazila today. The administrator of Jila Parishad inaugurated it as chief guest. Presided over by the Deputy General Manager of Bagherhat Sonali Bank, the function was attended by the Deputy General Manager of Khulna Sonali Bank, officials of the concerned departments and local elite. A budget of 104,20,56,868 taka has been announced for Magura Jila Parishad for 2026-27 fiscal. Chief Executive Officer of Jila Parishad, Hasina Mumtaz, announced the budget at a function held at Jila Parishad conference room today. In the proposed budget, 104,20,56,868 taka has been shown as revenue income and the same taka as development expenditure. Presided over by Administrator of Jila Parishad Ali Ahmed, the Executive Engineer of LGED, Executive Engineer of Public Health Department, Assistant Engineer of Jila Parishad, employees, representatives of various government departments, local elite and journalists were present at the time. The Jila Parishad arrested. A guardian gathering was held at the Arpara Degree College Hall Room of Shalika Upajila in Magura today to celebrate the upcoming HSC examination in a peaceful environment. The gathering discussed on the various initiatives taken by the government to conduct the upcoming examination in a cheating-free, clean and peaceful environment. Besides, the gathering directed guidance to teachers on maintaining a clean environment in the examination hall due to excessive heat and power outages. Presided over by the principal of the college, teachers, the students, guardians, politicians and representatives of civil society were present at the time. The college authorities organized it. A discussion meeting on One Child, One Tree was held at Horishpur Girls School Auditorium under Mohammadpur Upajila in Magura today. The meeting discussed on the positive aspects of tree planting program of Prime Minister Tariq Rahman. Presided over by the president of the school governing body, the function was attended by teachers, students, guardians and local elite. Earlier, a rally was brought out from the school premises and ended at the same place after parading different members of the town. Later, tree saplings were distributed among the students. The certificates distribution ceremony was arranged at the TTC Auditorium in Mehpur today. The Deputy Commissioner attended it as chief guest. Presided over by the Deputy Director of BRDB, the function was attended by the concerned officials and local elite. A total of 44 women took part in the training organized by Bangladesh Rural Development Board. Meanwhile, 7 cows were distributed among 7 beneficiaries at Meherpur Sadar Upajila Parishad premises today to develop self-employment and socio-economic condition of poor women. The Upajila Nirvahi officer distributed this as chief guest. Presided over by the president of a non-government organization, the meeting was attended by the concerned officials and local elite. Finally, weather and forecast valid till 1 tonight says, there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to a squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Jashur, Kushtia, Rangpur, Faridpur, Madaripur, Borishal, Potuakhali, Noakhali, Dhaka, Tangail, Moymenshing, Kumilla and Chattogram. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালার অনুষ্ঠান ঘোষণা রয়েছে শেখ ইমরান সাঈদ এবং আমি মোহাম্মদ শিবলি সাঈদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন প্রসূন কুমার রায়। প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতা রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং এলিজা আক্তার।
3: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি অচিন পাখি লালন গীতির অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রথম শিল্পী শিলা রানী হালদার।

আপনারা শুনছেন লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি অনুষ্ঠানে। এবারে শেষ গানটি শুনবেন প্রতুল হাজরার কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা, প্রতুল হাজরার কণ্ঠে গানটির দিয়েই শেষ হচ্ছে আমাদের অচিন পাখি লালন গীতির অনুষ্ঠানের আজকের আয়োজন।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন মহান আল্লাহ পাকের শানে শুনবেন হামদ, শিল্পী মাহমুদুন্নবী।

0: এবারে রসুল সাল্লাহ সাল্লামের শানে নাতি রসুল শুনবেন শেখ শহীদুল ইসলামের কণ্ঠে গীতিকার সিরাজুল ইসলাম।
1: নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর

নবীমোর পরশমণি, নবীমোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রওশনী।

এবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতি রাসুল শুনবেন খালিদ হোসেনের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ গোলাম মোস্তফা।

বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত।

0: দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা আশুগঞ্জে 36.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 79%, সন্ধ্যে 6টায় 80%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 15 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 50 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Now in weather forecast read by Shehnaz Parvin. Dhaka Met Office forecast for inland rivers warning valid till 1 a.m. There are chances of temporary gusty or squally wind with rain or thunder shower at a velocity per hour 45 to 60 km in west or northwest direction over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamunsingh, Dhaka, Faridpur, Madhuripur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River pools in these areas have been raised local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effective 6 p.m. There are chances of temporary gusty wind with lightning adjoining with rain or thunder shower in many places of Chattogram Sylhet division and a few places of Rongpur, Rajshahi, Dhaka, Khulna and Borishal divisions. Heavy to very heavy rainfall may expected as elsewhere over the country. Day temperature may nearly unchanged all over the country and night temperature may decrease all over the country. Today the maximum temperature was recorded in Ashuganj 36.3 degrees Celsius and minimum was in Bandarban 24.3 degrees Celsius. Today the maximum temperature was recorded in Dhaka 34.4 degrees Celsius, minimum was 27.6 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 79%, at 6 p.m. 80%. Tomorrow the sun rises over Dhaka at 5:15 a.m. and sets at 6:50 p.m. That's all for weather in time.
2: এতক্ষণ আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল।
3: যখন তোমাদেরকে কেউ সালাম দেয় তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কোরআন সূরা নিসা আয়াত 86। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কুরআন সূরা আল বাকারাহ আয়াত 153। নিশ্চয় দান সদকা আল্লাহর গজব ও রাগকে দমন করে এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। আল হাদিস। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের শাস্তি আল্লাহ আস্বাদন করান, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। আল কুরআন সূরা রুম আয়াত 41। তোমাদের যে বিপদাপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের অনেক অপরাধ তো আল্লাহ ক্ষমা করে দেন। আল কুরআন সূরা শুরা আয়াত 30। যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে কেয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
4: আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছে উম্মে কুলসুম পলি। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকার দেশ জুড়ে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা করেছে। একই সাথে বৃক্ষরোপণের অংশ হিসেবে নগরের প্রত্যেকটি ড্রেনকে বর্জ্যমুক্ত করা হচ্ছে। এডিস মশার বংশবিস্তারের স্থানসমূহ ধ্বংস করা হচ্ছে। বর্ষা মৌসুমের শেষ পর্যন্ত এ অভিযান চলবে। তিনি আজ মহানগরীর 22 নম্বর ওয়ার্ডের নতুন বাজার আবু হানিফ মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক এসএসসির এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং সবুজ নগরী গড়ে তুলতে সরকারকে বৃক্ষরোপণের আহ্বান জানান। এর আগে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে একটি চারা গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এবং এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মসুজ্জামান খান ও 22 নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর 29 নম্বর ওয়ার্ডের লোয়ার যশোর রোড ও হাজী মহসিন রোড সংলগ্ন ড্রেনের পোড়ামাটি উত্তোলন, বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থাপনা এবং সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ভিক্টোরিয়া ইনফেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সানফ্লাওয়ার স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ, মশক নিধন ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশাসক স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মসিউজ্জামান খান, সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান সহ স্কুলের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। রিসার্চ ফাইন্ডিংস শেয়ারিং শীর্ষক এক সেমিনার আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড মোহাম্মদ গোলাম হোসেন সেমিনারে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে গবেষণালব্ধ ফলাফল শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম এবং সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার জি এম মুস্তাফিজুর রহমান এতে বিশেষ অতিথি ছিলেন। এসডাব্লিউ ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড মোহাম্মদ জাবের হোসেনের সভাপতিত্বে এসডাব্লিউ ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক এবং কৃষিজীবীরা অংশগ্রহণ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন এর আয়োজন করে। আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে এক মতবিনিময় সভা আজ সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুকে আজম মোহাম্মদ আব্দুস সালাম এতে প্রধান অতিথি ছিলেন। সভায় বর্তমান সরকারের ঘোষিত নীতি অনুসারে নকলমুক্ত পরিবেশে আসন্ন এসএসসি পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা পাইকগাছা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সামাজিক সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এসএসসি পরীক্ষা চলাকালীন সুষ্ঠু পরিবেশ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, থানা অফিসার ইনচার্জ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছা উপজেলার চারটি এতিমখানার আজ 49 জন এতিম শিশুর মধ্যে 5,88,000 টাকা চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ চেক বিতরণ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে আজ 70 জন প্রান্তিক কৃষকদের মধ্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে 5টি ফলদ বৃক্ষের চারা ও এক বস্তা জৈব সার দেওয়া হয়। খুলনার একটি আদালত এক হত্যা মামলায় দুইজনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে 20,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি এতে আজ এ রায় দেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: এতক্ষণ স্থানীয় বাংলা খবর শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে।

0: শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: ভালো তো আছি, এই যে গরমের মধ্যে আবার মাঝে মাঝে বর্ষা, এইসব নিয়ে তো খুব সমস্যার মধ্যেই আছি।
2: এই গরম, এই ঠান্ডা,
1: তো এই যে বর্ষাকাল।
3: মাস্টার ভাই তুমি ভালো আছো তো?
1: ভালো ছিলাম না, কারণ মেহমান আসবে আসবে করে আসছে না, আমার চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। তারপরে যাক, মেহমান পৌঁছেছেন, বর্ষা তো কালামাটি ভেঙে আসতে হয়।
4: তো মাস্টার ভাই আমি আগে নিয়ে আসলাম মেহমান।
1: ভালো ভালো করেছো। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, ফোন ইন হবে, সেই ফোন ইন সম্পর্কে বলে নি। প্রিয় শ্রোতা, বর্ষাকালে গবাদি পশুর যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আমাদের আজকের আসরে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। তো এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবারও বলছি, প্রশ্ন করার জন্য 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারেন। আচ্ছা, তো অনুষ্ঠানটি তো আপনারা যেটা শুনছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে, আর বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও শুনতে পাচ্ছেন, তবে ফেসবুকে কিন্তু আজকে যাচ্ছে না। এছাড়াও এখনই যারা আমরা আপনারা যারা টেলিফোন করতে চান, আপনারা যে নাম্বারগুলো বললাম সে বিষয়ে আপনারা কথা বলবেন। তো আপনি শুরু করতে পারেন ভাই, বর্ষাকালে গবাদি পশুর যত্ন খাদ্য ব্যবস্থাপনা ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, শুরু করেন আপনি।
5: ধন্যবাদ। আসলে বর্ষাকালে গবাদি পশুর যত্ন খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে আসলে চারণভূমির পরিমাণ অত্যন্ত কম থাকার ফলে চারণভূমিতে গবাদি পশু চরে সামান্য পরিমাণে কাঁচা ঘাস খেতে পারে। অপরদিকে কৃষক ভাইরা ফসলের জমিতে ঘাস চাষ করেও গরুকে খাওয়াতে তেমন একটা আগ্রহ প্রকাশ করে না। আবার বাংলাদেশের গম ও ডাল জাতীয় ফসলের উৎপাদন ও মোটেও আশানুরূপ নয়, ফলে গমের কিংবা ডালের ভুষি উৎপাদন চাহিদার তুলনায় অনেক কম হয়ে থাকে। তবে আট জাতীয় খাদ্য যেমন খড় ও দেশি ঘাস সেই তুলনায় বেশি পরিমাণে উৎপাদিত হলেও কৃষক দেশে প্রতি বছরে বন্যাতে প্রচুর পরিমাণ গোখাদ্য বিভিন্নভাবে বিনষ্ট হয়। ধান কাটার সময় কিছু এলাকায় কৃষক ভাইয়েরা ধান গাছের 6 থেকে 8 ইঞ্চি উপরে না কেটে প্রায় 1 থেকে 1.5 ফুট উঁচু থেকে কাটে, ফলে খড়ের উৎপাদনও স্বভাবত কম হয়ে যায়। তাই বর্ষাকালে ভিজা খড় ও কাঁচা ঘাস সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতির উপর কৃষক ভাইদের সম্যক জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। তাছাড়া বর্ষাকালে যেহেতু অনেক সময় সারাদিন বৃষ্টি থাকে, অতি বৃষ্টিতে নিচু এলাকা ডুবে যায়, হঠাৎ করে বন্যা দেখা যায়, যার ফলে বর্ষাকালে গবাদি পশুর বিশেষ যত্ন নেওয়া খুবই
1: জরুরি। তারপরে আপনি বলে যেতে থাকেন কি কি আমাদের কাজ করতে হবে।
5: হ্যাঁ, বর্ষাকালে খাদ্য ব্যবস্থাপনার প্রতি বেশি জরুরি নজর দেওয়া দরকার, কারণ হলো গবাদি পশু যখন এই যে পানি বেড়ে যায়, হঠাৎ করে বন্যা হয়, তখন দেখা যাচ্ছে যে গবাদি পশুর খাদ্য সংকটটাই বেশি হয়, যেটা মানুষ হয়তো বলতে পারে যে তার খাবার নাই, কিন্তু গবাদি পশু বলতে পারে না। সেই জন্য বর্ষাকালে কিছু টেকনোলজি আছে যে ভিজা খড় সংরক্ষণ করা। আমাদের দেশে গরুর প্রধান খাদ্য হইল খড়, বর্ষাকালে ইরি বড় আউশ ধানের খড় বেশিরভাগ ভিজে পচে নষ্ট হয়ে যায়। এই পচনশীল খড় বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ করা হলে দেশে গোখাদ্যের চাহিদা অনেকটা পূরণ হতে পারে। এছাড়া ইউরিয়ার সাহায্য খড় প্রক্রিয়াজাত করে সেটা সংরক্ষণ করা যায়। আমরা কিন্তু কাঁচা ঘাস যখন ভুট্টার তৈরি হয়, প্রচুর ভুট্টা হয়, অথবা আমাদের যে নেপিয়ার পাচ্চং এই সমস্ত ঘাস যখন হয়, তখন আমরা ওই সময় ঘাসগুলোকে সাইলেজ তৈরি করে যদি মাটির নিচে পুঁতে রাখি অথবা ড্রাম সাইলেজ করে আমরা সংরক্ষণ করি, তাইলে বর্ষাকালে কিন্তু এই খাদ্যগুলো বের করে গবাদি পশুকে খাওয়ানো সম্ভব।
2: মেহমান ভাই, এ কিভাবে প্রক্রিয়াজাত করবো, এই পদ্ধতিগুলো কিভাবে?
5: হ্যাঁ, এটা আমরা প্রক্রিয়াজাত করতে পারি। যেমন সাধারণত যে আমরা ভিজা খড় সংরক্ষণের প্রক্রিয়াজাত করার জন্য যে 100 কেজি খড়ের জন্য 1.5 থেকে 2 কেজি ইউরিয়া সার দরকার, এবং এই 100 কেজি খড় 1.5 থেকে 2 কেজি ইউরিয়া
3: পানির সাথে মিক্স করে আমরা যদি খড় সংরক্ষণ করি তাহলে কিন্তু এই খড় অনেকদিন পর্যন্ত সংরক্ষণ থাকবে এবং গবাদি পশুর নিউট্রিশন পুষ্টি চাহিদা পূরণ করা
1: যাবে। ভালো জিনিস বলুন,
3: সাধারণত খড় আসলে সংরক্ষণ করার জন্য যদি 100 কেজি শুকনো খড়ের সাথে 1.5 থেকে 2 কেজি ইউরিয়া সার এবং এই ইউরিয়া সারটা যদি আমরা পানির সাথে মিক্স করে গবাদি খড়ের সাথে করে এটা পলিথিন দিয়ে এয়ার টাইট করে রেখে দিতে হবে,
1: ও বাহ,
3: এভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত গবাদি পশুকে আমরা
1: ওই খড় খাওয়াতে
3: বর্ষাকালে এই শুকনো খড় বের করে খাওয়াতে পারি। এছাড়া প্রক্রিয়াজাত খড় খাওয়ানোর নিয়ম, 7 থেকে 10 দিন পর গাদা থেকে বের করার পর কিছুক্ষণ ছায়াযুক্ত স্থানে রেখে তারপর খাওয়াতে হবে, এর ফলে গাদায় উৎপাদিত অ্যামোনিয়া গ্যাস বের হয়ে যায়। এই খড়ের সাথে শতকরা 40% হারে সাধারণত শুকনা খড় মিশিয়ে খাওয়ালে অ্যামোনিয়া জনিত কোন বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ খড় আমরা এমন ভাবে রাখতে হবে যাতে ওখানে কোন প্রকার বিষাক্ত গ্যাস তৈরি না হয়। হ্যাঁ, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এইসব খড়ের গাদা, অর্থাৎ আমরা যে পাড়া বলি অনেক এলাকায় প্রয়োজনে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনের সময় গরুকে খাওয়ানো যায়। ভিজা খড় সংরক্ষণের ক্ষেত্রে যদি খড়ে বেশি পানি থাকে তবে কিছুক্ষণ উঁচু জায়গায় রাখলে পানি কমে যাবে, অর্থাৎ ঝরে যাবে, অথবা এই খড়ের সাথে স্তরে স্তরে শুকনো খড় মিশানো যেতে পারে, অর্থাৎ কিছু ভিজা খড়ের সাথে শুকনো খড় মিক্স করে আমরা যদি গবাদি পশু খাওয়াতে পারি। খড়ের গাদা ঢাকার জন্য ছেঁড়া বা ফাটা পলিথিন ব্যবহার করা যাবে না।
1: আচ্ছা, আমরা একটু শুনে নিই, আমাদের সঙ্গে বোধ হয় শ্রোতা বন্ধুরা রয়েছেন টেলিফোনে। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
6: সত্যগ্রাম জেলা সন্দ্বীপ থানা ইউনিয়ন উইচর থেকে সাইফুল ইসলাম।
1: সাইফুল ভাই, সাইফুল ভাইকে আপনাকে স্বাগত জানাচ্ছি।
6: আমি শুনতেছি নিয়মিত, বুঝলেন?
1: হ্যাঁ, আমি জানি আপনি আমাদের খুব নিয়মিত
6: আছে, মাসে সার আছে আরো অন্যান্য সার আছে, বুঝলেন? আমার দুইটা গাদি গরু, বুঝলেন?
1: হ্যাঁ শুনছি শুনছি, বলে যান।
6: আমি বাড়িতে রাখি, লালন পালন করি, এখন প্রচুর মশা, বুঝলেন? এখন এগুলোতে কি করতে হবে একটু বলবেন।
1: আপনার গরুর কে মানে আপনার গরু আছে এবং সেই গরুর কে মশা কামড়াচ্ছে?
6: গাদি গরু, বুঝলেন?
1: আচ্ছা আচ্ছা,
6: এখন প্রচুর মশা, বুঝলেন? এখন এই মশার কামড়ে কোনো ক্ষতি হবে কিনা আর কি করতে হবে একটু বলবেন।
1: আচ্ছা, মশার কামড় থেকে গবাদি পশুকে রক্ষার জন্য কি কি করা দরকার? খুব একটা ভালো প্রশ্ন, খুব ভালো বলছেন সাইফুল ভাই, আপনাকে ধন্যবাদ। আর কে রয়েছেন আমাদের সাথে? আচ্ছা তো ঠিক আছে, আমরা আবার শুরু করে দিই তাহলে।
3: ধন্যবাদ। সন্দীপ থেকে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, আসলে ওনার দুইটা গরু আছে, সেই গরুর মশার উপদ্রব। আসলে এই মশার উপদ্রব কিন্তু বর্ষাকালে আরো বেশি হয়, সেই জন্য এখন মশার উপদ্রব থেকে রক্ষা করার জন্য যদি আমরা বিভিন্ন ধরনের মশারি পাওয়া যায় গবাদি পশুর জন্য, মশারি পাওয়া যায় সেটা বড় আকারে মশারি আমরা ব্যবহার করতে পারি। মশারি ব্যবহার করা সবচেয়ে উত্তম এবং সেটা মশার হাত থেকে গবাদি পশু, সাধারণত মানুষও কিন্তু মশারি ইউজ করে,
1: আমরা তো মশারি ইউজ করি। অতিথি ভাই, আরেকটা হচ্ছে যে যারা বড় খামার করেছে তারা কিন্তু ওই ঘরের মধ্যে নেট দিয়ে দেয়, ওই সিকিউর নেট দিয়ে দেয়, মশারি নেট দিয়ে দেয় যাতে আর মশা ঢুকতে না পারে।
2: হ্যাঁ,
3: এটা হলে সবচেয়ে উত্তম হয়, একবারে তৈরি করে দেওয়া যায় এবং কিছু কিছু নেট আছে জানালার মতো, খোল মাঝে মাঝে মাঝে বন্ধ করে দেওয়া যায়।
2: আচ্ছা মেহমান ভাই, যে বর্ষাকালে কাঁচা গাছ কিভাবে সংরক্ষণ করুন?
3: বর্ষাকালে কাঁচা গাছ সংরক্ষণ করার জন্য যে আমরা আসলে যেটা বলে থাকি যে আমাদের দেশে বর্ষাকালে আসলে কাঁচা গাছ সংরক্ষণ খুবই দরকার হয়। সাধারণত 100 কেজি কাঁচা ঘাসের সাথে যদি আমরা 3 থেকে 4 কেজি চিটাগুড়, যে মোলাসেস বা চিটাগুড়, চিটাগুড়ে সমপরিমাণ পানি, শুকনো খড় ও পলিথিন, এই তিনটা জিনিস আমরা একসাথে মিশিয়ে আমরা যদি 100 ঘনফুটের মাটির ঘর তো তৈরি করে 2.5 থেকে 3 মেট্রিক টন ঘাস সংরক্ষণ করা যায়, অর্থাৎ আমরা 100 ঘনফুটের 2.5 থেকে 3 মেট্রিক টন ঘাস সংরক্ষণ করা যায় 100 ঘনফুটের গর্তের মধ্যে। এটা আমরা বলি যে এভাবে সাইলেজ সংরক্ষণ করা হয়ে থাকে, এই সাইলেজটা সংরক্ষণ করলে তাহলে আমরা কিন্তু বর্ষাকালে বের করে
2: রাখতে পারবো।
1: মাস্টার ভাই, ফোন নম্বরটা আরেকবার একটু বলে দাও দেখিনি। ফোন নম্বর তো বারবার বলে দিচ্ছি, সেটাও তবু শ্রোতা ভাই বোনেরা আপনারা আমাদের ফোন নম্বরটি লিখে নিন। আজকের বিষয় কিন্তু বর্ষাকালে গবাদি পশুর যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা, আর আমাদের আজকের মেহমান প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। আচ্ছা, ফোন নম্বরটা আবার বলে দিচ্ছি, 0244-813268 থেকে 70 পর্যন্ত এবং 0244-813277 থেকে 79 পর্যন্ত নম্বর। আমি আবারও বলছি টেলিফোন নম্বরটা, 0244-813268 থেকে 70 পর্যন্ত এবং 0244-813277 থেকে 79 পর্যন্ত নম্বরে আপনারা টেলিফোন করতে পারেন। হ্যাঁ, আমাদের আজকের মেহমান ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, আপনি এখনো বলতে পারেন।
3: যেটা আমি বলছিলাম, আসলে শীতকালে, এই যে বর্ষাকালে আমাদের গবাদি পশুকে কাঁচা ঘাস কিভাবে সংরক্ষণ, সাধারণত সাইলেজ তৈরি করে ঘাস সংরক্ষণ করা যায় এবং সেই ক্ষেত্রে সাইলেজ প্রস্তুত করার কিছু নিয়মাবলী আছে। সাধারণত প্রথমে পানি জমে না এমন একটা উঁচু স্থান নির্বাচন করতে হবে, এটা বর্ষার আগেই করতে হবে। সেখানে এমনভাবে একটি গর্ত খুঁড়তে হবে যাতে গর্তের নিচে অংশে, নিচের অংশ পাতিলের তলার মতো অথবা ইংরেজি বর্ণমালা ইউ এর মতো আকৃতির হয়, যাতে সেখানে কোনো অংশই, কোন কৈনিক অংশ না থাকে। তাহলে কৈনিক অংশ থাকলে সেখানে বাতাস ঢুকে থাকবে। এরপর গর্তের মাটিতে পুরো করে শুকনো খড় বিছিয়ে দিতে হবে, ওই গর্তের মধ্যে শুকনো খড় বিছিয়ে দিতে হবে। এবার গর্তের পরতে পরতে সবুজ ঘাস সংরক্ষণ করে বিছিয়ে দিতে হবে। সাধারণত প্রতি পরতে 300 কেজি সবুজ ঘাস ও 15 কেজি শুকনা খড় থাকবে, এই রেশিও মেনটেন করতে হবে।
1: আচ্ছা, আমি একটু টেলিফোনে, কেউ আছেন আমাদের কোন বন্ধু, আমরা শুনে নি। হ্যালো, কে আছেন আমাদের সাথে, নাম বলুন এবং কোথেকে
7: বলছেন?
1: ওয়ালাইকুম আসসালাম,
7: ইসলাম বলছি দিয়াং থেকে, চট্টগ্রাম জেলা।
1: আচ্ছা, চট্টগ্রাম থেকে কে বলছেন?
7: রবির ইসলাম বলছি।
1: হ্যাঁ রবির ইসলাম ভাই, আপনাকে, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি বলেন, কোন প্রশ্ন থাকলে?
7: জি জি, আমার দুইটা গবাদি পশু আছে, তিনটে আছে, তবে তিনটাতে মনে হয় লাম্পি, অতিরিক্ত লাম্পি দেখা যাচ্ছে, এটার করণীয় কি, আসলে কি প্রতিষেধকটা কি হবে?
1: আচ্ছা, আপনার গরু রয়েছে তিনটি এবং তাদের লাম্পি অনেক বেশি হচ্ছে বলে আপনার মনে হচ্ছে, প্রতিকার আপনি জানতে চেয়েছেন। আচ্ছা, আপনাদের সঙ্গে থাকুন। আচ্ছা, আপনি বলুন আপনার।
3: হ্যাঁ, ধন্যবাদ। রবিউল ইসলাম চট্টগ্রাম থেকে জানতে এসেছেন, ওনার তিনটি গবাদি পশু আছে এবং সেটার লাম্পি স্কিন ডিজিজ, এলএসডি বলি আমরা, এই এলএসডি থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে। সাধারণত এলএসডি এটা কিন্তু রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, কিন্তু এর আগে এই এলএসডি ছিল না। তবে আসার কথা হল, বাংলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, আমরা মহাখালীতে আমাদের যে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান আছে, ওই প্রাণী সম্পদ অধিদপ্তর এলএসডি ভ্যাকসিন তৈরি করছে এবং মাঠ পর্যায়ে সরবরাহ করা নিয়মিত
1: সংরক্ষণ।
3: হ্যাঁ, আপনারা, আমি বলবো খামারি ভাইদেরকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে এলএসডি ভ্যাকসিনটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। আর যদি রোগ হয়ে যায় এলএসডি, তখন যে গরু গবাদি পশু আক্রান্ত হবে, এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ, এক গবাদি পশু থেকে অন্য গবাদি পশু হতে পারে, সেই জন্য গবাদি পশুকে আলাদা করে রাখতে হবে এবং অতি দ্রুত নিকটস্থ ভেটেনারি সার্জন, প্রাণী যে ভেটেনারি সার্জন আছে তার সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট দিতে হবে।
1: আচ্ছা, কেউ রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আচ্ছা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আপনি শুরু করতে পারেন।
4: আচ্ছা ভাই, যে সাইলেজ প্রস্তুতি পদ্ধতিটা
1: বলতেছিলেন আপনি, যে ভালো করে
3: যে গর্ত করার পরে পরতে পরতে পরিমাণ মতো ছিটা গুড় দিতে হবে, পানিতে গুলে ঘাসের উপর ছিটিয়ে দিতে হবে।
1: ও, পরতে পরতে দিতে হবে?
3: হ্যাঁ, এজন্য যে সাধারণত 9 থেকে 12 কেজি ছিটা গুড়, 8 থেকে 10 কেজি পানি, 100 কেজি খড়ের সাথে, এটা কিন্তু 100 কেজি খড়ের সাথে এটা পরতে পরতে মিশিয়ে দিতে হবে,
2: মাপ মতো দিতে হবে,
3: মাপ মতো এই রেশিও মেনটেন করে দিতে হবে। মাঝে মাঝে ঘাসের স্তরের উপর পা দিয়ে চাপ দিতে হবে যাতে ভিতরে বাতাস না থাকতে,
4: বাতাস বের করে দিতে,
3: এই জন্য ঘরটা বলছে যে ইউ আকৃতির করতে, যাতে কোনো কোনা থাকে না পানি, যাতে বাতাস না থাকে,
1: বাতাস না থাকে।
3: সেজন্য ঘাসের পানির পরিমাণ বেশি হলে স্তরের মাঝে শুকনো খড় দিতে হবে, ফলে খড় অতিরিক্ত পানি শুষে নিবে। এখানে শুকনো খড় দেওয়া হচ্ছে যাতে ঘাসের মধ্যে, যদি অনেক সময় ঘাসের কিছু পানি থাকে, এই পানিগুলো যাতে শুকনো খড় চুষে নিয়ে যেতে পারে, যাতে পানি কম থাকে। পাশে পানি যদি বেশি থাকে তাহলে কিন্তু এটা পচে যাবার সম্ভাবনা খুব বেশি থাকে। এভাবে স্তরে স্তরে ঘাস সাজিয়ে মাটির উপরে কোমর সমান উঁচু করতে হবে, গর্তের মধ্যে কোমর সমান উঁচু করে সবশেষে শুকনো খড় দিয়ে পুরো করে আস্তরণ দ্বারা পলিথিন দিয়ে দিতে হবে, যাতে ঘাসের মধ্যে ওই গর্তের মধ্যে কোন প্রকার পানি না ঢুকতে
2: পারে।
3: অর্থাৎ ভালোভাবে চেপে পলিথিন দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে, যাতে কোন প্রকার বাতাস অথবা পানি প্রবেশ করতে না পারে, এবং এটার উপরে পরে মাটি চাপা দিয়ে রাখতে হবে। বন্যা হলো ওটা যদি পানি সরে গেলে তখন কিন্তু ওইটাও বের করে কিন্তু ওখানে পানি প্রবেশ করবে না। তবে এখানে লক্ষণীয় যে এই ঘাসের গাদা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। কিছুদিন পর ঘাসের রং বিবর্ণ হলো তা খাওয়ানোর উপযোগী থাকে। চিটাগুড় পাতলা হলে পরিমাণে বাড়িয়ে পানি কম করে মিশাতে হবে। আমরা কিন্তু অনেক সময় চিটাগুড় কিছু ঘন পাওয়া যায়, কিছু পাতলা পাওয়া যায়, তো যদি ঘন হয় তার সাথে পানি একটু বাড়িয়ে দিয়ে এটাকে এমনভাবে মেশাতে হবে যাতে এটা পাতলা। তবে সাইলেজ তৈরির জন্য আমরা সবচেয়ে বেশি যে ঘাসটা খুবই উপযোগী সেটা হল ভুট্টার ঘাস, যে ভুট্টার যে মোসা হয়, মোসা হওয়ার আগে অথবা মোসা হওয়ার পরে, মোসা সংগ্রহ করার পরে আমরা এসে ঘাস আমরা সংগ্রহ করে বর্ষাকালে ভুট্টা সংগ্রহ করার পর ভুট্টার ঘাস শুকিয়ে দা দিয়ে ছোট ছোট টুকরা করে বস্তায় বেঁধে রেখে দিলে বর্ষা বা বন্যার সময় আপদকালে গরুকে খাওয়ানো যায়। এটা হলো সাইলেজ তৈরি করা না, এটা হলো যে ওই যে আদা শুকনা যে ভুট্টার ঘাস মোসা কপটা নিয়ে নেওয়ার পরে যেটা থাকে সেটাকে সংরক্ষণ করেও কিন্তু আমরা বর্ষাকালে খাওয়াতে পারি।
4: আচ্ছা মেমন ভাই, শুকনা খড় এটা কিভাবে আমরা সংরক্ষণ করবো?
3: শুকনো খড় সংরক্ষণ করতে গেলে আমাদের দেশে সাধারণত যেটা যে পাড়া তৈরি করে সংরক্ষণ করে, পাড়া তৈরি করে পাড়া তৈরি করে রাখলে, যেহেতু অনেক খড় একসাথে পাড়াতে চাপ দিয়ে দিয়ে তৈরি করে রাখা হয় সেখানে বাতাস ঢুকতে পারে না, উপরের কিছু অংশ ভিজে যায়, সেটাও কিন্তু যদি পলিথিন দিয়ে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই শুকনো খড় কিন্তু আমরা বর্ষাকালে বের করে গবাদি পশুকে খাওয়াতে পারি।
1: আচ্ছা একটা ফোন আছে দেখছি, আমি ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো কে আছেন আমাদের সাথে? হ্যালো কে আছেন আমাদের সাথে? আপনি কে বলছেন, কোথেকে বলছেন?
8: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম ভাই।
8: হারুন ভাই, আপনার সাথিয়াপুরা মাস্টার ভাই সবাই ভালো আছে?
1: জি ভালো আছি, ভালো আছি।
8: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা জব্দার বড়খোলা পাংশা
1: থেকে। জি জি জি।
8: আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমার দুইটা আগে গরু আছে বুঝছেন ভাইয়া।
1: আচ্ছা,
8: এই গরুরে যে আপনার নাকি ফোট ধরনের কি এই চাইলে আম বেশি আসছে, সে ঔষধ খেলাম তা তো সারে না, এখন কি করলে ভালো হয়? আর হাজি মোহাম্মদ মিন্টু কখন আমরা সবাই শুনতেছি, কি করলে ভালো হয় একটু সার দিন বলো আর বুঝছেন। লাগাইলে গাছ আছে বুঝছেন, এইটার লগে খেরের সাথে এলে দিলি এলে পিতা গুড় দিলি বলে ভালো খায়,
1: এই কথাগুলোই কিন্তু স্যার বলছেন আপনাদেরকে জানানোর জন্য যে কি কি খাওয়ানো যেতে পারে যদি বর্ষাকালে আমাদের গবাদি পশুরে যত্ন এবং কিভাবে খাওয়ানো যেতে পারে এটাই বলছেন। আপনারা সবাই শুনতে থাকুন, এর মধ্যে আপনাদের জবাব পেয়ে যাবেন। হ্যাঁ বলেন।
9: আচ্ছা ওই যে ভুসি আছে কুড়া আছে তাই না মেহমান ভাই, এগুলো তো আমরা সংরক্ষণ করে রাখতে পারি তাই না, এটা কেমনে করব, ভালো হয় কেমনে?
3: খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে আমরা তো কাঁচা ঘাস সংরক্ষণের কথা বললাম, শুকনো খড়ের কথা বললাম, কিন্তু আমরা এই আপদকালীন সময় অর্থাৎ বর্ষার সময় বা বন্যার সময় ভুসি কুড়া সংরক্ষণ করেও রাখতে পারি।
9: মাস্টার ভাই আরেকটা ফোন আছে।
1: ফোন হ্যালো হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
10: হ্যালো জি, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
10: আমি বলছি ময়মনসিং থেকে, মুকুট সিদ্ধি।
1: ময়মনসিং থেকে বলছেন, কে বলছেন?
10: আবু মুকুট সিদ্ধি।
1: হ্যাঁ আবু মুকুট সিদ্ধি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি বলেন, আপনার কোন প্রশ্ন থাকলে বলেন।
10: আমার সমস্যা হচ্ছে আমার গরু রামদুটিন, মানে রামদুটের চিকিৎসা করছি বুঝলেন।
1: হ্যাঁ স্যার শুনছেন বলেন।
10: হ্যাঁ, গাছটা কম খা,
1: আচ্ছা ঠিক আছে, আপনি আপনি শুনতে থাকেন, স্যার বলছেন, আপনার জবাব দেবেন। হ্যালো হ্যালো, আপনারা শুনছেন আমাদের, আপনারা বর্ষাকালে গবাদি পশুর যত্ন এবং খাদ্য ব্যবস্থাপনা নিয়ে শুনছেন, আর আমাদের আজকের মোহাম্মদ কে বলছেন?
11: মোহাম্মদ রাফি ঢাকা থেকে।
1: হ্যাঁ রাফিদ, রাফিদ আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন।
11: জি আপনারা সবাই ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
12: আচ্ছা আমার প্রশ্ন ছিল, সার তো খড় নিয়ে বলছিলেন, তো যেটা ফার্মেন্টেড খড় যেটা যেটা ইউরিয়া মেশানো হয়, তো আমার প্রশ্ন ছিল যে এইটা কি আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি নাকি শুধু বর্ষাকালের জন্য এটা প্রযোজ্য, এটাই আমার প্রশ্ন ছিল মূলত।
13: খুব সুন্দর।
12: আরেকটি প্রশ্ন আছে, জি জি জি, আরেকটি প্রশ্ন, বর্ষাকালে যে বৃষ্টির পানি যে সরাসরি নামে সেটা কি আমরা সরাসরি গরুকে খাওয়াতে পারবো নাকি এটা ফুটিয়ে তাকে খাওয়াতে হবে গরুকে, এটাই আমার প্রশ্ন ছিল।
13: ও খুব সুন্দর সুন্দর প্রশ্ন, রাফিদ সবসময় খুব ভালো প্রশ্ন করেন। হ্যাঁ স্যার আপনি বলতে পারেন।
14: ধন্যবাদ। আসলে ওই যে লুৎফর জোয়ারদার পাংশা থেকে জানতে চেয়েছেন যে ওনার এড়ে গরু আছে এবং এই গরুতে ওই যে ফুটফুট ধরনের কিছু দেখা যাচ্ছে চামড়ার মধ্যে। আসলে এটা আমি যেটা মনে হচ্ছে যে এটা সাধারণত লাম্পি স্কিন ডিজিজ LSD কথা যেটা বলছিলাম সেটা হয়ে থাকে, সেই জন্যই এটা রোগ হওয়ার আগে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন দিলে এই রোগ হবে না, এবং যদি রোগাক্রান্ত হয়ে যায় তাহলে নিকটস্থ উপজেলা পানি সম্পদ দপ্তরে ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করে চিকিৎসা করিয়ে নিতে হবে। ময়মনসিংহ থেকে আবুবকর সিদ্দিক জানতে চেয়েছেন ওনার LSD হয়েছে এবং ট্রিটমেন্টও করিয়েছেন কিন্তু এখন ঘাস কম খায়, কি করেনি? আসলে গবাদি পশু রোগ হলে একটা সাধারণত স্ট্রেস পড়ে, গবাদি পশু তখন প্রথমত খেতে চায় না, তো সেটা আস্তে আস্তে কিন্তু কাঁচা ঘাস বা যে ঘাস খেতে চায় সে যদি সরবরাহ করা হয় তাহলে আস্তে আস্তে তার খাবার রুচি বাড়বে এবং গবাদি পশুর আস্তে আস্তে খাবার বাড়বে এবং খেতে থাকতে পারবে। মোহাম্মদ রাফিদ হাসান খুব সুন্দর দুটি প্রশ্ন করেছেন ঢাকা থেকে, যে ফার্মেন্টেড খড় বা আমরা ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত খড় কি সারা বছর করা যাবে নাকি শুধু বর্ষাকালে? আসলে ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত খড় সাধারণত তৈরি করার পরে আমরা বলি 3 দিনের মধ্যে খাওয়ানো, তবে কাঁচা খড় যেটা ইউরিয়া দিয়া তৈরি করা সেটা সারা বছরই খাওয়ানো যায়, তবে ইউরিয়া মোলাসেস স্ট্র যে খড়টা তৈরি করা হয় যেটা শুকনো খড় সেটা হল যে আমার 3 দিনের মধ্যেই কিন্তু খাওয়াতে হবে। আরেকটি প্রশ্ন হল যে বৃষ্টির পানি যদি বর্ষাকালে হয় এই বৃষ্টির পানি সরাসরি খাওয়াবো নাকি ফুটন্ত পানি ফুটন্ত করে বা গরম করে খাওয়াতে হবে? বৃষ্টির পানি খুবই নিরাপদ, বৃষ্টির পানি যদি আমি জীবাণুমুক্ত কোন পাত্রে সংরক্ষণ করি এবং সরাসরি যদি সংরক্ষণ করি তাহলে এই বৃষ্টির পানি সরাসরি খাওয়ানো নিরাপদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
13: আচ্ছা সবশেষে যদি কোনো পরামর্শ থাকে, আমাদের সময়টা প্রায় শেষ, আপনি বলতে পারেন।
14: সবশেষে যেটা আমাদের যেটা প্রশ্ন করেছেন যে ভুসি কুড়া সংরক্ষণ করা যায় কিনা, এটা সাধারণত বর্ষাকালে ভুসি এবং চালের কুড়া বস্তার মুখ ভালো করে বেঁধে ঘরের মাথার উপরে রাখতে হবে, দানাদার খাদ্যের বস্তা এখনো মাটিতে রাখা যাবে না, অবশ্যই মাথার উপরে শুষ্ক স্থানে রাখতে হবে, তা না হলে এতে ছত্রাক জন্মাবে, এ জাতীয় খাদ্য খেলে গবাদি পশুর বিষক্রিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি পরিশেষে বলব গবাদি পশুকে খাদ্য প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সজাগ হতে হবে, গবাদি পশুর উৎপাদন ও দৈহিক ওজন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খাদ্য যথারীতি সরবরাহ অত্যন্ত জরুরি, এছাড়া গর্ভবতী গাভীর জন্য পুষ্টিকর খাদ্য প্রদান নিশ্চিত করতে হবে, সর্বদা মনে রাখা প্রয়োজন সুস্থ ও স্বাস্থ্যবান গবাদি পশু সহজে পুষ্টিহীনতা পেটের পীড়া ইত্যাদি রোগে আক্রান্ত হয় না, এই জন্য সবসময় স্বাস্থ্যসম্মতভাবে গোখাদ্য সংগ্রহ ও সংরক্ষণ অতীব গুরুত্বপূর্ণ।
13: খুব ভালো কথা, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক পানি সম্পদ অধিদপ্তর ঢাকা। আপনি বর্ষাকালে গবাদি পশুর যত্ন খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদেরকে খুব সুন্দর করে সকলকে বোঝালেন, শ্রোতা ভাই বোনদেরকে। এবং শ্রোতা ভাই বোনেরা আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেলিফোন করেছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার থেকে আজকের মতো বিদায় নেব। এ আসর তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি।
15: হ্যাঁ।

0: বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা কজন, সালমা সুলতানা, নিশা শাহরিয়ার, মোহাম্মদ সাইমন রহমান এবং আমি নওশিন ফরহান নূর। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মিসবা উদ্দিন, সুলাইমান হোসেন খান, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশিদুল ইসলাম, আরিফ বিল্লা, মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে আমাদের সাথে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: সঙ্গে আছি আমি নিশাত শাহরিয়ার।
0: দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং গানটি সুর করেছেন আলী আকবর রূপু।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা আধুনিক গান শুনছেন অলঙ্কার অনুষ্ঠানে। এবারের গানটি শিল্পী সামিনা চৌধুরী, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুর করেছেন মোহাম্মদ শাহনুর আলম রেজা।

সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবার শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতে। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং গানটি সুর করেছেন শ ম খায়রুল ইসলাম।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুরবারে আধুনিক গান শুনছেন অলঙ্কার অনুষ্ঠানে। এবারের গানটির গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, গানের সুর করেছেন মোহাম্মদ রুবায়েত শামীম চৌধুরী, শিল্পী চম্পাবণী।

সৈনিক ভাইয়েরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। গানটির কথা লিখেছেন কাসেদুজ্জামান সেলিম এবং গানটি সুর করেছেন সুমন রেজা খান।

প্রিয় সৈনিক ভাইরা, দুর্বারে এবারে শোনাব নসীন তাবাসসুম স্মরণের কণ্ঠে গান। গানের কথা সাজিয়েছেন শাহানারা নার্গিস, সুর করেছেন আলাউদ্দিন বাবুল।

শৈলী ভাইরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন, আর গানের কথা লিখেছেন ডক্টর সঞ্জয় চক্রবর্তী। গানটি সুর করেছেন রুহেল খন্দকার।

0: এই গানের সাথেই শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা।
1: আমি নিশাত শাহরিয়ার। প্রিয় সৈনিক ভাইরা, আজকের দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ আইভরি কোস্ট নরওয়ের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় খেলাটি শুরু হবে। রাত ৩টায় নিউ ইয়র্কে ফ্রান্স সুইডেনের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ইকুয়েডর একে অপরের মুখোমুখি হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল, তবে বিরতির পর কার্লো আনচেলত্তির কৌশলগত পরিবর্তনে বদলে যায় ম্যাচের চিত্র। ক্যাসিমিরোর সমতাসূচক গোলের পর যোগ করা সময় শেষ দিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোল, তাতে জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলো নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হিউস্টনে শেষ ৩২ লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম দিকে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। ২৭ মিনিটে কর্নার থেকে আয়েশে ওয়েদার হেড অল্পের জন্য বাইরে চলে যায়, তবে ২ মিনিট পর এগিয়ে যায় জাপান। মাঝ মাঠে বল জিতে কাইসু সানো দুর্দান্ত গতিতে ক্যাসিমিরোকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল পাঠান দূরের কোণে। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার প্রথম গোল। গোল হজমের পর ব্রাজিল আক্রমণের গতি বাড়ালেও প্রথমার্ধ শেষ হয় জাপানের ১-০ ব্যবধানে লিডে। বিরতির পর লুকাস পাকেতার বদলে এনড্রিককে নামিয়ে আক্রমণে নতুন গতি আনেন কার্লো আনচেলত্তি। ৫৫ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। গ্যাব্রিয়েলের নিখুঁত চিপ থেকে ক্যাসিমিরো শক্তিশালী হেডে বল জালে পাঠান। ব্রাজিলের জার্সিতে এটি ছিল তার ৯০তম ম্যাচে ১০ম গোল। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় ব্রাজিল। শেষ ২০ মিনিটে একের পর এক আক্রমণ চালিয়েও জাপানের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না ব্রাজিল, তবে যোগ করা সময় ৬০ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি জাপান। প্রায় ১০০ মিনিটের লড়াই শেষে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে নাটকীয় প্রত্যাবর্তনে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে গতকাল নকআউট পর্বে ব্রাজিল জাপানকে ২-১ গোলে পরাজিত করেছে। এছাড়া প্যারাগুয়ে টাইব্রেকারে জার্মানিকে এবং মরক্কো টাইব্রেকারে নেদারল্যান্ডসকে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করেছে। গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জামালপুর থ্রি ব্রাদার্স একাদশ সেমিফাইনালে উঠেছে। আজ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে থ্রি ব্রাদার্স একাদশ নরসিংদী আব্দুল গফুর ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। ইংল্যান্ডের ওভালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৬ ওভারে বিনা উইকেটে ৩৫ রান করেছে। আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে রাত ১১:৩০ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে। ৫ জুলাই লর্ডসে বাংলাদেশ সময় রাত ৮:৩০ ফাইনাল খেলার মধ্য দিয়ে নারী বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নামবে। হারারিতে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ ইনিংস ও ৮৫ রানে পরাজিত হয়েছে। আজ তৃতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান করলে তারা এই পরাজয়ের সম্মুখীন হয়। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ ১৪০ ও ১৮৫, জিম্বাবুয়ে ৪১০। আগামী ৬ জুলাই একই ভেন্যুতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি বেলা ১টায় শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলের অন্যান্য খেলোয়াড়রা হচ্ছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন বেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে স্টোকস ১২২টি টেস্ট, ১১৪টি ওয়ানডে এবং ৪৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তিনি ১৪টি সেঞ্চুরি, ওয়ানডেতে ৫টি এবং বোলিংয়ে ৭৪টি উইকেট লাভ করেন। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের। প্রিয় শ্রোতা, আমাদের ভালো থাকার নির্ভর করে অনেকটাই আমাদের সচেতনতার উপর। নিজে ভালো থাকতে হলে আগে নিজের চারপাশটাকে ভালো রাখতে হবে, চারপাশের মানুষগুলোকে ভালো রাখতে হবে, দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয় বুকে ধারণ করতে হবে। প্রিয় শ্রোতা, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান সুখী সংসার। জানিয়ে দিব যা যা থাকছে আমাদের আজকের আয়োজনে। প্রথমেই শুনবেন আলোচনা অনুষ্ঠান। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, থাকবে জনসংখ্যার গান এবং সবশেষে শুনবেন বেতার কার্টুন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল পরিবেশনায়। জীবনের সকল ক্ষেত্রে প্রয়োজন পরিকল্পনা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, আর পরিকল্পিত পরিবার গঠনের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা খুবই জরুরি। হ্যাঁ প্রিয় শ্রোতা, এবারে আলোচনা অনুষ্ঠান শুনবেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে IUD, এই সম্পর্কে আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নুরুন্নাহার বেগম ও ডাক্তার রেজাউল আলম খান।
2: আজকের প্রসঙ্গ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, এই প্রসঙ্গে আমরা কথা বলব। আলোচনায় রয়েছেন ডাক্তার নুরুন্নাহার, সাথে রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। IUD, এই কথাটা প্রায়শই আমরা শুনি, যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন।
3: ধন্যবাদ আপনাকে। IUD জন্ম নিয়ন্ত্রণের একটি হরমোন ছাড়া পদ্ধতি, অর্থাৎ আমাদের অনেকগুলো পরিবার পরিকল্পনা যে রিভার্সিবল, মানে অর্থাৎ যেটা থেকে কিছুদিন পরে আবারও বাচ্চা নেওয়া যায়, তাকে আমরা বলি রিভার্সিবল বা লং অ্যাক্টিং রিভার্সিবল মেথড। অবশ্যই মহিলাদের জন্য IUD কথাটির অর্থ হচ্ছে ইন্ট্রাইউটারাইন ডিভাইস, ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ জরায়ুর মধ্যে একটি টি আকৃতির ডিভাইস দিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যেন বাচ্চা না হয়।
2: আমরা তো অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি, এই দুটো কথা প্রায় শুনি। এটা কোন পদ্ধতিতে পড়ে?
3: অবশ্যই অস্থায়ী পদ্ধতি, কারণ এটি খুলে ফেললেই পুনরায় উনি গর্ভধারণ ক্ষমতা ফিরে আসেন।
2: কিন্তু আমরা অস্থায়ী পদ্ধতিতে জন্ম নিতে বড়ি সেবনের কথা বারে বারে বলি, যারা বড়ি সেবন করছেন তারা তো ভালোই আছেন, আর IUD কোন কোন ক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন?
3: অবশ্যই বড়ি ভালো, কারণ বড়িটি নিজেই খাওয়া যাচ্ছে, নিজেই দোকান থেকে কিনে নিয়ে আসা যাচ্ছে, এবং একবার নিয়ম শিখে আসলে উনি যখন ইচ্ছা এটা নিজের মতো করে নিতে পারছেন। কিন্তু IUD কিন্তু তা নয়, অর্থাৎ এটি নেওয়ার জন্য অসুবিধার কথা যেটি, সেটি উনি নিজে নিতে পারবেন না। উনি কোন চিকিৎসকের কাছে যেতে হবে ওনাকে, অথবা কোন প্যারামেডিক্সের কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে দক্ষ। ওনার কাছে যাওয়ার পরে উনি এই ওনার শরীরটা পরীক্ষা করে দেখবেন যে এটা উনি নিতে পারবেন কিনা। যদি এটা উনি নিতে পারার মতো যোগ্য হন এবং ইচ্ছা করেন নেওয়ার, তাহলেই শুধু উনি ওটা নিতে পারবেন।
2: তিনি ইচ্ছে প্রকাশ করেছেন একজন নারী বা গ্রহীতা, কিন্তু তার জন্য কি প্রস্তুতির প্রয়োজন বা শারীরিক কি যোগ্যতার প্রয়োজন যাদেরকে IUD পড়ানো?
3: IUD পড়তে হলে অবশ্যই প্রথম কথাই হলো উনি বাচ্চা নিতে চান না বলেই এটি নিতে চাচ্ছেন, এবং ওনার পেটে যে কোনো বাচ্চা নেই এটি হলো প্রথম শর্ত, অর্থাৎ ওনার পেটে কোনো বাচ্চা থাকা যাবে না, হয়তো বা যেটা উনি জানেন না, এই জন্য ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার বাচ্চা পেটে আছে কি না প্রথম। এবং আমাদের দেশের আঙ্গিকে IUD-র জন্য আরেকটি শর্ত মেনে চলতে হয়, সেটা হচ্ছে যে ওনার একটি জীবিত সন্তান থাকতে হবে। যদি ওনার জীবিত সন্তান একটিও না থাকে, তাহলে আমরা তাদেরকে IUD-র জন্য সিলেক্ট করি না বা বলি না যে IUD তার নেওয়া যাবে।
2: এক্ষেত্রে তাকে অবশ করা বা অজ্ঞান করা কোনো বিষয় রয়েছে কিনা?
3: না, এটি অত কঠিন কোনো পদ্ধতি নয়, এটি খুবই সহজ একটি পদ্ধতি। ওনাকে অজ্ঞানও করতে হবে না, অবশ করতে হবে না, তবে ওনাকে একটু কাউন্সিলিং করতে হবে যে সামান্য একটু ব্যথা হতে পারে, সে ব্যথাটা উনি খুব সহজেই সহ্য করতে পারবেন। কিন্তু কাউন্সিলিং যদি না করা থাকে, ওনাকে যদি আগে থেকে না বলা হয়, তাহলে হয়তো উনি ভয় পেতে পারেন। এই জন্য তাকে জাস্ট বলে নিতে হয় যে এটি দেওয়ার সময় একটু আপনি ব্যথা পেতে পারেন,
2: জরায়ুতে তো প্রবেশ করিয়ে দিবেন। তার পার্শ্ব প্রতিক্রিয়া এরপরে হয়তো তিনি তলপেটে ব্যথা বলতে পারেন, মাসিক হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, নানা অভিযোগ করতে পারেন, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো কি রয়েছে?
3: পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কিছু রয়েছে, কিন্তু সেগুলো খুব বেশি জটিল আকারে হয় না। যদি উনি নিজে ইচ্ছা করে নেন এবং ওনাকে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা আগে থেকেই বলে রাখতে পারি, তাহলে এই যে অল্প অল্প সমস্যা তাতে ওনারা ভয় পান না। যেরকম এটি প্রয়োগের সময় একটু ব্যথা হচ্ছে, তারপর প্রয়োগের পরও ধরেন 1-2 মাস একটু চিনচিন ব্যথা তলপেটে হতে পারে, তাছাড়াও মাসিকের সময় একটু ব্যথাটা আবার একটু বেশি হতে পারে। বেশি অর্থাৎ যার হয়তো ব্যথা ছিল না তার ব্যথা হবে, যার একটু একটু ব্যথা ছিল তার একটু বেশি ব্যথা হতে পারে। আর যেটি হয় সেটি হচ্ছে একটু মাসিকের যে অন্য সময় নর্মাল অবস্থায় তার যে ব্লিডিং হতো, প্রথম 3 থেকে 6 মাস তার মাসিকের পরিমাণটাও একটু বেড়ে যেতে পারে।
2: আইইউডি দিলে সুবিধাটা কি?
3: সুবিধাটা বাচ্চা হবে না প্রথম, যেটা উদ্দেশ্য সেটাই। এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটি একবার প্রয়োগ করলে 10 বছর পর্যন্ত রাখতে পারছে। উনি যদি অনেক দিন থেকে বাচ্চা নিতে না চান তাহলে অনেকটা স্থায়ী পদ্ধতির মতো এটি কার্যকর। আর আরও যেটি ভালো কথা সেটি হচ্ছে এটি নন হরমোনাল পদ্ধতি। হরমোন শরীরে আসে কিন্তু এক্সট্রা হরমোন যখন দেয়া হয় কারো শরীরে বাচ্চা বন্ধ করার জন্য, তাতে কিন্তু তার কিছু কিছু শরীরটা হরমোন জনিত কিছু কারণ, যেগুলো যে মাথা ঝিমঝিম করা, শরীরটা ম্যাজমেজ করা, এই সমস্যাগুলো হবে।
2: তবে একটি প্রসঙ্গ যে এটা হারিয়ে গেল কোন জরায়ুর ভিতরে বোঝবার উপায়,
3: এটি হারিয়ে যাওয়ার কোন পদ্ধতি নেই। প্রথম কথাই হচ্ছে এটি হারিয়ে যাওয়ার কোন জিনিস নয়। মানুষের অনেকের ভুল ধারণা আছে, যেরকম বাচ্চা পেটে আসলেও কিন্তু মানুষ বলে আমার বাচ্চা বুকের উপরে উঠে যাচ্ছে, আমার বাচ্চা বোধহয় কোথায় চলে যাচ্ছে। এটি কিন্তু যাওয়ার কোন জিনিস নয়। আল্লাহ মানুষকে শরীরটা তৈরিই করেছেন ওইভাবে যে বাচ্চা তৈরি করার জায়গাটাই আলাদা, যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটাতেই আইডি দেওয়া হয় এবং সেটি একদম শক্ত মাংসপেশী দ্বারা আবৃত থাকে, এটি অন্য কোনোখানে যাবে না। তবে এটি এটি সহজে আসে কি নেই জানার জন্য এর সঙ্গে একটি সুতা থাকে, এই সুতা দিয়ে বোঝা যায় যে এটি যথাস্থানে রয়েছে অথবা নেই। কোনো কারণে এই সুতাটা ওখান থেকে খুলে যেতে পারে, অথবা খুবই কম যদিও পার্সেন্টেজ যেটা হতে পারে যে মাসিকের সঙ্গে সঙ্গে এই কপাটিটা পড়েও যেতে পারে কারো কারো, খুব কম 10,000-20,000 একজনের হয় কি হয় না।
2: এই কপাটি যেটা দেওয়া হলো বা আইইউডি দেওয়া হলো এটা তো খুলে ফেলা যায়
3: অবশ্যই,
2: এটা এত অস্থায়ী
3: কিন্তু নিজে নিজে খোলা যাবে না,
2: তিনি যখন চাইবেন
3: তখন খুলে নিতে বাচ্চা নিতে পারেন
2: করতে পারেন। কিন্তু এই পদ্ধতি এটাই বিশেষ সুবিধা, তবে 10 বছর রাখা যায়। ডক্টর নূর নাহার, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি ব্যবহারের সুবিধে, এ নিয়ে অনেক তথ্য জানিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
3: আপনাকে ধন্যবাদ।
1: এতক্ষণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি সম্পর্কে আলোচনা শুনলেন। সুপ্রিয় শ্রোতা, জনসংখ্যা বাড়ছে যার প্রভাব পড়ছে আমাদের প্রাত্যহিক জীবনে। বাড়তি জনসংখ্যা খাদ্য, আবাসন, শিক্ষা, নাগরিক সুযোগ সুবিধা ও কর্মসংস্থান সুবিধাকে চাপের মধ্যে ফেলছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রামাঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলেও প্রভাব পড়ছে অনেকখানি। সরকারের পাশাপাশি আমরা সবাই যদি এই বিষয়ে সচেতন হই তবেই জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব। এবারই শোনাব জনসংখ্যার গান। শিল্পী ফরহান আজ খান, গানের কথা সাজিয়েছেন শায়কুল বাড়ি মামুন, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: জনসংখ্যার গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, আমাদের ভালো থাকা শুধু নিজেকে নিয়ে বা নিজের জন্য নয়, আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে হবে, আমাদের ভালো রাখতে হবে প্রকৃতি ও পরিবেশকে, আর সেজন্য প্রয়োজন সৌহার্দ্য, সম্প্রীতি এবং সচেতনতা। প্রিয় শ্রোতা, আমরা আমাদের স্বপ্নগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি পরিকল্পনার মাধ্যমে, নিয়ন্ত্রিত জনসংখ্যা এবং পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুন্দর একটি আগামী উপহার দিতে পারব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, একটি সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে পারব আমরা। প্রিয় শ্রোতা, সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান, আল কোরআন। এখন শুনবেন পবিত্র এশার নামাজে আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না সূরা আরাফ আয়াত 56
3: যাবতীয় সৃষ্ট জীব আল্লাহর পরিজন এবং সেই ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় যে তার সৃষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করে মানুষের প্রতি যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না দুঃখের অবস্থায় আমার বান্দার বিরুদ্ধে তোমার কোনো কিছু লিপিবদ্ধ করো না যে ব্যক্তি নিজে সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান আল হাদিস
4: বাংলাদেশ বেতার একটু পরেই শুনবেন খবর

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হল সংসদে। জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে পাশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে আগামীকাল থেকে দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। এবং বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে আজ রাত 11:00 আইভরি কোস্ট নরওয়ের এবং রাত 3:00 ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: জাতীয় সংসদে আজ 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। আগামীকাল 1 জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ পুনরায় শুরু হয়। স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল 2026 কণ্ঠ ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। আরও শুনুন প্রতিবেদনে।
2: আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। প্রস্তাব করছি যে
3: জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার বাজেটটি পাশ হয়।
2: নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক।
4: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
3: 1 জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হচ্ছে। এর আগে সোমবার কয়েকটি সংশোধনী সহ অর্থ বিল পাশ করে জাতীয় সংসদ। এর মধ্য দিয়ে কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়। মঙ্গলবার সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দের উপর ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন কয়েকজন সংসদ সদস্য। তবে অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব প্রস্তাবের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,
2: আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে।
3: নতুন বাজেটকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রচেষ্টার প্রতিফলন এবারের বাজেটে দেখা গেছে।
5: বাজেটের ইতিবাচক জায়গা হল যেই নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে ওনারা আসছেন, সেই নির্বাচনী ম্যানিফেস্টোর আঙ্গিকে বাজেট তৈরি করার একটা চেষ্টা ওনারা করছেন। সেকেন্ড যেটা, ব্যক্তি খাতের বিনিয়োগটাকে আনা। তো ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে বাজেটে বেশ কিছু তারা সেক্টরকে তারা প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে না। এইটার ক্ষেত্রে মানে এখন বাজেট তো বাজেটের কাজ করছে, বাকি বিষয়গুলোকে যদি সাথে করতে পারে তাহলে বিনিয়োগের কিছুটা ইতিবাচক ধারা আমরা দেখতে পারব।
3: 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই বাজেটের মাধ্যমে নতুন অর্থবছরে সরকারের উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্য বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: উল্লেখ্য, গত 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। এদিকে সংসদে আজ জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এ সংক্রান্ত অপরাধের বিষয়ে কঠোর শাস্তির বিধান রেখে যুগোপযোগী আইন প্রণয়নে জুয়া প্রতিরোধ বিল 2026 আনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এছাড়া সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং সংসদে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেবিলে উত্থাপিত প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তরে সংসদকে জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক সংসদকে জানান, দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বর্তমানে 10টি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আরও 6টি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদের বৈঠক আগামী মঙ্গলবার বিকেল 3টায় আবার বসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এই মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক ধাক্কা মোকাবেলা, রপ্তানি সম্প্রসারণ এবং প্রবাসী আয় বাড়াতে নমনীয় ও বাজার নির্ধারিত বিনিময় হার ব্যবস্থা বহাল রাখা হবে। মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেন, আগামী 6 মাসেও সংকোচনমূলক মুদ্রানীতি বহাল থাকবে। তিনি বলেন, 2024 সালের জুলাইয়ে দেশে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 11.7% উঠেছিল। ধারাবাহিক কঠোর মুদ্রানীতির ফলে তা চলতি বছরের মে মাসে 9.4% নেমে এসেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে 2,00,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করেন। আগামীকাল থেকে দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাবে। এতে একই দোকানে একাধিক কিউআর রাখার প্রয়োজন হবে না, গ্রাহকদেরও হবে না আলাদা আলাদা কিউআর খোঁজার ঝামেলা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: একটি কিউআর কোড, আর সেটি স্ক্যান করলেই পরিশোধ করা যাবে কেনাকাটার বিল। ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট, যে কোনো মাধ্যমে ব্যবহার করুন না কেন, আর আলাদা আলাদা কিউআর কোড নয়, একটি মাত্র কিউআর কোডের মাধ্যমেই সম্পন্ন হবে সব ধরনের ডিজিটাল লেনদেন। বাংলাদেশকে ধীরে ধীরে নগদবিহীন অর্থনীতির দিকে এগিয়ে নিতে 1 জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর কার্যক্রম চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সব ব্যাংক ও MFS প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন নিশ্চিত হবে, ফলে একজন গ্রাহক বিকাশ, নগদ, রকেট কিংবা যে কোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেই একই কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন, বলছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
7: সবার জন্য এটা খুবই সহজলভ্য হবে। আগামী 1 তারিখ থেকে এটা কম্পালসারি সবার জন্য। এটাই একমাত্র কিউআর কোড, অন্য কোন অপারেটর বা অন্য কোন কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না।
6: এতদিন বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা কিউআর ব্যবহার করতে হতো। এতে একই দোকানে একাধিক কিউআর কোড ঝুলিয়ে রাখতে হতো ব্যবসায়ীদের। নতুন ব্যবস্থায় সেই জটিলতা দূর হবে।
8: এখন একটা কিউআর এর মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকের অ্যাপে ঢুকে ওই পেমেন্টটা করতে পারবেন। এখন আপনার ব্যাংক চুজ করতে হবে না।
9: আমরা মাল্টিপল পোর্টাল যদি আমাদের চেক করতে হয় সেক্ষেত্রে এটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট একটা পোর্টালের থ্রুতে আসলে এটা আমাদের সময়টা খুব বেঁচে যাবে।
6: বাংলাদেশ ব্যাংক বলছে বাংলা কিউআর এর মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্যই লেনদেন হবে আরো সহজ, আর নগদবিহীন অর্থনীতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বোধায়।
0: রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মানোয়ার। তাঁর মৃত্যুতে দেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: দেশের চিত্রকলা ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তফা মনোয়ারকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেল 3:30 শ্বশুর তোফায়েল উদ্দিন আহমেদের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। সকাল থেকেই মুস্তফা মনোয়ারের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা 11:00 কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে চ্যানেলাই প্রাঙ্গণ হয়ে তার শেষ যাত্রা পৌঁছায় বনানী কবরস্থানে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তফা মনোয়ার। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল 8:30 তিনি মারা যান। মুস্তফা মনোয়ারের মৃত্যুতে দেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: মুস্তফা মনোয়ারের জানাজায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মুস্তফা মনোয়ার শিল্পকলা ও সাহিত্য জগতের বহু ক্ষেত্রে বিচরণ করেছেন এবং তিনি নিজে যেমন মেধার অবিরাম চর্চা করেছেন, ঠিক তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানী বালা। দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সম্পূর্ণ নিষেধ এবং এ সংক্রান্ত আদালতের নির্দেশনা দেশের গণমাধ্যমগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যতদিন আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দিচ্ছে ততদিন আওয়ামী লীগ রিফর্মড বা অন্য যে কোনো নামে আসুক না কেন তাদের কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ এ তথ্য জানায়। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী প্রতি লিটার অক্টেন 145 টাকা, পেট্রোল 140 টাকা, কেরোসিন 135 টাকা ও ডিজেল 115 টাকা রাখা হয়েছে। আগামীকাল থেকে এ মূল্য কার্যকর হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল উদযাপিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, জুলাই গণ অভ্যুত্থান সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময় উপযোগী করার কোন বিকল্প নেই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরব কিছু প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা এই বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বাড়তি সময় পাবেন। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, এই সময়সীমা বৃদ্ধির সুবিধাটি সেই সব প্রবাসী কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ 12 মাসেরও বেশি সময় আগে শেষ হয়ে গেছে এবং যারা কোনো প্রতিষ্ঠানে যোগদানের 6 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পাননি। মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, এই বাড়তি সময়ের মধ্যে নিয়ম ভঙ্গের বিষয়গুলো সংশোধন না করা হলে নির্ধারিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে কোন পর্যায়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কোন পরিকল্পনা ইরানের নেই। ইসমাইল বাঘাই আরও বলেন, হরমুজ প্রণালীতে মাইন অপসারণের জন্য কোন বিদেশি সহায়তার প্রয়োজন নেই। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানের আটকে থাকা অর্থ বা তহবিলের বিষয়টি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার অগ্রগতি সঙ্গে সরাসরি জড়িত। বিশ্বকাপ ফিফা ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ আইভরি কোস্ট নরওয়ের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত 11টায় খেলা শুরু হবে। রাত 3টায় নিউ ইয়র্কে ফ্রান্স সুইডেনের বিপক্ষে খেলতে নামবে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ইকুয়েডরের একে অপরের

0: Protivedole.
1: Good ball, taken by Guimaraes. Good touch from Cunha.
2: প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে বিরতির পর কার্লো আনচেলত্তির কৌশলগত পরিবর্তনে বদলে যায় ম্যাচের চিত্র। ক্যাসিমিরোর সমতাসূচক গোলের পর যোগ করার সময় শেষ দিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোল, তাতে জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলো নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হিউস্টনে শেষ ৩২ লড়াইয়ে জাপানকে 2-1 গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম দিকে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। ২৭ মিনিটে কর্নার থেকে আয়েশে ওয়েদার হেড অল্পের জন্য বাইরে চলে যায়, তবে ২ মিনিট পর এগিয়ে যায় জাপান। মাঝ মাঠে বল জিতে কাইসু সানো দুর্দান্ত গতিতে ক্যাসিমিরোকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল পাঠান দূরের কোণে। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার প্রথম গোল। গোল হজমের পর ব্রাজিল আক্রমণের গতি বাড়ালেও প্রথমার্ধ শেষ হয় জাপানের 1-0 ব্যবধানের লিডে। বিরতির পর লুকাস পাকেতার বদলে এনড্রিককে নামিয়ে আক্রমণে নতুন গতি আনেন কার্লো আনচেলত্তি। ৫৫ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। গ্যাব্রিয়েলের নিখুঁত চিপ থেকে ক্যাসিমিরো শক্তিশালী হেডে বল জালে পাঠান। ব্রাজিলের জার্সিতে এটি ছিল তার ৯০তম ম্যাচে দশম গোল। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় ব্রাজিল। শেষ ২০ মিনিটে একের পর এক আক্রমণ চালিয়েও জাপানের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না ব্রাজিল। তবে যোগ করার সময় ৬০ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি জাপান। প্রায় ১০০ মিনিটের লড়াই শেষে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে নাটকীয় প্রত্যাবর্তনে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
3: এছাড়া আজ সকালে অনুষ্ঠিত খেলায় প্যারাগুয়ে টাই ব্রেকারে জার্মানিকে এবং মরক্কো টাই ব্রেকারে নেদারল্যান্ডসকে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করে। ক্রিকেট হারারেতে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে পরাজিত হয়েছে। আজ টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ ১৪০ ও ১৮৫, জিম্বাবুয়ে ৪১০। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট পাশ হল সংসদে। জুয়া প্রতিরোধ বিল ২০২৬ এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল ২০২৬ সংসদে পাশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী হাসানুল হকিনুর ১০ বছরের কারাদণ্ড। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে আগামীকাল দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। রাজধানীর বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। এবং বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্বে আজ রাত ১১টায় আইভরি কোস্ট নরওয়ের এবং রাত ৩টায় ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে।
4: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি এবিএম শাহিনুজ্জামান শিশির। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রত্যেকে যেন বছরে অন্তত একটি করে গাছ লাগায়। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি স্লোগানে একযোগে দেশের ২৯,০০০-এর বেশি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী নিজ হাতে একটি নিম গাছের চারা রোপণ করেন এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের বিদ্যালয়গুলোতে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেন। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব শিক্ষার্থীদের হাতে থাকবে, তাই তাদের দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের কারণে অনেক গাছ কেটে ফেলতে হয়েছে, ফলে বাতাস দূষিত হয়ে পড়েছে।

0: এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়বে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি বছর একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের বড় হওয়ার সাথে সাথে গাছও বড় হবে, একসময় গাছ তাদের সেরা বন্ধু হয়ে উঠবে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার জন্য এই উদ্যোগকে তিনি জাতীয় দায়িত্ব হিসেবে তুলে ধরেছেন। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি প্রকৃতিকে রক্ষা করা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অক্সিজেনের উৎস হিসাবে গাছ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। একই সঙ্গে কাঠ, ফল, ছায়া এবং জীববৈচিত্র্য রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তোলার জন্য তিনি এই আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, একটি শিশুর হাতে একটি চারা তুলে দেওয়া মানে ভবিষ্যতের জন্য একটি সবুজ প্রতিশ্রুতি। তারিক রহমান বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। দেশের রাস্তাঘাট ও জনসমাগম স্থল পরিষ্কার রাখতে হবে। অন্য কেউ ময়লা ফেললে তাকে নিরুৎসাহিত করতে হবে। তিনি প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা শুধু গাছ লাগানো নয় বরং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে। বাংলাদেশে প্রতি বছর বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, তবে প্রধানমন্ত্রী এবার বিষয়টিকে আরও ব্যক্তিগত ও দায়িত্বশীল পর্যায়ে নিয়ে গেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগও জরুরি। সরকারি বিভিন্ন দপ্তরও এই উদ্যোগকে সমর্থন করছে। বন বিভাগ জানিয়েছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে চারা বিতরণের পরিকল্পনা করছে। স্থানীয় প্রশাসনও বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে, ফলে শিক্ষার্থীরা সহজেই গাছ লাগানোর সুযোগ পাবে। সব মিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রীর এই আহ্বান শুধু একটি বক্তব্য নয়, বরং জাতীয় কর্মসূচির সূচনা। শিক্ষার্থীদের হাতে গাছ লাগানোর দায়িত্ব তুলে দিয়ে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষার যুদ্ধে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তাই আগামী দিনের বাংলাদেশ হবে আরও সবুজ, আরও প্রাণবন্ত, এটাই তাঁর প্রত্যাশা। এই পর্যালোচনায় এটা স্পষ্ট যে গাছ লাগানো এখন আর শুধু পরিবেশবিদদের বিষয় নয়, বরং প্রতিটি নাগরিকের দায়িত্ব। শিক্ষার্থীদের মাধ্যমে এ দায়িত্ব পালনের আহ্বান দেশের ভবিষ্যৎকে আরও নিরাপদ ও টেকসই করে তুলবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ তাই আগামী দিনের বাংলাদেশকে সবুজের আবরণে ঢেকে দেওয়ার এক বাস্তব প্রতিশ্রুতি হয়ে উঠেছে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: বাংলাদেশ বেতার, এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্সে, FM 102 মেগাহার্স ও FM 90 মেগাহার্সে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন জানিত আহমেদ ছিলিক, সুর করেছেন মোহাম্মদ আল আমিন এবং গানের কথা লিখেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
3: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান নাসরিন আক্তার নিনার কণ্ঠে, গীতিকার সাইদুর রহমান সাইদ।

0: FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন জানিত আহমেদ ছিলিক, সুর করেছেন মোহাম্মদ আল আমিন এবং গানের কথা লিখেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
2: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান নাসরিন আক্তার নিনার কণ্ঠে, গীতিকার সাইদুর রহমান সাইদ।

0: এতে কণ্ঠ দিয়েছেন জানিতা আহমেদ ছিলিক, সুর করেছেন মোহাম্মদ আল আমিন এবং গানের কথা লিখেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
1: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান নাসরিন আক্তার নিনার কণ্ঠে, গীতিকার সাইদুর রহমান সাইদ।

0: দেশাত্মবোধক গানটি শুনছিলেন নাসরিন আক্তার নিনার কণ্ঠে। প্রিয় শ্রোতা, আর এরই সাথে শেষ করছি আমরা আমাদের মিডিয়াম ওয়েব 537.63 মিটারের আজকের আয়োজন। তবে একটু পরেই ফিরছি এফ এম 88.8 মেগাহার্জের আয়োজন নিয়ে।
1: এফ এম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হচ্ছে।
2: শুনছেন NHK ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন

0: দেশাত্মবোধক গানটি শুনছিলেন নাসরিন আক্তার নিনার কণ্ঠে। প্রিয় শ্রোতা, আর এরই সাথে শেষ করছি আমরা আমাদের মিডিয়াম ওয়েব 537.63 মিটারের আজকের আয়োজন। তবে একটু পরে ফিরছি FM 88.8 মেগাহার্সের আয়োজন নিয়ে।
1: FM ব্যান্ড 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হচ্ছে।
2: শুনছেন NHK ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন

0: রবীন্দ্রনাথ বিশ্বাসের লেখা দেশের গানটি শুনলেন কিরণচন্দ্র রায়ের কণ্ঠে।
1: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধে 6:10। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন মোহাম্মদ শহীদুল ইসলামের কণ্ঠে দুপুর 12:30।

0: রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মামদুদা খাতুন রেশমার কণ্ঠে দুপুর 12:20। লালন গীতির অনুষ্ঠান আরশিনগর বেলা 2:30। পল্লীগীতি শুনবেন মোহাম্মদ জামির হোসেনের কণ্ঠে দুপুর 12:40। পাঁচমিশালী গানের অনুষ্ঠান বিকেল 3:30। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। এছাড়া FM 88.8 মেঘার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 মেঘার্জ বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মান আহসান

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না। আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সুরা হামিম সাজদা আয়াত 33-34।
2: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শেখ ইমরান সাঈদ এবং আমি মোহাম্মদ শিবলি সাঈদ। অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং এলিজা আক্তার। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।